আকাশবাণী আগরতলা শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্টজে, আর সে সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক এবং ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। আজ মঙ্গলবার, 5ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 11ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 26শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 59 সেকেন্ড।

0: আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ। সকাল 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। ককবরক অনুষ্ঠান হায়মনি খরাং সকাল 6:25। সকাল 7:05 শুনবেন রবি কিরণ অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী শম্পা কুণ্ডু। অভিজ্ঞাপন সকাল 7:45। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী অভিজিৎ কর, শুনবেন সকাল 8:40। সকাল 9:10 দেশবন্ধন অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। রবীন্দ্রসঙ্গীতের আসর সকাল 9:30। সকাল 10:00 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। সকাল 10:30 রয়েছে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান। ককবরক অনুষ্ঠান লীলামণি জানা বেলা 12:00। বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে তবলা বাদন শিল্পী অভিজিৎ কর। বেলা 1:40 শুনবেন লোকগীতি শিল্পী সুভাষ চক্রবর্তী। বেলা 1:50 আধুনিক গানের শিল্পী কুমার শানু। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান সূচি আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি সংবাদ।
1: আকাশবাণী সমাচার কে সাথ মনোজ।

0: নওজওয়ান যে তারি তরে এই ঈদ আল্লাহর রাহে দিতে পারে যারা আপনারে কুরবান, নির্লোভ নিরহংকার যারা যাহারা নিরভিমান, দানব দৈত্যে কতল করিতে আসে তলোয়ার লয়ে, ফেরদৌস হতে এসেছে যাহারা ধরায় মানুষ হয়ে, অসুন্দর অত্যাচারীরে বিনাশ করিতে তারা জন্ম লয়েছে চিরনির্ভীক যৌবন মাতোয়ারা, তাহাদেরই শুধু আছে অধিকার ঈদগাহে ময়দানে, তাহারাই শুধু বকরিদ করে জান মাল কোরবানে, বিভূতি মজেজা যাহা পায় সব প্রভু আল্লাহর রাহে, কোরবানি দিয়ে নির্যাতিতেরে মুক্ত করিতে চাহে, এরাই মানব জাতির খাদেম ইহারাই খকসার, এরাই লোভীর সাম্রাজ্যের করে দেয় মিসমার, ইহারাই ফেরদৌস আল্লাহর প্রেম ঘন অধিবাসী, তসবি ও তলোয়ার লয়ে আসি অসুরে যায় সে বিনাশী, এরাই শহীদ প্রাণ লয়ে এরা খেলে ছিনেমিনি খেলা, ভীরুর বাজারে এরা আনে নীতি নব নব রোজ মেলা, প্রাণ রঙ্গিলা করে ইহারাই ভীতিম লান আত্মায়, আপনার প্রাণ প্রদীপ নিভায়ে সবার প্রাণ জাগায়, কল্পবৃক্ষ পবিত্র জেতুন গাছ যথা থাকে, এরা সেই আসমান থেকে এসে সদা তারই ধ্যান রাখে, এরা আল্লাহর সৈনিক এরা জবিহুল্লার সাথী, এদেরই আত্মত্যাগ যুগে যুগে জ্বালায় আশার বাতি, ইহারা সর্বত্যাগী বৈরাগী প্রভু আল্লাহর রাহে, ভয় করে না কোনো দুনিয়ার কোনো সে শাহেনশাহে, এরাই কাবার হজের যাত্রী এদেরই দস্ত চুমি, কৌসর আনে নিঙাড়িয়া রণক্ষেত্রের মরুভূমি, জবিহুল্লার দোস্ত ইহারা এদেরই চরণাঘাতে, আব জমজম প্রবাহিত হয় হৃদয়ের মক্কাতে, ইব্রাহিমের কাহিনী শুনেছ ইসমাইলের ত্যাগ, আল্লাহরে পাবে মনে কর কোরবানি দিয়ে গরু ছাগ, আল্লাহর নামে ধর্মের নামে মানব জাতির লাগি, পুত্ররে কোরবানি দিতে পারে আছে কেউ হেন ত্যাগী, সেই মুসলিম থাকে যদি কেউ তসলিম করি তারে, ঈদগাহে গিয়া তারি সার্থক হয় ডাকা আল্লাহরে, অন্তরে ভোগী বাইরে যে যোগী মুসলমান সে নয়, চোগা চাপকানে ঢাকা পড়িবে না সত্য যে পরিচয়, লাখো বকরার বদলে সে পার হবে না পুলসে রাত, সোনার বদল ধন সম্পদ দিতে পারো খুলে হাত, কোরআন মজিদে আল্লাহর এই ফরমান দেখো পড়ে, আল্লাহর রাহে কোরবানি দাও সোনার বলদ ধরে, ইব্রাহিমের মতো পুত্রেরে আল্লাহর রাহে দাও, নইলে কখনো মুসলিম নাও মিছে সাফায়াত চাও, নির্যাতিতের লাগি পুত্রেরে দাও না শহীদ হতে, চাকৃতি দিয়া মিছা কথা কও যাও আল্লাহর পথে, বকরিদি চাঁদ করে ফরিয়াদ দাও দাও কোরবানি, আল্লাহরে পাওয়া যায় না করিয়া তাহার না ফরমানি, পিছন হইতে বুকে ছুরি মেরে গলায় গলায় মেলো, করুণা আত্মপ্রতারণা আর খেলকা খুলিয়া ফেল, ওমারে খালেদে মুসাও তারেকে বকরিদে মনে করো, শুধু সালোয়ার পরিও না ধরো হাতে তলোয়ার ধরো, কোথায় আমার প্রিয় শহীদান মৃত্যুঞ্জয়ী প্রাণ, এসো ঈদের নামাজ পড়িব আলাদা আমাদের ময়দান।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন কাজী নজরুল ইসলামের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আজ শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। প্রথম শিল্পী

অঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন মহেশ রঞ্জন সোম এবং পরে ফিরোজা বেগম। আকাশবাণী আগরতলা।

0: Bara gram. Abro bebakno jefruo alsuayo afruno saplui renani nangrau. Busle sida harpego centimeter brisi keben kuar gutuke hakor kurui kainani nango. Kainani salsini sekang ketotiar klaipruo sarok rekebesau. Pangsara basamani shal doksini ulo butai tanyani sengitango. Waisa butai renani sengkake tani romui butai manino tongai. Tabuni soi shima bai tumuno gangla klai kake. Enya manino hektor kaisao tamsi ton mani mano. Asesoro gangla kai mano tui tejetani ko silaikya.
1: Aw, gakesan tabuk koktum ni fashingo thanglayana ojorao ania phaw koktum tongi tongmani sun shaiman kha idu juha ebekha bokret no rogai phainai nechisar salmario hasteo lela manishal saklai jakha phiaba abo agini hai sal jung tomunai thakankai Musisni Salmario metalni tongmani suti pia abono selai jagai 28 tarik meo suti saklai jakha tomu nanyane thaka hanke sing bharat ha kotor bai baksano joto haste bai baksano o shal chini tripura haste bo saklai jakha tebo tongo jisar meni simi chengjak mani jonobagi dhari অভিযান তাং বতাঙ্গ খুয়াই হাঙ্কর সারা চুকু চিচার হাই হেলথ ক্যাম্প তে মুইরা ব্রুই হাই সিসামুংনি কাসা তাং বতাং তে ব্রুই চিনুই জন শুনানি তাং বতাং খ্লাই জাকমানি ফিয়াবা আবো মিয়া সারিগ আও DM অফিস এবাকে বখুয়াই আ জাগাও সিং অবহাকে রজেট পান্ত ও কক্ন শাকলাইখা সিং মুখা কাইনেই আ জাগাও সাব ডিভিশন বিশিং গো কাইডক ব্লক তে গ্রুচি সার হাই আদি সেবা কেন্দ্র আ জাগাওতে পিএন জন্মন গ্রাম আবনু রগি যে সরকারি যে পরিষেবা খাই যাক মানে তেই নুচিবা মেও আর সামুং বুতাং পাই যাকা হানে ব অবহাইকেন খাই যাক মানে চুনুক যাকা তেবা শিবির মান যাকা 281 হাই আয়ুষ্মান কার্ড 97টা হাই পিএম কিষান কার্ড নেডি যাকা আপনার কারিফানো আধার কার্ড এনরোল তে আপডেট আবার ব খাই যাকা 623টা হাই খরক অবহাই আপনার কারিফানো 49 বরক হাই নুখুংনি বরক উজ্জ্বলা টাং বতাংব আরব মানজা খাতে হাই না হাই 41 জন হাই পিএম জনদন যোজনানি যে সামুং বতাং বিশিংব বখব জাকা তে আবন কারিফান পিএম সুরক্ষা যোজনা ও খরক ব্রিজি ব্রি হাইব সুনুক জাকাতে আবন কারিফান নুক জাকা চার রাত দক হাই পিএম জীবন জ্যোতি বিমা যোজনা আবন কারিফান তঙ্গ তেব মুদ্রা যোজনা আ জাগাও দকচি বাহাই খরক তে আবন কারিফান তে খরক থামরা নই হাই এসটি সং সার্টিফিকেট দখলাই জাং মানি আবন কারিফান পিআরটিসি ও নুক জাখা খরক চুক চিজ অবহাই কেন চিচুকু আবন কারিফান তঙ্গ তেব পাট্টা রক্স নাম জাক মানি আবন কারিব তঙ্গ কবাংমা চিনি নাইনে থাকাকে সুকনা সমৃদ্ধি যোজনা হব তে খরক সারা বাহাকে নুক জাখা আর জায়গাও মান জাখা বেলাখানে ইয়াক বারা সানা থাকাঙ্কে হাঙ্কর নাইকল ফাং অভিজিৎ চক্রবর্তী তে আর জায়গাও হাঙ্কর নিজে ওয়েলফেয়ার অফিসার উত্তম দাস বৈষ্ণব বব মান চাকমানি তে আবনো কারিফানো তঙ্গ আনিয়া ফাও তে কাইসা ধরতী আবা জন ভাগিদারী অভিযান কর্মসূচি আবা হুমকে সালথাং ত্রিপুরা জেলাও আর জায়গাও কাই ডক চিচার হাই শিবির আরব খ্লাই জাখা আর জায়গাও হুমকে পইলা চিচুকু মেনে সিমি চ্যাংজাক মানে নিচিবা এবার সালমারি চরা আজ নুখাসং আও কাই চার হাই ব্লক তে কাই থামচিবাহাই এডিসি বিলেজ

0: এবং নাইনে থাকা এনএটিএস নেবাখা বা এনএপিএস পোর্টালও রেজিস্ট্রেশন নি বিশিং তুই আবনব সাইমান নাই
1: আওয়ানি আফা তোমার টিপিএস নিবে কাটি কিসা বুকস আসুক থাই বরক সপুনানি কয় মঙ্গলাই সানজা খা বুকস আসুক থাই তঙ্গ নৈরা নৈসি একবার 220 বুকস আসুক থাই কা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার অবনি বাগে রিমারি নাই নাগ বিই বিটেক আইটি ইলেকট্রনিক্স কম্পিউটার হ্যাঁ একবার এমবিএ খাইজাক বুকস আসুক থাই রিমারি মগে পৈঠাক সালমারি এখা অবিসিনি জুন তালনি সাল বা সালমারি জরা কয় মঙ্গলাই অনলাইন টিমারে নাই ওয়েবসাইট এখা www.tpsc.tripura.gov.in ওয়েবসাইট আসু যারা সেবুক বর্তমানে খানা লাইখা তাবু
0: আও নবাটিবারনি ফাসিং থাংলাই না নবাটিবারনি ফাসিং তিন মখা মগজাক তং নাই জুদা জুদা থায় বাহাইন ওয়াতে ওয়ানা নি এবার ফেরাঙ্ক ওয়াতে ওয়ানা নিহেন কাইসা সাকলাই মুং সাকলাই জাখা আও জ তমু নাইনে থাকা হাঙ্কাই টেম্পারেচার মিয়ানি যে তুমারি মিয়ানি তুমারি 32 ডিগ্রি সেলসিয়াস তে জাখা টেম্পারেচার তে আবাহাই চাংমারিব নৈচিব ডিগ্রি সেলসিয়াস আও তিনি নিব আবাহাই কিনা নুক জাখা তিনি যে তুমারি তঙ্গানো 32 ডিগ্রি সেলসিয়াস তে চাংমারি
1: ধর্মচরণ জমাতিয়া

0: আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে সংস্কৃত এবং পরে হিন্দি সংবাদ।
1: আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রুয়ন্তাম প্রবাচিকা নিধিঃ ঝাঃ। अथ वार्ताः राष्ट्रपति पदासीना द्रौपदी मुर्मू

এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান রবি কিরণ। অনুষ্ঠানে আজকের শিল্পী ছিলেন শম্পা কুণ্ডু। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এবং তার ঠিক পরেই রয়েছে স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঞ্চু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে।

0: ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটানসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করা হবে। এছাড়া অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছরের পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত ও অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়ে মন্ত্রীরা আলোচনা করবেন। জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি গতকাল কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের ভারত সফরে নতুন দিল্লিতে এসে পৌঁছন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে অংশ নিয়ে জয়শঙ্কর বলেন, ভারত ও জাপানের মধ্যে এক বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিক অংশীদারিত্ব রয়েছে।
1: Between India and Japan, of course, we have a special strategic and global partnership, and that signals that our ties have a larger implication, importance, impact. Today, I look forward to discussing our bilateral cooperation, to discussing global and regional issues, particularly in this current situation, West Asia is important.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে জ্বালানি, সার এবং বিদেশি মুদ্রা ভাণ্ডারের উপর অধিকতর গুরুত্ব আরোপের আহ্বান জানিয়েছেন। মুম্বাইতে গতকাল ক্ষুদ্র শিল্পোন্নয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার 37তম বর্ষপূর্তিতে শ্রীমতী সীতারামন এমএসএমই ক্ষেত্রের পরিমণ্ডল জোরদার করতে একগুচ্ছ কৌশলগত প্রকল্পের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের নীতিগত সিদ্ধান্ত অভ্যন্তরীণ বিকাশকে সুরক্ষিত রেখেছে।
2: The West Asia crisis not only is a diplomatic or a geopolitical issue. For businesses and common people, it can mean higher fuel cost, delayed cargo, costlier shipping, shortage of inputs, pressure on working capital and uncertainty in export orders. All of them coming together, it's a big challenge. India's domestic economic situation remains positive and resilient even today.
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়েল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকে সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তার সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্টস পুলিশ কালার প্রদান করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিন দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচু বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরে সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী পাঁচ জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। ডাক্তারিতে স্নাতক স্তরে সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি 2026 পুনরায় পরীক্ষা নেওয়া হবে আগামী 21 জুন। পরীক্ষা যাতে নির্বিঘ্নে সুরক্ষিত সফলভাবে গ্রহণ করা যায় তার জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখেছেন। শ্রী প্রধান সব রাজ্যের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল ও প্রশাসকদের চিঠি দিয়ে এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চির সংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগের অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। জম্মু কাশ্মীরে উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে উদ্ধার করা হয়েছে। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, গুলমার্গ পুলিশ স্পেশাল অপারেশন গ্রুপ, জম্মু কাশ্মীর সশস্ত্র সেনা, সেনাবাহিনী ও নিরাপত্তা

0: সংস্থার অন্যান্য শাখায় উদ্ধার অভিযানে অংশ নেয়। জানা গেছে, গতকাল সকালে কারিগরি ত্রুটির কারণে গন্ডোলা কেবল কার খারাপ হয়ে যায়। মাঝ আকাশে 65টি কেবল কারে আটকে পড়েন প্রায় 300 পর্যটক। কিছুক্ষণ আগে সকালে নিরাপদে উদ্ধার করা হলে অভিযানের সমাপ্তি ঘটে। উপরাজ্যপাল মনোজ সিনহা নিজে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকে নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, কারো কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে যে কোনো চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। এক্ষেত্রে আব্রাহাম চুক্তির কথা উল্লেখ করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার বিষয়টি সুন্দরভাবে এগোচ্ছে। তবে একই সঙ্গে হুঁশিয়ারি সুরে তিনি বলেছেন, হয় একটি ভালো সমঝোতা চুক্তি হবে, নয়তো কিছুই হবে না। কিন্তু সমঝোতায় পৌঁছানো না গেলে আমেরিকা ফের সংঘর্ষের পথে যেতে পারে, যা আগের থেকে বৃহৎ ও শক্তিশালী হবে। আব্রাহাম চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যদি ইরানের সঙ্গে কোনো চুক্তি স্বাক্ষরিত হয় তবে আব্রাহাম চুক্তির পরিধি বাড়বে এবং পশ্চিম এশিয়ার জন্য তা ঐতিহাসিক ঘটনা হবে।
1: But they're great countries, and they were brave doing it, and it's worked out very well, and we're going to be filling up the Abraham Accords. They're going to be, filling it up.
0: এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেকশিয়ান দেশে ইন্টারনেট পরিষেবা চালু করার নির্দেশ দিয়েছেন। ইরান কর্তৃপক্ষ 87 দিনেরও বেশি সময় ধরে সারা দেশ জুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট ঘোষণা করেছিল। বিশ্বের কয়েকটি প্রান্তে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিমান সংস্থাগুলিকে বাধ্য মূলকভাবে যাত্রীদের থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। নির্দেশে বলা হয়েছে, বিমানের ভিতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজি শোধনাগার উৎপাদনও দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। জম্মু কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে তল্লাশিতে নেমে সন্ত্রাসবাদীদের একটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। রাজৌরি জেলায় বাহিনীর তল্লাশি অভিযান আজ চতুর্থ দিনে পৌঁছেছে। এখানকার গম্ভীর মোগলা অঞ্চলের জঙ্গলে গত শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অপারেশন শেরওয়ালি নামে এক বিশেষ যৌথ অভিযান চালাচ্ছে সেনা, পুলিশ ও আধাসামরিক বাহিনী। আইপিএলের প্লে অফ পর্ব শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধে 7:30। দুদলই 14 ম্যাচে 18 পয়েন্ট সংগ্রহ করে। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নেট রান রেটে এগিয়ে থাকায় লিগ পর্ব শীর্ষস্থানে থেকে শেষ করে। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সেন্টিউ বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন। নিরাপত্তা বাহিনীর সদস্যদের জন্য কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করার কথা রয়েছে তার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধের অবসানে চুক্তি সম্পাদনের সময় সৌদি আরব সহ আরও কয়েকটি দেশকে যুক্ত করতে হবে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, অফিস সকাল ১০টার পরিবর্তে ৯টা ৩০ মিনিটে শুরু হবে এবং বিকেল ৫টা ৩০ মিনিটের পরিবর্তে সন্ধ্যা ৬টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা গতকাল থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যটন মন্ত্রী আরও জানান, মন্ত্রিসভায় তিনটি দপ্তরে মোট

ইউনিভার্সিটি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্য ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার তরফে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। ঈদুজ্জোহা বা বকরি ঈদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মে-র পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিশ রিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। শিলান্যাস উপলক্ষে সাতটুবিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাইয়ে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহেলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অতিরিক্ত জেলাশাসক ভানলাল ডিকা ডার্লং। তিনি বলেন, এই ক্যাম্পগুলির মধ্য দিয়ে 32,084 জন সুবিধাভোগী বিভিন্নভাবে উপকৃত হয়েছেন। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির গোমতী জেলার 4টি ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত গোমতী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন প্রশাসনিক শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড নথিভুক্তকরণ, পিআরটিসি, ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণ সহ রাজ্য পরীক্ষা বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষাসহ বিনামূল্যে ওষুধপত্র প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহীজলা জেলাতেও পালিত হয়েছে। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রম 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙ্গাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকর ছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এই ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভর্নমেন্ট ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800-11-7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এই মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপর্ণাদেব বর্মা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালতানি সিকিম বেড়াইমা ও থাঙ্গানো সিকিমও তংমা জরা ও জুদা জুদা পান্ডা ও মানজাগানো তে কিছাসে থাই বেড়াইনায়ানো রাষ্ট্রপক্ষক রাষ্ট্রপক্ষকনো লামসকনা ও সিকিম হাপাংনি বখাকি বেবাক নাংমানি যুগালিমং নাহার জাখা তিনি সানজাব রাষ্ট্রপক্ষক গ্যাংটকনি নামগিয়াল ইনস্টিটিউট অফ তিব্বেটোলজি বেড়াইনাইমা ও থাঙ্গানো খনা রাষ্ট্রপক্ষক মুর্মু নাথুলা পাস বেড়াইনাইমা ও থাঙ্গানো তে আরো মরুকমা ও তংজাক সেংক্রাক বাহিনী রকবাই ককলাম সালাইয়ানো রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মিয়া রাষ্ট্রপতি ভবন নই সাই নই চিতক বিশিনী জুদা জুদা বাবায় আলাইদার সামং তাংমান রগৈ হরকদক চিদকন পদ্ম সকা জাফারকা আমনি বিশিঙ্গ তঙ্গ কাই নই পদ্মবিভূষণ কাইদক পদ্মভূষণ তে কাই বাচি চার পদ্মশ্রী সকাত অ বিশি ও ভারত হাপাং ব্যবগৈ কাই সারা থামচিসা পদ্ম সকাত ছাকলাইখা আবরংনি বিশিঙ্গ খবসাগ কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তাই কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত মিয়া খরকদক চিদক নিয়াগ সকাল ইয়াফার জাখা তেই তংমা পদ্ম সকাত উল নই বেরাম লুকুবরম পান্ডা ও ইয়াফার জাগানো হাস্তে হাপাং বেবাক হাবানগ তাবুক নিশিমি হাতি ও বেবাক চা সালতে ককটি সাল মথাকজাক তঙ্গানো আবনরগৈ হাতিনি তেই সালরগ হাবানকনি জরা ফলক জাখা মিয়া মন্ত্রিসভা ও ককলাম সালাইমাব অকক চংমুংন নাহার জাখা মন্ত্রিসভানি কক চংমানক খুরসাওই বেড়াইক্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী তাং পতর কক তুমাত থুমনাই রগ্ন শাখা তাবুক নিশিমি হাস্তে হাপাংনি বেবাক হাবানগ চা সালতে ককটি সাল মথাকজাক তঙ্গানো বতেই বসাকা সালকিচা সকাং গ্রুপ সিতে গ্রুপ টি সেবুগ্রকনি বাগৈ রোস্টার রাইদা চলফ্লাই জাকমানি আবো মিয়ানি সিমি কারিরে জাখা বেবা খাপাংনি সেবুগ্রক শালব্রুম হাবানগ থাংনানি নাংনাই বেড়াইখ্রি মন্ত্রী সাকা মন্ত্রিসভাব কাইথাম নাইখুঙ্গ বেবাগৈ কাই চারচিসা বুকচা আসুকথাই সুপুংনান তৈব কক চংমুং নাহার জাখা বতেই বসাকা হাকতর ফাতারো উং তংমা হামিয়া তংহালক নরগৈ মন্ত্রীপক্রক নরেন্দ্র মৌদিনী কবক মুংবাই হাস্তেও বাইমুং হলিরিনাও জুদা জুদা নাংমানি ইয়াপ্রি নাহার জাখা সালথং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার মিয়া আগরতলা ও ককতমা থুমনাই রক্তি থুম শাখা ধরতি আবা জনবাগিদারী সামং বতাং নিবিশিং জনজাতি গরিমাতের শালচ নিরময় খাতুং খাজা নিবিশিং তৈ পালাইমানি নুকজাখা থাংনাই শালচি চুকুমে নিসিমি মিয়া জরা সালথাং জেলা ও কাই থামচি বা জনজাতি কামি ও কাই দকচি চার শিবির সংসার জাখা অ সামং বতাং গতেব হাতি বারনৈ চলিনাই হিনিব বসাকা তিনি কাজী নজরুল ইসলামনি আচাইমানি শাল খাতুং খাজানে বিশিংতই পালাই জাগৈ দঙ্গ কাজী নজরুল ইসলামনি আচাইমা সানরগৈ হাস্তেনি কক থুমতেই হুকুমু নাইখুংনি চেতন বাই আগরতলানি নজরুল কলাক্ষেত্র ও কবি প্রণাম পান্ডানি সেব বাই ককলব গ্রং ন ককলব তৈ রচাপ মুংনি বিশিংতৈ মুই দুখলাই জাখা আরো মানজাখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বর্মন খবই তৈ কুনি রক জুদা জুদা হুকুমু মথানি বখাক তৈব তিনি পান্ডা যুগাল জাখা কেন্দ্রনি আ হামক্রাই মন্ত্রী রাজীব রঞ্জন সিং মিয়া মোহনপুর ব্লকনি সাতদুবিয়া কামি পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনানি বিশিং মিডিয়াম স্কেল অর্নামেন্ট ফিশ রিয়ারিং ইউনিট নো ভার্চুয়াল তৈ হলংথং কাইখা আবস নামনাও রাংবাইখা খকসা রাসাইরাং হলংথং কাইমানরগৈ আরো পান্ডা যোগাল জাখা ন্যাশনাল টেস্টিং এজেন্সি অ তালনি নৈচিসা সালমারি সংসারজাক তংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজকমুং মথাগ্রখা এন টি এ শাখা হাপাংনি আওয়াইমুং সাকলাইমানরগৈ ইদুল জুহানি লেলামুং শাল সালাইজাকমা বাই অ ককচংমুং নাহার জাখা মথানি বেখাকৈ সাজাখা আমজকমুংনি শাল দায়িত্বনও সাকলাই জাগানো মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী অ তালনি থামচিসা সালমারি ককটি শালনি ফুংদাম চিসাও আকাশবাণী নির্মাণ কি বাদ পান্ডানি বিশিংতৈ হাকতরতৈ বুই হাকতরনি লুকুরকবাই ককলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাতনি ফিল ছাড়া থামচি বুই বেরামনি পান্ডা মন্ত্রীপক্ষক লুকুরক নবরকনি ওয়ানসকমানি খাকামানি কক মন্ত্রী মন কি বাত রহরনানি কবক মুং নারেখা মিয়া হরনিসিমি পেট্রোল তে ডিজেল নি রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খক নই ল্যাব ডক চিব্রৈ ডিজেল খক নই ল্যাব ডক চিথাম বাংমানি মারিনো ফিনজাখা পেট্রোল নি রাংমারি বাঙ্গৈ অংখা খক সারা ব্রৈ ল্যাব চুকু চিথাম তে ডিজেল নি রাংমারি বাঙ্গৈ অংখা খক চুকু চিথাম ল্যাব চার চিথাম ইদুল জুহানরগৈ এবা বকরি ইদনরগৈ অ তালনি নৈচিসা সালমারি হাপাংনি লেংলামুং সাকলাই জাখা কেন্দ্র হাপাং বাই গদাল রুমুং নারগৈ বুসকাংনি শাল সাকলাই জাকমা নৈচিসনি মে লেংলামুং শাল তংমানি সলাইয়ৈ নৈচিসার মে শালমারি লেংলামুংনি শাল সাকলাই জাখা হাস্তে হাপাংনি নাইকলফাংনি বখাকতৈ অকক তোমানো রজাখা

আজ 26 মে আধুনিক বাংলা কাব্য সাহিত্যের এক উল্লেখযোগ্য নাম কাজী নজরুল ইসলাম। তিনি ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। নজরুলের কবিতায় শৈশবে স্বপ্ন দেখেছি, ভোর হলো দূর হলো, খুকুমণি ওঠো রে, এটা ছিল আমাদের শৈশবের জাগরণ গীতি। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নজরুল বিচিত্রা আমাদের অভিভূত করেছে। জীবনের প্রান্তরের কণ্ঠ বাণী এসে লেগেছে কানে কানে, কখনো বা ফরিয়াদ, কখনো বা সাম্যবাদ, আমাদেরকে করেছে গতিশীল। তার কাব্য কবিতায় ধ্বনিত হয়েছে মুক্তির আহ্বান। তার রচিত প্রথম গল্প হল বাউন্ডুলের আত্মকাহিনী, আর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। বিদ্রোহী তার বিখ্যাত কবিতা, আর এই কবিতার জন্য কবি নজরুল রাতারাতি পরিচিত হলেন বিদ্রোহী কবি নামে। হ্যাঁ বন্ধুরা, আজ 11ই জ্যৈষ্ঠ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন, যিনি কবিতাকে রোমান্টিকতা থেকে কৃষক শ্রমিকের বিজ্ঞ অবয়ব দিয়েছেন। তিনি কবি কাজী নজরুল ইসলাম। জন্ম 1899 খ্রিস্টাব্দের 24 মে, বাংলা 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাল্য নাম ছিল দুখমিয়া, তবে অনেকেই রসিকতা করে ডাকতেন নজর আলী বলে। 5 বছর বয়সে মক্তবে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করলেও পিতার মৃত্যুর কারণে তার পক্ষে বেশি দূর পড়াশোনা চালানো সম্ভব হয়নি। মাত্র 10 বছর বয়সে রোজগার

স্বীকার করতে শুরু করেন তিনি। খুব অল্প বয়সে লেটোর দলে যোগ দিয়ে পালা গান রচনা করে টাকা রোজগার করা শুরু করেন এবং কঠিন সংগ্রাম আর এই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তার সারা জাগানো কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। তিনি মননে ও কর্মে ছিলেন ধূমকেতু। উল্লাস তার সৃষ্টি সুখে, মুখে তার বিষের বাঁশি, বিলাস তার শ্রমজীবী মানুষ, বিদ্রোহ আর স্বপ্ন, প্রতিবাদ আর প্রতিবাদ, প্রতিরোধ আর সৃষ্টি সুষমার সমাহার নজরুল ইসলাম। তার কবিতা আজ বাঙালির মনকে ভুলিয়ে রেখেছে। আজ তার জন্মদিনে তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।

0: পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে, গরমকে হারানোর সহজ উপায়।
1: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
0: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
1: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
0: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: मार्केट के बारे में क्या
3: परफॉर्मेंस का बोलो,
2: नहीं तो पूछे।
3: मार्केट ट्रेंड देख,
2: सुनना है कि
4: आज की खबर देख,
5: पहले ही बोला था ब्रो।
3: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन।
3: मेरे दोस्त ने बोला,
6: देवी जी की सुनो।
7: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
9: আর শ্রোতা বন্ধুরা, আজ যাদের জন্মদিন বা বিবাহ বার্ষিকী কিংবা কোনো একটা বিশেষ দিন রয়েছে, তাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তো এবার আমরা চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। লিখছি তোমায় পর্বের আজকের প্রথম চিঠিটি লিখেছেন ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপাড়া বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সময়টা 25শে ডিসেম্বর। দিকপাড়ে আমোদর নদের তীরে একদল যুবক যুবতী পিকনিক করছে। এটো কাগজের কাপ পরে জোরে ডিজে বাজছে, রান্না হচ্ছে। শিমুল গোষ্ঠীর মহিলা উপস্থিত হয়ে বড় বালতিতে রাখতে বলে। শালপাতার থালা দেয় প্লাস্টিকের থালার পরিবর্তে। ডিজে বন্ধ করে মৃদু সুরে বাজাতে বলে। থালা কাপ শেষে পুড়িয়ে ফেলতে বলে। বাধ্য হয়, মেনে নেয় মহিলা সদস্যদের দেখে। কিশোরী বাতাসী মাঝি ক্লাস 9 পড়ে।

বিয়ে দিতে চাচ্ছে বাড়ির লোক। সদস্যরা সদস্যারা বুঝিয়ে বলে বিয়ে বন্ধ করে। সমাজকে সুন্দর করে তোলার দায়িত্ব আমাদের। এমন হতো নয়, হতেই হবে। লিখেছেন চিঠিখানি ডলি দেবী বন্দ্যোপাধ্যায়, দিকপাড়া বাঁকুড়া থেকে।

বন্ধুরা, পরবর্তী চিঠিগুলো পড়ার আগে আপনাদেরকে কিন্তু জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে, আর এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ, ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে 2026 ইংরেজি অভিজ্ঞাপন অনুষ্ঠানে।

এবারে কিন্তু জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুন মাসের প্রথম বিষয়। বৃক্ষরোপণ কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, যেখানে ধুলি যেখানে ক্লান্তি সেখানে দাও ছায়ার দান, মানুষের তরে জীবনের তরে সবুজ হোক এই ধরার প্রাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রকৃতিকে বাঁচাতে, আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে আজ সবচেয়ে বেশি প্রয়োজন সবুজের স্পর্শ। গাছ আমাদের জীবনের বন্ধু, শুদ্ধ বাতাস, নির্মল পরিবেশ আর জীবনের আশ্রয় দেয় এই সবুজ প্রকৃতি। কিন্তু প্রতিদিনই কমছে গাছ আর বাড়ছে দূষণ এবং উষ্ণতা। তাই সময় এসেছে নতুন করে ভাবার, নতুন করে সবুজের পথে হাঁটার। অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ। আমাদের মেইল আইডি রয়েছে radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে, চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা, কারণ সবুজ বাঁচলে বাঁচবে পৃথিবী, বাঁচবে আমাদের ভবিষ্যৎ। তাই আরেকবার মনে করিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুন মাসের প্রথম বিষয় সবুজ হোক ধরার প্রাণ।

এবার আবারও চলে এলাম চিঠিতে। এবারে চিঠিটি লিখেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে। সকাল সাথী অভিজ্ঞাপন। প্রাতঃভ্রমণে বেরিয়ে ধান ওলের জমি পর্যবেক্ষণ করতে গিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হওয়াতে গিন্নির কর্কশ গলায় ফোন। এত দেরি কেন? এদিকে যে চায়ের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, ধান জমিগুলো ঘুরছি, সবুজ থেকে সোনালী বর্ণে পরিণত হয়েছে, খুব ভালো ফলন তুলব এবার। আলু চাষের লোকসানের ঘাটতিটা এবার পূরণ হয়ে যাবে জানো। চৈত্রের গাজনে তোমার জন্য শাড়ি কিনব, তোমার বাপের বাড়ির সকলের জন্য। শুনে গিন্নি আনন্দে গদগদ হয়ে নরম গলায় বলে, শোনো, চাটা গরম করে দেব। আমাকে দেখেই, এসো এখানে বসো।

কারেন্ট নাই তো কি হয়েছে? আমার হাত পাখাটা তো আছে। হাওয়া করতে করতে বলছে, বলো, ছেলের পড়াশোনার খরচ সাথে কেনাকাটার কথা চিন্তা করতে হবে না, বলো, সব স্বপ্ন পূরণ হবে। এবার সারাদিন এসব কথা মাথায় ঘুরপাক খাচ্ছে, যার ফলে রাত্রে স্বপ্ন দেখছি, মাঠের ধানের শীষে ধানের বদলে টাকা ফুলেছে, আমি সেগুলো তুলে বস্তা বন্দি করে বাড়ি নিয়ে আসছি, গিন্নি বাক্স বন্দি করছে, ওলের জমিতে গিয়ে দেখি ওলের বদলে সোনার মুদ্রা, মনের আনন্দে সেও বাড়ি নিয়ে আসছি। কয়েক বস্তা আনার পর গিন্নিকে জিজ্ঞাসা করছি, কত বস্তা হলো? দেখো এবার কি নিয়ে এসেছি, শুনতে পাচ্ছ না? কোথায় গেলে? ওদিক থেকে চেনা মেজাজে, কেন, কি হলো? সাত সকালে মাইকের মতো আওয়াজ করছো কেন? কোথায় আবার যাব? তুমি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছ। কাল রাত্রে অকাল বর্ষণ হয়েছে, তাই আজ একটু খিচুড়ি আর ডাঁটা চচ্চড়ি রাঁধব বলে মাচা থেকে পুঁই লাউ শাকের ডাঁটা তুলছি। কথাটা শুনে ঝাড়ি মেরে উঠে দেখি, হায়, আমি তো বিছানাতেই, অকাল বর্ষণে আমার সব স্বপ্ন বীজের জল ঢালা গেল। হ্যাঁ, স্বপ্নে হয়তো প্রথমে ভালোই লাগছিল, তবে সজ্ঞানে ধানের কাছে টাকা মাটির নিচে সোনার মুদ্রা চাই না, তবে যদি এমন হতো ভালো লাগতো, অকাল বর্ষণকে সহজেই রক্ষা করতে পারতাম, খুব ভালো হতো। চিঠিখানি লিখেছেন অসীম কুমার মণ্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।

বন্ধুরা, লিখছি তোমায় পর্বে মে মাসের দ্বিতীয় বিষয় ছিল যদি এমন হতো। আর এই বিষয়ে আজকের যে শেষ চিঠিখানি, সেটি লিখেছেন উৎপল ঘোষ উদীচি তেঁতুলডাঙ্গা আদর্শপল্লী থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এক যে আছে অচিনপুরের রাজ্য, আছেন সেথায় ব্যতিক্রমী রাজা। একটি গাছ ও কাটে যদি কেউ, দ্বিগুণ চারা রোপণ করে হবে যে তার সাজা। যদি বা সেথা পিঠে বোঝা নিয়ে খেলা ছেড়ে শিশুরা যায় স্কুলে, মন্ত্রীর কাছে এমন খবর পেয়েই রাজামশাই মা বাবাদের চড়িয়ে যে দেন শুলে। খেলার মাঠের নেইকো সেথায় শেষ, দিকে দিকে পুকুর ডোবা কত, কেউ কখনো দখল করতে এলেই রাজবিচারে খেতেই হবে কানমোলা প্রায় শত। চাঁদ সূর্য আর আকাশ দেখার তরে, আকাশ প্রমাণ বাড়ি তৈরি মানা, কেউ বা যদি না মানে রাজবিধি, যেতেই হবে কারাগারে, সে তো সবার জানা। মাইক যদি বাজায় কেউ বা জোরে, কিংবা যদি পোড়ায় পটকা বাজি, রাজপেয়াদা আনলে ধরে তাকে রাজার কাছে নাক খতেতে হতেই হবে রাজি। কারো যদি থাকে বেশি বেশি, না আছে যার, দিতেই হবে তাকে। এমন বিধির বিঘ্ন ঘটলে পরে উপোষ বিধান, শোনান রাজা রাজকার্যের ফাঁকে। যত্রতত্র নোংরা ফেলা বারণ, শৌচালয়ে সবাই যেতে বাধ্য, তবুও যদি কেউ বা করে ভুল, রাজার হাতের চাবুক দণ্ড, এরাবে কার সাধ্য। নিজের কর্ম নিজেই করে সবাই, শরীর চর্চায় দেয় না কেউ ফাঁকি, তবুও কাউকে আলসে মিতে পেলেই রাজা দেশে নির্বাসনেই কাটবে জীবন বাকি। একটু নেই বিঘ্ন কোনোখানে রাজা দেশে, দুঃখ জ্বালা কবেই গেছে দূর। ভাবছি যে ভাই, তাই যদি এমন হতো, এই

পৃথিবী আস্ত আচিনপুর, লিখেছেন উৎপল ঘোষ, উদিচি, তেঁতুলডাঙা, আদর্শ পল্লী, ডাক ইন্দা, খড়গপুর থেকে।

এবারে জানিয়ে দিচ্ছি তথ্য। ভুবনেশ্বর জাতীয় শিক্ষানীতি 2020 আলোকে সমন্বিত শিক্ষক শিক্ষা কর্মসূচির জন্য আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান বা রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন 2026-27 শিক্ষাবর্ষের আইটিইপি কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এনসিইআরটির অন্তর্গত এই প্রতিষ্ঠানটি পূর্ব ভারতের অন্যতম প্রধান শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, গবেষণা কার্যক্রম এবং মান সম্পন্ন শিক্ষক প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠানটির বেশ সুনাম রয়েছে। আর এই কোর্সগুলিতে যে ভর্তি নেওয়া হবে সেইগুলি রয়েছে আইটিইপি বিএসসি বিএড, আইটিইপি বিএসসি সেকেন্ডারি জন্য বিএড, আইটিইপি বিএ বিএড মিডল, আইটিইপি বিএ বিএড সেকেন্ডারি। প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়েছে অনলাইনে আবেদন করতে হবে, তার জন্য পোর্টাল রয়েছে https://www.riebbs.ac.in। এই সরকারি ওয়েবসাইটে অবশ্যই প্রার্থীরা খোঁজ খবর নিতে পারেন বিস্তারিত জানার জন্য।

এবারে জানিয়ে দিচ্ছি আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একটি বিজ্ঞপ্তি, একটি খবর। 2026-27 শিক্ষাবর্ষের জন্য মোট 1644 ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল মন্ত্রক দপ্তর। আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। শুরু হচ্ছে আবেদনের সময়সীমা 5 মে থেকে শুরু হয়েছে আর শেষ তারিখ হচ্ছে 4 জুন 2026 রাত 11:59 পর্যন্ত। প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 1 বছর। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক পাস, কমপক্ষে এই পরীক্ষায় 50% নম্বর থাকতে হবে, আইটিআই পাস হতে হবে, 15 বছর থেকে 24 বছরের মধ্যে যে কেউ এই আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার হবে না। মাধ্যমিক ও আইটিআই এর নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। সকল প্রার্থীর জন্য কোনো আবেদন ফি নেই। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

বন্ধুরা, এবারে কিন্তু চলে আসছি স্বাস্থ্য বিষয়ক টুকিটাকি বিষয়ে। আপনাদেরকে জানিয়ে দেব ভালো থাকার কিছু উপায়। আমরা অনেকেই হঠাৎ করে কারোর মুখের দিকে যখন তাকাই, তখন মুখটা মনে হয় যেন কালো এবং ঝাপসা। আবার যখন আলোর দিকে তাকাই, তখন মনে হচ্ছে যেন আলোর মধ্যে গর্ত রয়েছে। আসলে এটি কিন্তু একটি সমস্যা, চোখের সমস্যা। অবশ্যই অবহেলা করা উচিত নয়, চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে যদি সমস্যা এরকম হয়ে থাকে, তাহলে বুঝতে হবে সেটা রেটিনার কোনো এক সমস্যা রয়েছে। যেহেতু রেটিনা খালি চোখে দেখা যায় না, আমাদের ভিজুয়াল সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে এই রেটিনা। অর্থাৎ আমাদের ফোকাস করা, যখন কোনো আলো আমাদের চোখে পড়ে, সেই আলো আমাদের অপটিক নার্ভের মাধ্যমে কিন্তু মস্তিষ্কে গিয়ে পৌঁছায়, এবং আমরা আমাদের চোখের সামনে যে ছবিটিকে দেখি, তার স্পষ্ট ছবিটি আমরা সেই অপটিক নার্ভের জন্যই দেখতে পাই। কাজেই যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কারণ শিশুরা যেহেতু সব কিছু বুঝিয়ে বলতে পারে না, অনেক সময় কিন্তু বাচ্চাদের রেটিনার সমস্যাটা সহজে ধরা পড়ে না। তাই একেবারেই অবহেলা নয়, অবশ্যই যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।

0: এবারে চলুন জেনে নেই আমাদের আবহাওয়া কী বলছে। আমাদের আকাশ বলছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা সর্বোচ্চ 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে সর্বোচ্চ 92%, সর্বনিম্ন 63%। রয়েছে সতর্কতা, রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ান বিজ্ঞপ্তি। বন্ধুরা, আমরা কিন্তু আজ অভিজ্ঞাপনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কাজেই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি ইতিকণা
1: এবং আমি মহুয়া।
0: তাহলে চলুন আগামী দিন কোনো অনুষ্ঠানে কথা হবে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী আগরতলা শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এখন শুনবেন তিন তালে তবলা লহরা। আজকের শিল্পী অভিজিৎ কর। শিল্পীকে হারমোনিয়ামে সহায়তা করছেন কণিকা দেবনাথ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, গুলমার্গে আটকে পড়া পর্যটকদের উদ্ধার অভিযান ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস দক্ষতা সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে মান্য কার্যবিধি জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। পশ্চিমবঙ্গে সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। আজকে বিস্তারিত খবরে, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। এই বৈঠকে অস্ট্রেলিয়া বিদেশমন্ত্রী পেন ইয়ং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকার প্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় হবে। এছাড়াও অন্যান্য আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা।

0: আলোচনা করবেন সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রীরা। উল্লেখ্য, গত বছর পয়লা জুলাই ওয়াশিংটন ডিসিতে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে মুক্ত অবাধ রাখার যে চিন্তাভাবনা করা হয়েছিল, এই বৈঠকে সে বিষয়েও মন্ত্রীরা আলোচনা করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সফরে সিকিম যাচ্ছেন। এই সফরে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। সিকিম সরকার তাঁকে স্বাগত জানাতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গ্যাংটকে নামগিয়াল ইনস্টিটিউট অব টিবেটোলজি পরিদর্শন করবেন। আগামীকাল তিনি চীন সীমান্ত সংলগ্ন নাথুলা পাস যাবেন। নাথুলায় কর্মরত জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। পরে গ্যাংটকের সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রাষ্ট্রপতি তাঁর সফরের তৃতীয় দিনে আগামী বৃহস্পতিবার গ্যাংটকের পালজো স্টেডিয়ামে সিকিম পুলিশকে প্রেসিডেন্ট স্কার্ফ পুলিশ কালার প্রদান করবেন। এদিকে রাষ্ট্রপতির সফরকালে নাথুলা যাওয়ার রাস্তায় যাত্রী চলাচল নিয়ন্ত্রিত করা হচ্ছে। আজ থেকে 28 মে পর্যন্ত ছাঙ্গু লেখে যাওয়ার জন্য কোনো ভ্রমণ পাস ইস্যু করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী কয়েকদিনে দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে যাবেন এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করবেন। আজ সকালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সানচো বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাদের জন্য উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। দুপুরে বিকানেরের সীমান্তবর্তী এলাকার সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করবেন শ্রী শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিক, রাজস্থান সরকার ও বিএসএফ এর প্রতিনিধিরা যোগ দেবেন এদিনের বৈঠকে। উপস্থিত থাকবেন রাজস্থানের সীমান্তবর্তী 5 জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। 29 মে গুজরাটের ভুজে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে বিএসএফ এর বর্ডার আউটপোস্ট পরিদর্শন করবেন তিনি। পরের মাসে 5 তারিখ ত্রিপুরা সীমান্তবর্তী এলাকাতেও যাবেন অমিত শাহ। এরপর তাঁর পশ্চিমবঙ্গে যাওয়ার কথা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং নাগরিক প্রশাসন যেভাবে গুলমার্গে কেবল কারে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেছে, তা ভারতের বিপর্যয় মোকাবিলা সংস্থাগুলির সাহস, দক্ষতা, সমন্বয় এবং তৎপরতার প্রতিফলন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সিং সফলভাবে এই উদ্ধার অভিযান সম্পন্ন করায় যৌথ বাহিনীর প্রশংসা করেন। অভিযানে যুক্ত সকলকে দায়িত্ববোধ এবং সেবামূলক মনোভাবের জন্য দেশ মনে রাখবে বলে উল্লেখ করেন তিনি। আগেই জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের উত্তর বারামুলা জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্র গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে প্রায় 300 পর্যটককে গতকাল উদ্ধার করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল অটোয়া কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা তাঁর হাতে তুলে দেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী গোয়েল বলেন, তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে আগামী দিনে তাকে আলোচনা হয়েছে। ভারত কানাডা সার্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব সমঝোতা সেপা দ্রুত সম্পাদনের বিষয়ে তিনি আশা প্রকাশ করেন।
1: Very much doable, given the sincerity of purpose, given the wonderful work both the negotiating teams have put in over the last 2.5 months since we signed terms of reference in March, and given the trust between the prime ministers of India and Canada and the warmth of that relationship, we feel empowered to be able to make rapid progress to deliver results not only to businesses but to the people of both countries.
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, ভারতের রূপান্তর পর্ব অমৃতকালের মধ্যে দিয়ে চলেছে, যেখানে শক্তি, উদ্ভাবন, যুব সমাজের কঠিন পরিশ্রম 2047-এর বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে। ইংরেজি দৈনিকে এক নিবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ন ও প্রযুক্তি ক্ষেত্রে দেশের সাফল্যের দিকগুলি তুলে ধরেছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ফের জেলা সফরে যাচ্ছেন। নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামের এই বৈঠকে হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, সরকারি প্রকল্পের অগ্রগতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লার খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে পথ দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে। গত রাতে নিউটাউনের ইকোপার্ক থানা এলাকায় গাড়ি নিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা মারেন তিনি। ঘটনায় ওই পথচারী ছাড়াও এক স্কুটি চালক সামান্য আহত হন। এরপর ওই স্কুটি চালক প্রশান্তর গাড়ি আটকে ভিডিও করতে থাকেন। জানা গেছে, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন প্রশান্ত। সমাজ মাধ্যমের ওই ভিডিওয়ে হুমকি দিতেও দেখা যায় তাকে। এরপরই পুলিশ রাজগঞ্জের ভিডিওকে আটক করেছে। উল্লেখ্য, গত বছর 29 অক্টোবর যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলার দেহ উদ্ধার হয়। তাকে অপহরণ করে খুন

করা হয়েছে বলে অভিযোগ ওঠে। আজ এগারোই জ্যৈষ্ঠ, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 128তম জন্মদিন উদযাপিত হচ্ছে যথাযোগ্য মর্যাদায়। উল্লেখ, নজরুল ইসলামের সঙ্গে কলকাতা বেতার কেন্দ্রের সম্পর্ক ছিল অতি নিবিড়। 1938 তিনি হারামনি নবরাগ মালিকা গীতিবিচিত্রা অনুষ্ঠান পরিচালনা করেন। 1942 9 জুলাই এই বেতার কেন্দ্রে এক অনুষ্ঠানে কবিতা পাঠের সময় তিনি হঠাৎ বাকরুদ্ধ হয়ে পড়েন।

0: বিষয় চিরসংগ্রামী নজরুল। বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিশ্বের কয়েকটি দেশে ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে দেশের বিমান সংস্থাগুলির জন্য মান্য কার্যবিধি জারি করেছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। উল্লেখ্য, কঙ্গো উগান্ডায় সংক্রমণ ছড়িয়ে পড়ায় ইবোলাকে জনস্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ও আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু। ডিজিসিএ জানিয়েছে, ভারত থেকে উগান্ডা ও কঙ্গোতে পরিষেবা প্রদানকারী বিমান সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে যাত্রীদের কাছ থেকে স্বঘোষণা ফর্ম সংগ্রহ করতে হবে। বিমানের ভেতরে যাত্রীদের উদ্দেশ্যে ইবোলা সংক্রমণ নিয়ে সতর্কতামূলক ঘোষণা করতে হবে। জ্বর, দুর্বলতা, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে অবিলম্বে তা বিমানকর্মীদের জানাতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর পর অভিবাসন বিভাগকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে সেই যাত্রীকে সরিয়ে অন্যত্র বসানোর ব্যবস্থা করতে হবে। দেশে ফেরার 21 দিনের মধ্যে এই উপসর্গগুলি দেখা দিলে সংশ্লিষ্ট যাত্রীকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। ত্রিস্তরীয় মাস্ক, ডিসপোজেবল গ্লাভস, পিপিই কিট, হ্যান্ড স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিমান সংস্থাগুলিকে। লেবাননে আক্রমণের তীব্রতা বাড়িয়ে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনা। হেজবোল্লার বিরুদ্ধে আক্রমণের তীব্রতা বাড়ানো হবে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন। আইডিএফ জানিয়েছে, পূর্ব লেবাননের বেক্কা উপত্যকা সহ কয়েকটি জায়গায় হেজবোল্লার ঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। সংঘর্ষ বিরতির মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র হরমুজ প্রণালীর কাছে জলযান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। আত্মরক্ষার্থে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আমেরিকা। মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে কথা বলে ইউক্রেন সংঘাত এবং ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধরমশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই ম্যাচে যে দল জয়ী হবে তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি মধ্যপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ ও বিদর্ভে আজ পর্যন্ত রাতের আবহাওয়া উষ্ণ থাকার লাল সতর্কতা জারি করেছে। হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানে আগামী 2-3 দিন তাপপ্রবাহ বজায় থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে পৌরোহিত্য করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সফরে সিকিম যাচ্ছেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। আগরতলা নজরুল কলাক্ষেত্রে প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে বিদ্রোহী কবিকে গানে কবিতায় স্মরণ করা হচ্ছে। সেখানে উপস্থিত রয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সহ অন্যান্যরা। ঈদুজ্জোহা বা বকরিদ উপলক্ষে আগামী 28 মে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পূর্ব ঘোষিত 27 মের পরিবর্তে 28 মে এই ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহে প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। গতকাল মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী রাজীব রঞ্জন সিং গতকাল মোহনপুর ব্লকের সাতডুবিয়া গ্রাম পঞ্চায়েত প্রধানমন্ত্রী খাদ্য সম্পদ যোজনার অন্তর্গত মিডিয়াম স্কেল অর্নামেন্টাল ফিস বিয়ারিং ইউনিটের ভার্চুয়ালভাবে শিলান্যাস করেন। এটি নির্মাণে ব্যয় হবে 8 লক্ষ টাকা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। ধলাইতে জনভাগিদারি অভিযান সবসে দূর সবসে পেহলে কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন ব্লক এলাকায় মোট 111টি শিবির অনুষ্ঠিত হয়। গতকাল ধলাই জেলাশাসকের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান অতিরিক্ত জেলাশাসক ভান

ডিকা ডার্লং। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক এবং প্রচার ধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহলে ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব সিপাহী জলা জেলাতেও পালিত হয়েছে। জেলাশাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল জানান, সপ্তাহব্যাপী এই কার্যক্রমে 49টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। মোহনপুরের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা প্রকল্পে সুবিধাভোগীদের মধ্যে শুকর ছানা, ওষুধ এবং খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাকেশ দেব জানান, এ ধরনের উদ্যোগ গ্রামীণ জীবিকার উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং আর্থসামাজিক ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর ত্রিপুরা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় সিপাহী জলা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরে 5টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 77.2 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম, আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 হিন্দি ছায়াছবির গান। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। সকাল 11:00 রয়েছে বাংলা ছায়াছবির গান। বেলা 12:00 ককবরক অনুষ্ঠান লীলা ম্যানেজারা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঝাপতালে তবলা, শিল্পী অভিজিৎ কর, শুনবেন বেলা 1:05। বেলা 1:40 লোকগীতি শুনবেন সুভাষ চক্রবর্তীর কণ্ঠে। আধুনিক গান শুনবেন বেলা 1:50 শিল্পী কুমার শানু। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। সন্ধ্যে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর অঙ্ক থেকে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা এ বিষয়ে পাঠ দেবেন মথুবন হাইস্কুলের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধ্যে 6:30 ঘর গৃহস্থের আসরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রসঙ্গে শুনবেন ডক্টর মৃণালকান্তি দত্তের সাক্ষাৎকার। আসরে পরে রয়েছে লোকগীতি শিল্পী কালাচাঁদ দরবেশ। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 7:00। রাত 8:05 শুনবেন সুস্বাস্থ্য। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী প্রমিতা মল্লিক। রাত 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবেন স্পটলাইট। রাত 9:30 শুনবেন বাংলা নাটক শিউলিমালা, রচনা কাজী নজরুল ইসলাম, প্রযোজনা সমরেশ ঘোষ। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 রাগ প্রধান গানের শিল্পী অখিল বন্ধু ঘোষ। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানে প্রথম গানখানির শিল্পী অভিরূপ গুহঠাকুরতা।

রবীন্দ্রসঙ্গীতের আসরে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন অভিরূপ গুহঠাকুরতা। এবারে শিল্পী মিতা হক।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন অভিরূপ গুহঠাকুরতা, মিতা হক এবং সবশেষে অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। বাড়ির সদস্যদের মধ্যে যিনি সবার খেয়াল রাখেন তাদের স্বাস্থ্যেরই সবচেয়ে বেশি অবহেলা করা হয়। সেটি কখনো পরিবারের পুরুষ উপার্জনকারী হতে পারেন, আবার কখনো বা সেই মহিলা সদস্য যিনি সবার নানাভাবে খেয়াল রাখেন। ভারতে মহিলাদের স্বাস্থ্য আজও অনেকটা উপেক্ষিত। শুধু ভারত নয়, ভারতের মতো অনেক দেশেই মহিলাদের স্বাস্থ্য নিয়ে অবহেলা উপেক্ষা রয়েছে, আর তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করা বাঞ্ছনীয়। সে কারণেই 28 মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অব অ্যাকশন ফর ওমেন হেলথ, অর্থাৎ মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক দিন। আসুন এই দিবসকে সামনে রেখে আজ 26 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। তবে তার আগে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
3: কম সুদে লোন চাল, তাও অ্যাপ থেকে? বা
4: মূল্য ফাঁদে অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
5: আরবিআই এ কথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: ফিরে এলাম বিরতির পর হিন্দি ছায়াছবির গানের আসরে। প্রথম গানখানে শুনবেন সওদাগর ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার।

গানখানে শুনলেন হেনা ছায়াছবি থেকে, শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারের গানখানের শিল্পী সুরেশ ওয়াদেকার, ছায়াছবি রাম তেরি গঙ্গা ম্যায়লি।

এবং হেমলতার কণ্ঠে নদিয়া কিপার ছায়াছবি থেকে। হিন্দি ছায়াছবির গানের আসরে এবারের গানখানির শিল্পী যেশুদাস, ছায়াছবি চিত চোর।

অনুষ্ঠান সংক্রান্ত একটি ঘোষণা। বাড়ির সদস্যদের মধ্যে যিনি সবার খেয়াল রাখেন, তাদের স্বাস্থ্যেরই সবচেয়ে বেশি অবহেলা হয় সেটি আমরা সবাই জানি, আর সেটি কখনো পরিবারের পুরুষ উপার্জনকারী হতে পারেন, আবার কখনো সেই মহিলা সদস্য হতে পারেন যিনি সবার নানাভাবে খেয়াল রাখেন। ভারতে মহিলাদের স্বাস্থ্য আজও অনেকটা উপেক্ষিত। শুধু ভারত নয়, ভারতের মতো অনেক দেশেই মহিলাদের স্বাস্থ্য নিয়ে অবহেলা, উপেক্ষা ইত্যাদি রয়েছে। আর তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করা অবশ্যই বাঞ্ছনীয়। সে কারণে আজ 26 মে মঙ্গলবার রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমরা কথা বলব মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে, আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে। আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।

আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রথম গানখানি শুনবেন কাছে আছো তুমি ছায়াছবি থেকে শিল্পী জুবিন গার্গ।

গানখানি শুনলেন শানের কণ্ঠে, কাছে আছো তুমি ছবি থেকে। এবারে একই শিল্পীর একই ছবির গান শুনুন কুমার শানুর কণ্ঠে।

শ্রোতাবন্ধুরা বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন বাংলা ছবির গান। এবারের সর্বশেষ গানটি শুনুন কাছে আছো তুমি, এই ছবির জুবিন গার্গ এবং অনিন্দিতা পালের দ্বৈত কণ্ঠে।

শ্রোতবন্ধু, এই গানখানি শুনলেন সুজয় ভৌমিক এবং দীপান্বিতার দ্বৈত কণ্ঠে আলিয়া ছবি থেকে। শ্রোতবন্ধু, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান শুনছেন, এবারের গানখানি শুনুন আলিয়া ছবি থেকে সুজয় ভৌমিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা শুনছেন বাংলা ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবি থেকে। শ্রোতা বন্ধু, এবারে গানটি শুনুন, অলকা ইয়াগনিক এবং কুমার শানুর দ্বৈত কণ্ঠে, লজ্জা ছবি থেকে।

গানটি শুনলেন কুমার শানুর কণ্ঠে। এবারের গানটির শুনুন লজ্জা ছবি থেকে মোহাম্মদ আজিজের কণ্ঠে।

অগ্নি পরীক্ষা ছবির এই গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারের ছবি লাল পাথর, শিল্পী সবিতা চৌধুরী এবং শ্যামল মিত্র।

গানখানি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে পরবত প্রিয়া ছবি থেকে। শ্রোতবন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান শুনলেন আকাশবাণী আগরতলা। এবারে শুনবেন কক বরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংজাগ স্নি তিনি দুপর্যনে কক বরক পান্ডা তিনি পৈলান খনার জাগান লেলা মনজর ও তাংবিতি তিনি তাংবিতি ও চাকুমরা কাইমানো রোগীনে ক কিসা খনার জাগানা।

0: মুসুক বিখিন রফর রফর খে হাবাই সাফুলই কাইখেবা বিলাইন বুথাই কবাং থাইনাই মাইসিং মলখে ইয়াফাঙ্গ তুইমা রাই তাই ইয়াফাংরগ জাবরারক সাইমা রাই হাকরব মুগবা মুগদক হাকসালখে হামকুগু তাই থাইসা কক দারকমানি কমরক উঙ্গুই তংখে বাসলা তাই বারবুরী বুবানী বিশিংনি কর্মন ফুলই রুখাখে বেলাইন কবাং বুথাই দারকনাই বানিয়া খাইনাই রক ব হাতিও ফালুই রাং পয়সা আজিউই মানু
1: আসুকজরা খানাবা কে তিনি তাং বিটিও চাকুমরা কাইমেনারগিনে ক কেসা বিনজাগলা তাবো খানার জাগান প্রবারানী দেববর্মানী জাদুনী রেচামুনো

আশোক জরা খনাবাকা লেলামানি জরাও প্রবারানী দেব বর্মানী জাতনী রেজামুং লেলামানি জরা তিন বাকে আশোকনু তাবুক খনাবাইন জাদুনী বাতালাই মঙ্গ খরং রুবন হেমান্দ্র দেব বর্মা বাই মালতী দেব বর্মানী খরাঙ্গ।

なに沖ティンバリアジュノコツラルナニタブ沖ティンバリアジュノタブコニニタニ

napra tapra khana nakiti bariya duno mini bagida wana koya de raja nokna tapra khana mini bagida wana nakiti bariya duno phande kutul hase mu chege phabro toni chegrang na dei busang basani talik taro takwa daza satoi odir dongoi ma hatu kaga dei dongole du tantoi ngi kiti bariya juno sabru muru wati bakha tukuya tonglai na de kasa sabro kasa saklo ti baya tonglai na de kiti bariya juno konya dei badala makra na wi pagna ba bado makto ranai badale makra ngi badale makto ra wi pakinoi ko garingo dano nokle sajani ko phaibro মানো খারি না নাংনায় তঙ্ক বাবুনি বিটি তঙ্ক আমি রীতি চিটিং বাড়িয়া জুন রাজনী হচা ফাইয়া সিঁড়ি নক মাইকতা জানা নাংনাই আসি মথানো কাটি হাফাইন ওয়াথে বলগ জাগৈনার ওলাং সাকাতি রিং তঙ্ক বাবুনি বিটে নাই কিটি বাড়িয়া জং তঙ্গিনি বিদিক দঙ্গ বাবুনি বিদিক তঙ্গ আমি রিদিক কিটিং বাড়িয়া জং নাসি থাকলে কাটি ফায়ানো তোতে তাকুর পারা খোঁর পারা মন্দ্রা খাও তঙ্গ বাবুনি বিটে দঙ্গ বাবুনি বিটে নফং সাতারাই সঙ্গ রন্দন খুলু পানো অম্বসাইন বজি মানি তঙ্গ আমি বিদি মকল বাইথা নুগৈন তঙ্গ ওটা বজ জরা রঙ নাই খাপঙ্গ বাসু না কিটিং বাড়িয়া জং নাই কিটি বাগলে তিটি বাজগা রামতা ফুমুক মধ্যে তিটি রানী কুচিয়া দেমাই বাসু না ফুমুক মধ্যে ও কিটিং বাড়িয়া জং সৈতে যুগনি তৌথু দাঙ্গা এফং মারি উই সুপো ও তেতা যুগনি তৌতু গাইবা খর গুড়ি উই পুংফো মাকুলে হংকাইবা মাখুঙ্গ নাঙ্গ মারো হংকাইবা বালাইও নাঙ্গ বালাই মতমুই তংফো কুবিদাই রাংসি দ কিটিং বাড়িয়া জং নাই না কিটিং বাড়িয়া জং বাজলে বাইকলে হাতি আং থানো কিটিং বাড়িয়া জং বাজলে বাইকলে এই গো আং থানো মাইকলা চানা বাগো কিটিং বাড়িয়া জং

Cogna dei, na chi di invariare giù no, cogna dei. Di invariare.

বাবলে বুড়াশা কই তো মানো পন সেপাংনা তো মানো দাসি কমদু যায় মেলে বুড়িছে কই তো মানি বন সেপাংনা তো মামা তংব খাব খাবাকা হাঁকাই কব কবাকা হাঁকাই দাসি কমদু যায় নাইল বলাইলে কলংনি বুথই মাংখাইবা বাবুব খাওয়ার ওয়ার বাকা মৈকার মায়ো মাংখাইবা মায়ো খাওয়ার ওয়ার

আসুক জরা খানাবাকিয়া তিনি দুপর জরানের পাইথাক রেচামুং আয়াসা দেববর্মানী রেচামুং আকাশবাণী আগরতলা অবলগিন পাইকিয়া সিনি তিনি দীপর জরানের কক বরক পান্ডা।

এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন চাষের কথা।

চাষের কথা। আজকের প্রসঙ্গ মিষ্টি কুমড়ো চাষ। অতি সুপরিচিত একটি সবজি হলো মিষ্টি কুমড়ো। এর ফল, পাতা, এমনকি ডালপালাও সবজি হিসেবে খাওয়া চলে। গাছের গোড়ায় উপযুক্ত সার, জলের যোগান বহাল থাকলে মাটির পরিমাণটা অনেক কম হলেও চলে। দরকার কেবল লতাপাতা ছড়ানোর মতো যথেষ্ট জায়গা, কারণ পাতাগুলোই সূর্যের আলোকে ধরে তার শক্তির সাহায্যে তৈরি করে গাছের খাদ্য। পাতায় যত বেশি খাদ্য তৈরি হবে, ফলন তত বেশি হবে। মিষ্টি কুমড়োর গাছকে ভালোভাবে লক্ষ্য করলে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। সবচেয়ে বেশি ফল ধরে ওই প্রধান লতায়। শাখা প্রশাখায় ফলের সংখ্যা শুধু যে কম তা নয়, ফলের চেহারাও ছোট। অর্থাৎ মিষ্টি কুমড়োর ফলনে প্রধান লতার অবদানই সবচাইতে বেশি। প্রয়োজনে শাখা প্রশাখাগুলি কমিয়ে দেওয়া যেতে পারে। মিষ্টি কুমড়োর লতা ছড়িয়ে যায় প্রায় 6 মিটার বা তারও বেশি। সুতরাং নতুন পদ্ধতিতে জমির এক পাশ থেকে অন্য পাশ পর্যন্ত 6 মিটার দূরে দূরে একটি করে 2 মিটার চওড়া কেয়ারি তৈরি করতে হবে, মাটি চষে এবং জল নিরোধী আল দিয়ে। কেয়ারির ঢাল এমন হওয়া চাই যেন একদিকে জল দিলে অন্য মাথা পর্যন্ত সে জল বয়ে যায়। ফলন লাগানোর আগে এবং জমি তৈরির সময় যে সার দেওয়া হয় তাকে বলে মূল সার। মিষ্টি কুমড়ো চাষে মূল সার হিসেবে প্রতি বিঘা 2 টন গোবর সার এবং 1 কুইন্টাল নিম খৈল দরকার। এই সার পুরো জমিতে না ছড়িয়ে কেবলমাত্র কেয়ারির ভিতর দিয়ে দিতে হবে। কোদাল দিয়ে গভীরভাবে কুপিয়ে মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। বীজ লাগানোর 4 থেকে 5 দিন আগে রাসায়নিক সার হিসেবে কেয়ারির মধ্যে দিতে হবে 12 কেজি ফসফেট, 75 কেজি সিঙ্গল সুপার ফসফেট এবং 3 কেজি পটাশ অথবা 5 কেজি মিউরেট অফ পটাশ। নাইট্রোজেন লাগবে না। রাসায়নিক সারগুলি হালকাভাবে মেশাতে হবে যেন 15 সেন্টিমিটারেরও বেশি মাটির গভীরে না যায়। বীজ বুনতে হবে কেয়ারির মাঝ বরাবর সরল রেখায় 50 সেন্টিমিটার দূরে দূরে। অঙ্কুরিত বীজ বুনলে চারা গজানো সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়। এজন্য বীজগুলিকে রাতভর জলে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য প্রতি লিটার জলে মিশিয়ে দিতে হবে 2.5 গ্রাম হিসেবে সাফ ওষুধ। পরের দিন ভেসে থাকা বীজগুলিকে ফেলে দিয়ে বাকিগুলিকে ছেঁকে তুলে ন্যাকড়ায় বেঁধে সারের গাদায় গরমে রেখে দিলে 2-3 দিনে অঙ্কুর বেরিয়ে আসবে। 1 বিঘায় বীজ লাগবে 650 গ্রাম। গ্রীষ্মের ফলনের বীজ বুনতে হবে মাঘ মাসে, আর বর্ষার ফলনের বীজ বুনতে হবে আষাঢ় মাসে এবং শীতের ফসলের জন্য কার্তিক মাসে। চাপানো সার হিসেবে দিতে হবে বিঘা প্রতি 2 কেজি নাইট্রোজেন, 16 কেজি পটাশ, 50 কেজি নিম খৈল। সারগুলিকে একসঙ্গে মিশিয়ে 3 দিন পরে ব্যবহার করলে কাজ ভালো হয়। এক্ষেত্রেও সার দেওয়া হবে কেবল কেয়ারির মধ্যে। মাঝে মাঝে কেয়ারির আল মেরামত করে দিতে হবে যেন ভেতরের জল বা সার বাইরে চলে না আসে। নিয়মিত নিড়ানি দিয়ে আগাছা মুক্ত রাখতে হবে, সেচ দিতে হবে। বাকি জমি থাকবে শুকনো, ফলে জলের সাশ্রয় হবে এবং কেয়ারির বাইরে জলের অভাবে আগাছা ভালোভাবে বাড়তে পারবে না। মিষ্টি কুমড়োর লতার নিচে চাপা পড়েও অনেক আগাছা মরে যায়। এভাবে করলে সাধারণ পদ্ধতিতে চাষের তুলনায়

0: সেচ ও নিড়ানি বাবদ খরচও কম হয়। বাজারে চাহিদা অনুযায়ী কাঁচা অথবা পাকা অবস্থায় ফল তোলা হয়। কাঁচা ফল তুললে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে, ঘরে রাখলে এ ফল পচে যায়। পাকা কুমড়ো তোলা হয় গাছ শুকিয়ে গেলে, সে সময় ফলে অনেকটা কমলা রং ধরে আসে। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল মিষ্টি কুমড়ো চাষ।
1: এতক্ষণ শুনলেন চাষের কথা আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফাতের দিন। বিশ্বের ১৫ লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। উত্তরপ্রদেশে আজ দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। আইপিএলের প্লে অফ পর্বে আজ শুরু হচ্ছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি অং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে। ডক্টর জয়শঙ্কর বলেন, কোয়াড বন্দর পরিকাঠামো বিষয়ক একটি বিশেষজ্ঞ প্যানেল গঠনের কথা বিবেচনা করবে। ফিজিতে একটি বন্দর প্রকল্প ও সমুদ্র তলদেশে কেবল নিয়ে যৌথভাবে কাজ করার পরিকল্পনাও করা হয়েছে।
1: For the past several months, our officials have advanced collaboration across key Quad priorities, including maritime security, critical technologies, economic resilience, and HADR. We have seen encouraging progress on many initiatives. As maritime democracies, pluralistic societies, and market economies, we share a responsibility towards a free and open Indo-Pacific. The region must remain a driver of global growth and stability.
0: বিদেশমন্ত্রী আরও বলেন, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them, while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের এই উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that we are, it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। তবে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি অং বলেছেন, কোয়াড দেশগুলি জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ খনিজ সহ বেশ কয়েকটি ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র আজ গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা উপাদান সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নিরাপদে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ, খনি থেকে উত্তোলন এবং প্রক্রিয়াকরণ নিশ্চিত করা সম্ভব হবে। নতুন দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

নরেন্দ্র মোদী তাঁর সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বলেছেন, জ্ঞান এবং কর্ম যেন সকল দেশবাসীর অনুপ্রেরণা হিসেবে কাজ করে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত জ্ঞানী দেশ, সমাজ ও সমগ্র মানবজাতির কল্যাণের পথ প্রশস্ত করে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বলেন, 2014 সালের এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্যভার গ্রহণ করার 12 বছর পূর্তিতে দেশের আত্মবিশ্বাস এবং সাংস্কৃতিক নবজাগরণ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ভারতের উন্নয়নের যাত্রায় বর্তমান সরকার বিশেষ ভূমিকা নিয়েছে। উপরাষ্ট্রপতি সি ভি রাধাকৃষ্ণন বলেছেন, ভারত বর্তমানে এক রূপান্তরমূলক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের শক্তি, উদ্ভাবনী চিন্তা এবং কঠোর পরিশ্রম 2047 সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। এক ইংরেজি দৈনিক পত্রিকায় লেখা এক প্রবন্ধে উপরাষ্ট্রপতি পরিকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, নারীর ক্ষমতায়ন এবং প্রযুক্তির ক্ষেত্রে দেশের সব সাফল্য তুলে ধরেন। দেশে নির্ভরযোগ্য এবং টেকসই সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় এখনও পর্যন্ত 12টি ফ্যাব্রিকেশন এবং প্যাকেজিং প্রকল্প এবং সেই সঙ্গে 24টি সেমিকন্ডাক্টর ডিজাইন প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধান করার উদ্দেশ্যে ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন ইনভেস্টার্স সাপোর্ট নামে এক অনলাইন পোর্টাল চালু করেছে। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে অনুমোদিত প্রকল্প এবং নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান এই পোর্টালে আদান প্রদান করা সম্ভব হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সফরকালে রাষ্ট্রপতি মহিলাদের জন্য বিশেষভাবে নিবেদিত পিঙ্ক বাস পরিষেবার উদ্বোধন করেন। এর লক্ষ্য হল রাজ্যে নিরাপদ ও সহজলভ্য পরিবহন ব্যবস্থার উন্নতি সাধন করা। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি নাথুলা পাস পরিদর্শন করবেন এবং গ্যাংটকে অবস্থিত সিকিম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগদান করবেন। দিল্লিতে প্রতি কেজি কম্প্রেস ন্যাচারাল গ্যাসের দাম 2 টাকা বাড়ানো হয়েছে। দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম দাঁড়িয়েছে 83.09 টাকা। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি উত্তেজনার প্রেক্ষিতে গত 2 সপ্তাহে দিল্লিতে এই নিয়ে মোট 3 বার সিএনজির দাম বাড়ানো হল। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ আরাফাতের দিন, যা বার্ষিক হজ তীর্থযাত্রার সবচেয়ে পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন হিসেবে বিবেচিত। সারা বিশ্ব থেকে 15 লক্ষেরও বেশি মুসলমান মিনা থেকে আরাফাত পর্বতের সমভূমিতে সমবেত হয়েছেন, যাতে তারা ঈশ্বরের কাছে ক্ষমা ও করুণা প্রার্থনা করতে পারেন। হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে আজ থেকে হাজিরা মিনায় পৌঁছতে শুরু করেন। সৌদি আরবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, এবছর হজ পালনকারী 1,75,000-এরও বেশি ভারতীয় হজ যাত্রীর জন্য ব্যাপক আয়োজন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং প্রশাসনের যৌথ উদ্ধারকারী দল গুলমার্গে আটকে পড়া কেবলকারে 300 জন পর্যটককে সফলভাবে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সিং এই অভিযানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যৌথ দলটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এদিকে জম্মু কাশ্মীরের উত্তর বারামুল্লা জেলায় বিখ্যাত পর্যটন কেন্দ্রে গুলমার্গে আটকে পড়া গন্ডোলা কেবল কার থেকে উদ্ধার হওয়া 300 জন পর্যটকের ঘটনায় উপরাজ্যপাল মনোজ সিনহা নিজেকে পরিস্থিতি পর্যালোচনা করেন। উদ্ধার কাজে নজরদারির জন্য রাজ্য পুলিশের মহানির্দেশক নলিন প্রভাতকেও নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নিবিড় নজর রেখেছিল। উত্তরপ্রদেশে আজ 2টি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত 10 জন নিহত হয়েছেন। উন্নাও জেলার কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে গোরখপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে 6 জন প্রাণ হারান, আহত 10 জনেরও বেশি মানুষ। আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে গুরুতর আহতদের লখনৌ ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়েছে। অন্য ঘটনায় বারাবাঁকি জেলার কাছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 4 জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়িকে ধাক্কা দেয়। 2 দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ ফোনে বার্তালাপ করেছেন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইরান পরিস্থিতি নিয়ে মতামত বিনিময় করেন তারা। অন্যদিকে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়ার শান্তিপূর্ণ জনগণ এবং অসামরিক স্থাপনার উপর কিয়েভের আক্রমণের হামলার জবাবে সেখানে বিভিন্ন জায়গায় হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আইপিএলের প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। আজ প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। ধর্মশালায় খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কোয়াড বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বৈঠকে যোগদানকারী দেশগুলি পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর জোর দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 12 বছর পূর্ণ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছেছেন। হজ তীর্থযাত্রার আজ সবচেয়ে পবিত্র আরাফ

0: আরাফাতের দিন বিশ্বের 15 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী সৌদি আরবে সমবেত হয়েছেন। আইপিএল এর প্লে অফ পর্ব আজ শুরু হচ্ছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে খেলবে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, আজকের শিল্পী সুভাষ চক্রবর্তী।

লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তুকে মানাইছে নাই গো, একেবারে মানাইছে নাই গো।

দার, আর মৌছবের বাউল গুলার গায়ন শুনে লাগে যাবে তার। বলি ছাদনার চণ্ডীদাস সোনামুখীর মনোহর দাস, আর মৌছবের বাউল গুলার গায়ন শুনে।

रुज्या तारा गाये ने गाये देखाइन दिलो बाकुड़ो आर माटी की साचा ওই বিষ্ণুপুরের গেনে গুসায় হিতাকের গোপেশ্বর ভাড়ুজ্জা তারা গায়েন গায়ে দেখাইন দিলেও বাঁকুড়ার মাটি কি সাচ্চা তাই বাঁকুড়া।

আবার কথা দিয়ে কেনে চলে গেলি হে, এখন

যদি একদিন দেখা নাহি হতো, তবে কঁকাহায় কঁকাহায় দিন যাত হে। এখন তিনটা বছর কাইটে গেল, বলি তিনটা বছর কাইটে গেল, একবার দেখা নাহি দিলে হে বাঁচি কেমনে। বলি তিনটা বছর কাটিয়ে গেল,

বলি তবরা গালে গবরা ছোঁড়ার, মারিব মুখে বারো ঝাঁটা হে।

তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা মেঘলা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি কম। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আজ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়া দপ্তরের দেওয়া আগামী 24 ঘন্টার পূর্বাভাস।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন চিত্রগীতিতে। চিত্রগীতি অনুষ্ঠানের পর সন্ধে 6:05 শুনবেন শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর অঙ্ক পাঠ্য ভগ্নাংশ ও দশমিক সংখ্যা থেকে পাঠ দেবেন মধুবন হাই স্কুলের শিক্ষক সুবীর ভট্টাচার্য। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রসঙ্গে ডক্টর মৃণাল কান্তি দত্তের সাক্ষাৎকার প্রচারিত হবে। এরপর শুনবেন লোকগীতি কালাচাঁদ দরবেশের কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 অনুষ্ঠান সুস্বাস্থ্য। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 শিল্পী প্রমিতা মল্লিক। রাত 9:15 অনুষ্ঠান স্পটলাইট, রাত 9:30 বাংলা নাটক শিউলিমালা, রচনা কাজী নজরুল ইসলাম, প্রযোজনা সমরেশ ঘোষ। রাত 10:10 কর্মখালি বিজ্ঞপ্তি। রাত 10:15 রাগ প্রধান গান শুনবেন শিল্পী অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। প্রয়োজনে শেষ মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান সূচি পরিবর্তন হতে পারে। এরই সঙ্গে আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 4:58। স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32:35 হয়ে 55 সেকেন্ড।

লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন আন্ধি ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন বালিকা বধূ ছায়াছবি থেকে, শিল্পী অমিত কুমার।

কিশোর কুমারের কণ্ঠে গানটি শুনলেন পরিচয় ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন মঞ্জিল ছায়াছবি থেকে, শিল্পী কিশোর কুমার।

খেল খেলমি ছায়াছবি থেকে গানটি শুনলেন আর ডি বর্মন এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। চিত্রগীতে অনুষ্ঠানে এবারে গানটি শুনুন মেহবুবা ছায়াছবি থেকে শিল্পী কিশোর কুমার।

সেটা হলো স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশের গুণ। স্বাভাবিক সংখ্যা তোমরা আগেই জানো কোনগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1, 2, 3 এই সংখ্যাগুলি যারা আছে তাদেরকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আর এই সংখ্যা শুরু হয় 1 থেকে আর শেষ হয় একদম ইনফিনিটি পর্যন্ত। এই ক্ষেত্রে কোনো ভগ্নাংশের, সেটা প্রকৃত বা অপ্রকৃত, এর সঙ্গে স্বাভাবিক সংখ্যার গুণের ক্ষেত্রে লবের সাথে স্বাভাবিক সংখ্যাটির গুণ করতে হবে এবং হরের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ কোনো ভগ্নাংশ এ বাই বি হলে এর সাথে যদি কোনো স্বাভাবিক সংখ্যা সি গুণ করতে চাও তখন তুমি সেটাকে কিভাবে লিখবে, তুমি লিখবে এ বাই বি গুণ সি সমান সমান এ গুণ সি বাই বি। আমরা একটা উদাহরণ হিসেবে যদি নেই, 2/3 একটি ভগ্নাংশ এবং 5 একটি স্বাভাবিক সংখ্যা। এই ক্ষেত্রে 5 × 2/3 যদি আমরা করতে চাই আমরা কিভাবে করব, আমরা করব 5 × 2/3 = 10/3। এই ক্ষেত্রে লক্ষ্য করো স্বাভাবিক সংখ্যা 5 এর সঙ্গে আমরা যে ভগ্নাংশ ছিল সেই ভগ্নাংশের লব 2 কে আমরা গুণ করেছি, হর কিন্তু 3, সেটা অপরিবর্তিত রয়ে গেছে। তাহলে উত্তরটা কত দাঁড়ালো, 5 × 2 = 10/3 অর্থাৎ 10/3, এটা হবে তার আনসার। এবার আরেকটি প্রকার, সেটা হলো ভগ্নাংশের প্রকারক অর্থাৎ এর, যেটাকে আমরা ইংরেজিতে বলি অফ, এর প্রয়োগ কিভাবে আমরা করব। এই যে এর বা অফ আমরা যেটা বললাম সেটাকে আমরা কি হিসাবে প্রকাশ করি, সেটাকে আমরা করি গুণ হিসাবে প্রকাশ করি। যেমন সি এর এ বাই বি যদি আমরা লিখতে চাই আমরা লিখব C × A/B। এই ক্ষেত্রে উত্তর কি হবে, C × A/B। যদি আমরা একটা উদাহরণ নিই এই এরের বেলায়, 3 এর 1/2 আমরা কিভাবে লিখব, 3 × 1/2 আনসার কি দাঁড়াবে, 3 × 1 = 3/2। দেখো এই ক্ষেত্রেও আমরা লবের সাথে এই যে স্বাভাবিক সংখ্যা 3 তাকে আমরা গুণ করেছি আর হরের দেখো কোনো পরিবর্তন হয়নি। এবার আমরা শিখব ভগ্নাংশকে ভগ্নাংশ দিয়ে কিভাবে গুণ করা হয়। যদি একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে গুণ করতে হয় তখন তার গুণফল হবে ভগ্নাংশের দুটির লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। যদি কোনো একটি ভগ্নাংশ এ বাই বি ও অপর একটি ভগ্নাংশ সি বাই ডি হয় তবে এ বাই বি ইন্টু সি বাই ডি = হবে A × C/B × D। তোমরা লক্ষ্য করে দেখো যে ভগ্নাংশ দুটোকে আমরা নিলাম তার হরগুলির গুণফল ডিভাইডেড বাই তার লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। উদাহরণ হিসাবে যদি আমরা একটি ভগ্নাংশকে 2/3 হিসাবে নেই এবং অপর একটি ভগ্নাংশকে 5/7 হিসাবে নেই তবে 2/3 × 5/7 তোমার উত্তর আসবে 2 × 5/3 × 7। তোমরা দেখো এখানে প্রথম ভগ্নাংশের লব 2, দ্বিতীয় ভগ্নাংশের লব 5, আমরা গুণ করলাম 2 × 5 আর প্রথম ভগ্নাংশের হর হলো 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হলো 7, আমরা গুণ করলাম 3 × 7। তো আমরা কীভাবে লিখলাম, আমরা লিখলাম 2 × 5/3 × 7 লবগুলির গুণফল বাই হরগুলির গুণফল।

কত হলো উত্তর? 2 × 5 = 10 বাই 3 × 7 = 21। তাহলে উত্তর হবে 10/21। এবার আমরা শিখব আরেকটি নিয়ম, সেটি হল ভগ্নাংশের ভাগ। আমরা ভগ্নাংশের গুণ শেখার পর ভগ্নাংশের ভাগ কীভাবে করতে হয় সেই সম্পর্কে জানব। দেখো, প্রথম যে নিয়মটি সেটি হল, কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে যদি একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তখন কিভাবে করতে হবে। যদি কোনো একটি স্বাভাবিক সংখ্যাকে কোনো একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করা হয় তখন তার ভাগফল কি হবে? ভাগফল হবে স্বাভাবিক সংখ্যা গুণ ভগ্নাংশটির অনুন্নক। যদি সি একটি স্বাভাবিক সংখ্যা এবং এ বাই বি একটি ভগ্নাংশ হয় তখন সি ভাগ এ বাই বি সেটা হবে সি ইন্টু বি বাই এ। আমরা লিখব বি ইন্টু সি বাই এ। এখানে এ বাই বির জায়গায় আমরা কিন্তু লিখেছি গুণ লিখে বি বাই এ। তাহলে এই বি বাই এটা কী হবে? এই বি বাই এ হল এ বাই বি এর অনুন্নক। ধরো আমরা একটা উদাহরণ নিই, 2 একটি স্বাভাবিক সংখ্যা আর 3/5 হলো একটা ভগ্নাংশ। এবার যদি 2 3/5 দিয়ে ভাগ করা হয় আমরা লিখব 2/3/5। আমরা লিখব 2 × ভাগের জায়গায় ইন্টু হয়ে গেল, আর 3/5 যে ভগ্নাংশটা ছিল তার অনুন্নক লিখব আমরা 5/3। তাহলে কি হবে? 2 × 5/3 অর্থাৎ 2 × 5/3। তাহলে 2 × 5 কত হবে? 10। নিচে কত আসবে? 3। তাহলে আনসার কি আসবে? 10/3। তো এইভাবে কোনো স্বাভাবিক সংখ্যাকে আমরা ভগ্নাংশ দিয়ে ভাগ করতে পারি। আর অনুন্নক তোমরা জানো যে অনুন্নক হচ্ছে কোনো একটি ভগ্নাংশের লব বাই হর যে আকারে থাকে তাকে যদি আমরা হর বাই লব আকারে প্রকাশ করি সেটাই হয়ে যায় ওই ভগ্নাংশের অনুন্নক। এবার আমরা শিখব কোনো একটি ভগ্নাংশকে স্বাভাবিক সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করা হয়। এই ক্ষেত্রেও আমরা কিভাবে করব? আমরা লিখব ভগ্নাংশ ভাগ স্বাভাবিক সংখ্যা। কেমন হবে তাহলে? ভগ্নাংশ ভাগের জায়গায় আমরা লিখব গুণ, আর যে স্বাভাবিক সংখ্যাটা ছিল সেটা কি হয়ে যাবে? ওই স্বাভাবিক সংখ্যার অনুন্নক। আমরা এইভাবে সাজাবো সেটাকে, আমরা লিখব ইকুয়াল টু ভগ্নাংশ ইন্টু স্বাভাবিক সংখ্যার অনুন্নক। এই ক্ষেত্রে যদি ভগ্নাংশটাকে আমরা এ বাই বি নেই এবং স্বাভাবিক সংখ্যাটাকে আমরা সি নেই, তবে এ বাই ভি ভাগ সি আমরা লিখব এ বাই বি ইন্টু সি এর অনুন্নক অর্থাৎ 1/C। তাহলে উত্তরটা আসবে এ বাই বি ইন্টু সি। এই ক্ষেত্রে 1/Cটা কী হবে? 1/Cটা হবে সি এর অনুন্নক। আমরা একটা উদাহরণ নিই, যেমন ধরো একটা ভগ্নাংশ 2/3। এবার এই 2/3কে যদি আমার ভাগ করতে হয় একটা স্বাভাবিক সংখ্যা 5 দিয়ে, তাহলে আমরা কিভাবে লিখব? আমরা লিখব 2/3/5 ইকুয়াল টু 2/3 × 1/5। কি হবে তাহলে? 2 × 1/3 × 5 অর্থাৎ 2 × 1 = 2, 3 × 5 = 15, 2/15। এখানে 1/5টা কি হবে? 1/5টা হবে 5-এর অনুন্নক। কেমন? এবার আমরা শিখব একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা কিভাবে ভাগ করতে হয়। এই ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে। একটি ভগ্নাংশকে যদি আরেকটি ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হয় তাহলে আমরা লিখব

প্রথম ভগ্নাংশ ভাগ দ্বিতীয় ভগ্নাংশ সমান সমান প্রথম ভগ্নাংশ গুণ দ্বিতীয় ভগ্নাংশের অনুন্নক সমান সমান। তাহলে কি হবে, ওই যে ভগ্নাংশটা নতুন যেটা পেলাম আমরা অনুন্নক হিসাবে, তার লবগুলির গুণফল ডিভাইডেড বাই হরগুলির গুণফল। ধরো যদি একটি ভগ্নাংশ এ বাই বি এবং অপর একটি ভগ্নাংশ সি বাই ডি হয়, এই ক্ষেত্রে এ বাই বি ভাগ সি বাই ডি, সেক্ষেত্রে আমরা কীভাবে লিখব, আমরা লিখব এ বাই বি ইন্টু ডি বাই সি। দেখো সি বাই ডি যে ভগ্নাংশটা ছিল দ্বিতীয় ভগ্নাংশ, তার অনুন্নক হবে ডি বাই সি। কী হবে এবার, এবার হবে এ ইন্টু ডি বাই বি ইন্টু সি, লবগুলির গুণফল বাই হরগুলির গুণফল। আমরা যদি উদাহরণ হিসাবে নেই, যেমন ধরো টু বাই থ্রি ভাগ ফাইভ বাই সেভেন, আমরা লিখব টু বাই থ্রি ইন্টু সেভেন বাই ফাইভ। তারপর কী করবে, উপরে যে লব থাকবে তার গুণ করে ফেলবে, আর নিচে যে হর থাকবে তারও গুণ করে ফেলবে, দেখবে ঠিক তার উত্তরটা তোমার কাছে চলে আসবে। অর্থাৎ একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করলে তা হবে প্রথম ভগ্নাংশ ইন্টু দ্বিতীয় ভগ্নাংশের অনুন্নক, আর এটাই হবে তার আনসার। এবার আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হলো দুটি ভগ্নাংশের বেলায় যদি দুটি ভগ্নাংশ একে অপরের অনুন্নক হবে, যদি ভগ্নাংশ দুটির গুণফল ওয়ান হয়, অর্থাৎ উদাহরণ হিসাবে ওয়ান বাই টু একটি ভগ্নাংশ, তার অনুন্নক কত হবে টু বাই ওয়ান। এবার আমরা ওয়ান বাই টু ইন্টু টু বাই ওয়ান যদি আমরা লিখি, তার আনসার আসবে টু ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান। এবার টুকে টু দিয়ে ভাগ করলে উত্তর দাঁড়াবে ওয়ান। অর্থাৎ সবসময় মনে রাখতে হবে আমাদের যে দুটি ভগ্নাংশ একে অপরের অনুন্নক হবে যদি ভগ্নাংশ দুটির গুণফল ওয়ান হয়। এইভাবে আমরা ভগ্নাংশের ক্ষেত্রে গুণ এবং ভাগ এই সূত্রগুলির মাধ্যমে আমরা প্রয়োগ করব। এবার আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার উপর ভিত্তি করে কয়েকটা সমস্যার সমাধান করব। ধরো তোমার কাছে একটা সমস্যা দেওয়া আছে এইরকম, একটি টিনে 18 কিগ্রা গুড় আছে, এর 1/3 অংশ ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে। প্রথমে তোমাকে প্রশ্নটাকে খুব ভালো করে পড়তে হবে, পড়ার পর দেখো কি কি লেখা আছে এখানে। এখানে লেখা আছে টিনে মোট গুড়ের পরিমাণ কত হবে, আমরা লিখব 18 কিগ্রা। তারপর ব্যবহৃত গুড়ের পরিমাণ কত অংশ ব্যবহৃত হয়েছিল, 18 কিগ্রার 1/3 অংশ। তো আমরা লিখব কিভাবে, আমরা লিখব 18 কিগ্রা এর 1/3 অংশ। দেখো আমি প্রথমে আলোচনা করেছিলাম এর হলে কিভাবে লিখতে হয়, আমরা কি লিখব এরের জায়গায়, আমরা লিখব 18 × 3/1 কিগ্রা। তাহলে দেখো 3 দিয়ে যদি আমরা 18 ভাগ করি কত আসবে, 3 6 = 18, তাহলে উপরে আসবে 6 6 × 1 6, অর্থাৎ 6 কিগ্রা। তাহলে আমরা কতটুকু গুড় ব্যবহার করলাম, আমরা ব্যবহার করলাম 6 কিগ্রা। তাহলে দেখো ওই টিনে গুড় কত ছিল, 18 কিগ্রা, আমরা কত ব্যবহার করলাম, 6 কিগ্রা। তাহলে আমাকে প্রশ্নে বলেছিল যে 1/3 অংশ ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে, তাহলে আমরা কিভাবে লিখব, আমরা লিখব

0: তিনে অবশিষ্ট গুড়ের পরিমাণ, 18 - 6 কিগ্রা কত আসবে বলো এবার? 18 - 6 = 12 অর্থাৎ 12 কিগ্রা গুড়। তাহলে আনসার কত আসবে? 12 কিগ্রা। তো আমরা যে সমস্যাটা ছিল আমাদের, যে একটা টিনে 18 কিগ্রা গুড় আছে, এর 1/3 ব্যবহার করার পর টিনে আর কত কিগ্রা গুড় থাকবে? আমাদের উত্তর আসবে 12 কিগ্রা। কেমন? ঠিক এইভাবে তোমরা যে সমস্যাগুলি তোমাদের বইয়ে থাকবে সেগুলিকে তোমরা সমাধান করবে। কেমন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকবে।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে তখন সপ্তম শ্রেণীর গণিত থেকে ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা সম্পর্কে পাঠ দিলেন মধুবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক সুবীর ভট্টাচার্য। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘর গৃহস্থের আসর সন্ধে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি, শিল্পী কালাচাঁদ দরবেশ। সুস্বাস্থ্য রাত 8:05। আজকের প্রসঙ্গ, মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব। এই প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক। অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:00 শিল্পী প্রমিতা মল্লিক। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 বাংলা নাটক। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10। রাত 10:15 শুনবেন রাগ প্রধান গান শিল্পী অখিল বন্ধু ঘোষ। ককবরক অনুষ্ঠানে থাকছে সন্ধ্যে 7:00 কক রুবাইনি পান্ডা। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 26.2°C, সর্বনিম্ন 21.2°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 76%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32°C এবং 23°C-এর মধ্যে। বিকেল 5:30 পর্যন্ত মোট বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। ঘন্টায় 40-50 কিমি বেগে ঝড়ো হওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সবগুলো জেলায়। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

0: আকাশবাণী আগরতলা।
1: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
2: আকাশবাণী
0: আগরতলা শুরু হচ্ছে ঘর গৃহস্থির আসর।

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, ঘর গৃহস্থির আসরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রোতা বন্ধুরা, আজকের ঘর গৃহস্থির আসরে আমরা আলোচনা করব মাছ চাষে আধুনিক প্রযুক্তি এই প্রসঙ্গ নিয়ে। আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি রয়েছেন রাজ্যের মৎস্য মহাবিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মৃণাল কান্তি দত্ত। নমস্কার ডক্টর দত্ত।
1: নমস্কার
0: মৃণালবাবু। আমরা জানি আমাদের রাজ্যে একটা সময় ছিল যখন কিন্তু মাছের জন্য বিশেষ করে বহিরাজ্য বা আমাদের প্রতিবেশী বিদেশি রাষ্ট্রের উপর নির্ভর করতে হতো। আজকাল কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্রত্যেকটা বাজারেই অল্প বিস্তর কিন্তু জ্যান্ত মাছ উঠছে, অর্থাৎ আমাদের রাজ্যের যারা মৎস্য চাষী তারা কিন্তু প্রতিনিয়ত মাছ চাষের দিকে নজর দিচ্ছেন বলেই কিন্তু আমরা জ্যান্ত মাছ পাচ্ছি বাজারগুলোতে। তো প্রথমে আপনার কাছ থেকে জানবো, এই যে আমরা মাছ চাষ করব, আমরা জানি আমাদের চাহিদা অনুযায়ী যোগান দিতে হলে সেই চিরাচরিত প্রথায় কিন্তু মাছ চাষ করে আমরা যতটা যোগান দরকার ততটা কিন্তু আমরা উৎপাদন করতে পারবো না। তাহলে আমাদের মৎস্য চাষিরা আধুনিক কোন পদ্ধতিটাকে মেনে নেবেন বা কিভাবে চাষবাস করবেন যাতে করে আমরা মাছ চাষে একটা সময় স্বয়ংভর হয়ে উঠতে পারি?
1: আমরা কিন্তু প্রথমে বলে রাখা ভালো এখানে যে সারা বিশ্বে যে মাছ চাষ হয় তার অধিকাংশ মাছ চাষিরাই কিন্তু আমাদের যে সনাতন পদ্ধতিতে যে মাছ চাষ করি আমরা জলাশয়ে, মাটি জলাশয়ে, সেটাতেই করে।
0: আচ্ছা,
1: প্রায় 90% বেশি, সেটা চীন বলুন, ভারতবর্ষ বলুন বা সাউথ ইস্ট এশিয়ান অন্য কান্ট্রি বলুন, সেখানে সেভাবেই করা হয়। এবং এই সিস্টেমটাকে ধীরে ধীরে উন্নতি করা হয়েছে যাতে উৎপাদনটা বাড়িয়ে নেওয়া যায়।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে একটা সময় ছিল যখন আমাদের শুধুমাত্র পলিকালচার, অর্থাৎ যে মাছগুলি একসাথে চাষ করা যায় সেগুলিকে আমরা করতাম। সেটাকে কিছুটা চেঞ্জ করে অন্ধ্রপ্রদেশের মতো চাষিরা শুধুমাত্র দেখা যায় যে রুই এবং কাতলাই করছে। সেক্ষেত্রে দেখা যায় যে ছ চাষ থেকে দুইটা চাষ করলে পরে এদের কোনো ক্ষতি হচ্ছে না, বরং মার্কেটটা ভালো পাচ্ছে।
0: আচ্ছা,
1: শুধু তাই না, একটা সময় ছিল যখন আমরা চাষ করতে গিয়ে আমরা অর্গানিক ম্যানিউর ব্যবহার করতাম এবং সাথে সাথে আমরা মাছের খাদ্য দিতাম। সেই খাদ্যটা ছিল সাধারণত ডাস্ট পদ্ধতির খাদ্য ছিল, এবং সেই পদ্ধতিতে যখন চাষ করতাম উৎপাদন গড়ে 4 মেট্রিক টন থেকে 5 মেট্রিক টন প্রায় হেক্টর আমরা তুলতে পারতাম।
0: আচ্ছা,
1: ধীরে ধীরে এই চাষ পদ্ধতিতে আমরা মাছের খাওয়াতে একটা পরিবর্তন আসলো।

0: যুগান্তকারী পরিবর্তন আসলো। এবং এই পরিবর্তনে আসার ফলে দেখা গেল যে এখন অনেক চাষিরাই যারা পুকুরে চাষ করেন, সেই সমস্ত চাষিরা যারা রুই, কাতলা, মৃগেল এই সমস্ত মাছ চাষ করেন, কিংবা সিলভার কার্প, গাছ কার্পিও মাছ চাষ করেন, যেটা আমাদের দেশের মাছ চাষের মেরুদণ্ড বলা দেয়।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই মাছগুলো কিন্তু আমাদের, বিশেষ করে রুই, কাতলা, মৃগেল মাছ, এইগুলি মাছের আমাদের দেশের মেরুদণ্ড। শতকরা যত মাছ তৈরি হয় আমাদের দেশে তার প্রায় 70-80% কিন্তু এই মাছই।
1: হুম হুম,
0: এবং চাহিদাও বেশি, বাজারে এদের উৎপাদন নিলে পরে বিক্রি হয়। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের চাষিরা এখন, অনেক চাষিরাই সেটা প্রায় 10-14-15 মেট্রিক টনে প্রতি হেক্টরে নিয়ে গেছেন,
1: উৎপাদন বাড়িয়ে নিয়েছেন।
0: সেটা কেমন করে হলো? সেটা সাধারণত হলো খাওয়ার, মাছের যে খাওয়া দেওয়া হয় সেটার মধ্যে একটা চেঞ্জ এসছে।
1: আচ্ছা,
0: সেই চেঞ্জটা একটা সময় ছিল আমাদের, ম্যাক্সিমাম সময় আমরা খৈল এবং কুড়া, চালের কুড়া, এই দুইটাকে মিশিয়ে আমরা ব্যবহার করতাম।
1: আমরা সে অনেকদিন আগে থেকে কিন্তু সেটাই ছিল আমাদের চিরাচরিত,
0: এটা এখনো চলে সব জায়গাতে, না হলেও সেটা দেখি। কিন্তু আমরা দেখেছি যেহেতু প্রোটিনের পার্সেন্টেজ মাছের বেশি লাগে তুলনামূলক অন্য যে কোনো জীব থেকে, যে কার্পের ক্ষেত্রে 25-35% লেগে যায়, যদি আমরা কোনো রকমের শিং মাগুর এইসব মাছ করি তাহলে প্রায় 40% মতো লাগে।
1: আচ্ছা,
0: সেই যোগানটা আমাদের ওই যে খাদ্যটা যেটা বললাম আমরা আগে যেটা ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা সেটা পেতাম না সবটা।
1: ডক্টর দত্ত, তাহলে আপনার কাছ থেকে যেটা জানতে পারলাম এই মুহূর্তে আলোচনা করে, আপনি প্রথমে বললেন যে জল ছাড়া তো মাছ চাষ করা যাবে না, মানে পুকুরে আমাদের করতে হবে, জলাশয়ে করতে হবে, তাহলে সেটা কিন্তু পরিবর্তন হয়,
0: খুব একটা পরিবর্তন হয়।
1: আপনি বলছেন যে চিরাচরিত প্রথার সাথেই আমরা কিছু নব সংযোজন করেছি, আমরা কিছু পদ্ধতি পরিবর্তন করেছি। আপনি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছেন খাদ্য দেওয়াটা, অর্থাৎ মাছের বৃদ্ধির জন্য কিন্তু বিশেষ করে যেটা নির্ভর করে সেটার প্রথম একটা উপাদান হচ্ছে জল, আর দ্বিতীয় হচ্ছে খাদ্য।
0: খাদ্য
1: তো, খাদ্যটাকে যদি আমরা সঠিকভাবে গুরুত্ব দিতে পারি তাহলে কিন্তু মাছের দ্রুত বৃদ্ধি সম্ভব।
0: আমাদের যে সমস্ত প্ল্যাঙ্কটন যেগুলি থেকে হয়, যেটা আমরা অর্গানিক ম্যানিউর যেটাকে বলি, ইউজ করি, সেটা তো পাচ্ছে মাছ।
1: আচ্ছা,
0: এর বাইরে গিয়ে আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে প্যালেটেড ফিড, সেবাই জাতীয় যে সমস্ত খাদ্যগুলি দিই, এটার মধ্যে দুই রকমে আছে, একটা হচ্ছে গিয়ে ফ্লোটিং, একটা হচ্ছে গিয়ে ডুবে যাওয়া।
1: আচ্ছা, মানে প্যালেট ফিড যেটা হচ্ছে সেটা কিছুটা ভেসে থাকে, আবার কোনোটা একটু ভারী থাকে, জল নিচে
0: জল নিচে যায়। তো মাছের যে একটা মানে ওদের খাদ্যাভ্যাস, দিনের বেলাতে বেশিরভাগ মাছগুলি খায় চিংড়ি ছাড়া, ওরা কি করে যে মাছ যে খাদ্যটা একটু ভেসে থাকে সেটা খেতে পছন্দ করে।
1: আচ্ছা,
0: এবং আজকের যুগে যে মাছের যে খাদ্য, আমি যেটা বললাম প্রোটিনের অনেক দাম, সেক্ষেত্রে 40-50 টাকার নিচে ভালো খাদ্য পাওয়া যায় না কেজি, সেক্ষেত্রে খাদ্য যদি লস হয়ে যায় তাহলে কিন্তু চাষির পক্ষে এটা একটা কিন্তু খুব একটা বেশি লাভজনক হয় না।
1: পাশাপাশি যে জলে মাছ বাস করছে খাদ্য পচে গিয়ে কিন্তু জলটাও নষ্ট করতে পারে।
0: সেক্ষেত্রে দেখা গেল কি, অনেকেরই আজকাল অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এই পদ্ধতির মাধ্যমে, আমরা বিশেষ করে প্লেটেড ফিড যেটা ফ্লোটিং, তার মাধ্যমে কিন্তু মাছের উৎপাদনটাকে অনেক বাড়িয়ে নিয়ে গেছে, এবং মাছের বেশিরভাগ খাদ্যগুলি মাছ খায় এই এই পদ্ধতিতে ব্যবহার করলে পরে। এটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় যে পদ্ধতি এসছে, আপনি যেটা বললেন যে জল খারাপ হয়ে যাওয়া, অনেক সময় দেখা যায় আমাদের এই সমস্ত খাদ্যগুলি যেগুলি অধঃপতিত খাদ্য, যেগুলি মাছ খায় না, বা মাছের মলমূত্র, বা আমাদের অর্গানিক মেনু যেটা ব্যবহার করি সেগুলি নিচে পচতে থাকে, এতে জল খারাপ হয়, অনেক সময় বুদবুদ উঠতে থাকে, মাছ মরতে থাকে, মাছের উৎপাদনেও ঘাটতি দেখা যায়। সেক্ষেত্রে নতুন যে পদ্ধতি যেটাকে এখন বাজারে চলে এসছে এবং অনেক চাষিরা করছেন, সেটাকে আমরা বলি যে এই যে অধঃপচিত খাওয়া বা এই সমস্ত দ্রব্যগুলি যেগুলি জলকে খারাপ করছে সেটাকে আমরা কনভার্ট করতে পারি মাছের খাদ্যতে।
1: আচ্ছা,
0: সেটাকে আমরা যেটাকে বলি এখন বায়োফ্লক সিস্টেম যেটাকে বলি, সেই সিস্টেমে জলটাকে যদি আমরা এটার মধ্যে ওই সমস্ত দ্রব্যগুলি আমরা কনভার্ট করতে পারি হেটারোট্রপিক ব্যাকটেরিয়াতে, যে ব্যাকটেরিয়াগুলি ক্ষতিকারক না, অথচ এটা প্রোটিন, চমৎকার প্রোটিন,
1: এবং সেটা মাছ খেয়ে নেয়,
0: মাছ খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে কিছু ধরনের মাছ আছে যেগুলি এই সমস্ত জলাশয়ে ভালো বাড়ে, যেমন ধরুন তেলাপিয়া মাছ, যেমন ধরুন শিক মাগুর, কই মাছ, এই মাছগুলি এই ধরনের যে চাষ পদ্ধতি বায়োফ্লক সিস্টেম সেটার জন্য চমৎকার।
1: আচ্ছা,
0: তো সেক্ষেত্রে জায়গাও বেশি লাগে না এবং জলও কম লাগে, এবং সেই একই জলকেও ব্যবহার করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে গিয়ে, আমরা যে মিডিয়ামটা তৈরি করছি সেটা হচ্ছে একটা কার্বন নাইট্রোজেনের একটা মিডিয়াম রাখতে হয় এটাতে, সেটা সিএন রেশিও যেটা বলি, সেটা 10-12 সিএন রেশিও যদি ব্যবহার করতে পারি, এবং এটার মধ্যে আমরা কিছু কার্বোহাইড্রেট যদি দিতে পারি তাহলে ওই কার্বোহাইড্রেটটা মিডিয়ামটার মধ্যে কনভার্ট করে সেখানে ও জন্মাতে থাকে।
1: আচ্ছা,
0: হেটারোট্রপিক ব্যাকটেরিয়া জন্মাতে থাকে। এই হেটারোট্রপিক ব্যাকটেরিয়া আমরা যদি এয়ারেশন চালু রাখি সেই জলাশয়ে, সাধারণত এগুলি আমরা ছোট ছোট কন্টেনার ইউজ করি বা ট্যাঙ্ক ইউজ করি,
1: মানে বুদবুদ করে যে অক্সিজেনটা যাচ্ছে জলে মিশ্রিত হচ্ছে,
0: সেক্ষেত্রে সেগুলি একটা চমৎকার একটা খাদ্য তৈরি হয় মাছের, এবং মাছ এগুলো খায়, আর

0: তাই আমরা অন্য খাদ্য কিছুটা দিই পরিমাণটা কমিয়ে দিয়ে সেখানে উৎপাদনটা আমরা বাড়িয়ে নিতে পারি।
1: তাহলে খাদ্য দেওয়ার ক্ষেত্রে আপনারা এই নতুন বায়োফ্লাক সিস্টেমে মাছের উৎপাদনের ক্ষেত্রে একটা নতুন পদ্ধতি আপনারা চালু করছেন, যাতে করে মানে নিচ্ছে আমাদের প্রাণী মানে মৎস্য চাষিরা, যাতে করে মাছের চাষে সুবিধা হচ্ছে। ডক্টর দত্ত, আজকে যারা অনুষ্ঠান শুনছেন, অনেক মৎস্য চাষির মনে কিন্তু প্রশ্ন, অনেকেই জানেন না বা দেখেননি। আপনি কিন্তু বলছিলেন মাঝে যে অন্ধ্রপ্রদেশে ওরা কি করছে, মানে আলাদাভাবে শুধু রুই এবং কাতল এই মাছটাকে আলাদাভাবে চাষ করছে। তো সবাই যারা মাছ আমরা খাচ্ছি বা অনেক মৎস্য চাষি জানেন যে অন্ধ্রপ্রদেশে

0: মাঝে যে অন্ধ্রপ্রদেশে ওরা কি করছে, মানে আলাদাভাবে শুধু রুই এবং কাতল এই মাছটাকে আলাদাভাবে চাষ করছে। তো সবাই যারা মাছ আমরা খাচ্ছি বা অনেক মৎস্যচাষী জানেন যে অন্ধ্রপ্রদেশে নতুন কোনো পদ্ধতিতে হয়তো চাষ হয়, তাহলে অল্প সময়ের মধ্যে কি করে মাছগুলো এত দ্রুত বৃদ্ধি হচ্ছে, অনেকটাই একই মাপের মাছ কিন্তু বেরিয়ে আসে ওদের কাছ থেকে। ওদের মাছ চাষের পদ্ধতিটা কি এবং সেই পদ্ধতিটা কি আমাদের রাজ্যে সম্ভব?
1: হ্যাঁ, ওদের যে পদ্ধতি সেটা হচ্ছে গিয়ে আসলে অন্ধ্রপ্রদেশের চাষিরা হচ্ছে গিয়ে ওরা যখনই নতুন কিছু আছে ওরা বরণ করে নেয়।
0: আচ্ছা,
1: পুরো ব্যাপারটাই ওরা হচ্ছে ব্যবসায়িক পদ্ধতিতে করে, সেক্ষেত্রে দেখেছে
0: বাণিজ্যিক ভিত্তিতে
1: সে দেখেছে যে মাছের বৃদ্ধিটা কিন্তু ইনিশিয়ালি মাছ ভালোই বাড়তে থাকে, একটা বয়সের পরে মাছ তার বৃদ্ধিটা কমে যায়। তো মাছটা আমি চাষ করবো ততটুকুই যতটুকু পর্যন্ত তার দ্রুত বৃদ্ধি পায়।
0: আচ্ছা,
1: সেক্ষেত্রে দেখা গেছে মাছকে যদি আমি 3-4 বছর রাখি সেক্ষেত্রে খুব একটা লাভ হয় না, অথচ খাওয়া আমার প্রচুর যাচ্ছে।
0: এক বছর প্রথম বছর যতটা বৃদ্ধি হবে তার পরের বছরগুলোতে ততটা গুণিতকে বাড়বে।
1: তখন কি করে মাছ ওরা যেটা করে সেটা হচ্ছে আমরা সাধারণত এখানকার চাষিরা যারা করে ছোট মাছের পোনা ফেলে, যেটাকে আমরা ফিঙ্গারলিংস বলি, অর্থাৎ 2-3 ইঞ্চি এরকম সাইজের, সেটার বয়স হতো 3-3.5 মাস, 4 মাস। ওনারা যেটা করেন সেটা হচ্ছে গিয়ে এই পোনাগুলিকে ওনারা আলাদা জলাশয়ে কম খাদ্য দিয়ে বেশি স্টকিং করে রেখে দেন, এক বছর খানিক রাখেন, সেক্ষেত্রে মাছগুলি 100 গ্রাম 200 গ্রাম 300 গ্রাম এরকম বাড়ে, যেটা বাড়া উচিত ছিল 1-1.5 কেজি।
0: আচ্ছা,
1: সে এইটাকে আমরা বলি ওরা স্টান্টেড গ্রোথ, ফিঙ্গারলিং। এই পোনাটা পরবর্তী বছর গিয়ে যখন একটা খুব ভালো ফার্টিলাইজ পুকুরে গিয়ে পড়বে, সেক্ষেত্রে মাছের একটা তার একটা গুণ আছে যেটা আমাদের নেই। আমরা অনেক সময় যদি আমরা উপোস থাকি তাহলে শরীর আমাদের ভেঙে পড়ে, কিন্তু মাছকে যদি উপোস বা কম খাদ্য দিয়ে রাখা যায় তার বৃদ্ধি কম হবে, কিন্তু পরবর্তী সময় যখন সে একটা ভালো খাদ্য প্রচুর খাদ্য গিয়ে পড়বে সঙ্গে সঙ্গে রিকভারি করতে পারে তার বডি যেটা লস হয়েছিল।
0: আচ্ছা,
1: তো ইমিডিয়েটলি দেখা যায় এই মাছটা যেটা 200 গ্রাম 300 গ্রাম ওরা নিয়ে ফেললো 5-6 মাসের মধ্যে এটা 1 কেজির কাছাকাছি চলে আসে। এবং একটা আরেকটা খুব প্রয়োজনীয় জিনিস যা আমাদের চাষিরা জানা দরকার, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা কি করি প্রচুর পরিমাণে পোনা ফেলি একটা জলাশয়ে, সেরকম ভাবে হিসাব করা হয় না, বেশিরভাগ চাষি করে না, যদিও সাইন্টিফিক্যালি হিসাব করা আছে কতটুকু এক হেক্টরে দেওয়া
0: জলের পরিমাণ কি হবে, তার মধ্যে কতটা পরিমাণ মাছ আমি রাখতে পারবো, সংরক্ষণ করতে পারবো।
1: ওনারা কি করেন, ওনারা যেহেতু পোনার সাইজটা থাকে বড়, প্রায় 200 গ্রাম থেকে 300, কোনো সময় আর বেশিও দেয়, সেক্ষেত্রে 100টা মাছ যদি ফেলে ওরা চেষ্টা করে 100টা মাছই যাতে বেঁচে থাকে।
0: আচ্ছা,
1: এবং সবচেয়ে বড় কথা যেটা, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রে ফিঙ্গারলিং এর ক্ষেত্রে যদি হেক্টরে আমরা সাধারণত 8-10 হাজারের মতো ফেলি, সেরা এটাকে কমিয়ে দিয়ে 5-6 হাজারে করে ফেলে।
0: আচ্ছা,
1: এবার কি হয় দেখুন, যে মাছটা আমাদের এখানে 600 গ্রাম 700 গ্রাম হয় ওরা 10 মাসের মধ্যে সেটাকে 1.5 কেজির মধ্যে তুলে ফেলে, কোনো কোনো মাছ 2-2.5 কেজি চলে যায়, সেক্ষেত্রে ওদের প্রোডাকশনটা অটোমেটিক্যালি বেড়ে যায়, আমাদের থেকেও বেড়ে যায়।
0: তাহলে নীলদা, আমরা যেটা পেলাম আজকে যারা শুনছেন আমাদের মৎস্য চাষী বন্ধুরা, একটা বিষয় কিন্তু সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আমরা সবাই ভাবতাম যে অন্ধ্রপ্রদেশে মানে কিভাবে ওরা চাষ করে, আমরা খুব উৎসুক ছিলাম জানতে, যে যার ফলে ওরা দেখতে পাচ্ছি একই সাইজের মাছ বের করছে, মানে পাঠাচ্ছে আমাদের রাজ্যে, এগুলো আমরা নিয়ে আসি এবং জানি এগুলো কিন্তু দীর্ঘ সময় না, অল্প সময়ে কিন্তু দ্রুত বৃদ্ধি হচ্ছে। তাহলে ওদের যে টেকনোলজি, সেই টেকনোলজিটা হচ্ছে কি আপনি যেটা বললেন আমাদের, সেটা বললেন যে আমাদের চাষের মধ্যে তফাতটা কোথায়? আমরা সাধারণত কি করি পুকুরে, যে খুব ছোট ধানি পোনা আমরা ফেলে দিচ্ছি, ফেলে দিয়ে 200 গ্রাম 250 গ্রাম 300 গ্রাম হলো সেগুলোকে এক বছরের মধ্যে আবার সেই শীতকাল আসার আগে আমরা বাজারে তুলে দিচ্ছি, ফলে আমাদের মাছের বৃদ্ধিটা সঠিক হচ্ছে না। কারণ সবচেয়ে বড় বাধাটা হচ্ছে সঠিক খাদ্য, পুষ্টিকর খাদ্য এবং সঠিক প্রোটিন যুক্ত খাদ্য ওরা পাচ্ছে না।
1: আরেকটা জিনিস,
0: অন্ধ্রপ্রদেশ কি করছে আপনি যেটা বললেন সেটা হচ্ছে ওরা দুভাগে চাষ করছে, ওরা ছোট ফিঙ্গারলিং গুলোকে কি করছে ওরা স্ট্যান্ডার্ড করে রাখছে, অর্থাৎ 150-200 গ্রাম ওজন পর্যন্ত করে রাখছে আলাদাভাবে। এবার রেখে ওরা কি করছে কম খাইয়ে রাখছে, আপনি বললেন যে পরবর্তী সময়ে
1: যখন
0: ওরা নতুন পুকুরে যখন প্রচুর পরিমাণে খাদ্য সহ ওরা দিচ্ছে সেই মাছগুলো
1: তুরন্ত বেড়ে যাচ্ছে, দ্রুত
0: অধিক খাদ্য পাচ্ছে, পুষ্টিকর খাদ্য পাচ্ছে, খাচ্ছে, দ্রুত দৌড়াচ্ছে, সংখ্যা কম দিচ্ছে এবং দ্রুত বৃদ্ধি হচ্ছে।
1: আরেকটা জিনিস যেটা করা হয় আজকাল, যেটা চলছে সেটা একটু উন্নত পদ্ধতি, সেটা হচ্ছে গিয়ে যেই মাছটা ধরুন 1 কেজি পরিমাণ হয়েছে, এই মাছটাকে ওরা বিক্রি না করে তখন কি করে এটাকে আলাদা একটা ট্যাঙ্কে ওরা রাখে, 1 কেজি বা 1.25 কেজি যেটা হয়েছে, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে মাছের আমরা যখন দেখি তার বৃদ্ধিটার ক্ষেত্রে কোনো মাছের কি হয়, প্রথম দিকে তার বৃদ্ধিটা একটু বেশি হয়, তারপর একটু স্লো হয়ে যায়।
0: আচ্ছা,
1: আবার কোনো কোনো মাছ আছে যতক্ষণ পর্যন্ত মাছটা

0: তার ব্রিডিংয়ের তার ম্যাচিওর না হবে তদনপর্যন্ত কিন্তু সোমাটিক গ্রোথ, যেটাকে বলি বডি বেড়ে যাবে।
1: আচ্ছা,
0: আর যখনই সেটা তার ম্যাচিউরিটি আসবে তখন কি হয়, তার অ্যারাউন্ড 30-35% এনার্জি এটা কনভার্ট হয়ে যায় তার ডিম প্রোডাকশনের জন্য এবং তার যে আমরা গোনাড ডেভেলপমেন্টের জন্য,
1: মানে প্রজননের সময় হলে।
0: তো প্রজননের আগে পর্যন্ত আমি চেষ্টা করব বেশি পরিমাণে খাইয়ে ওকে বড় করে নিতে। তো এই পদ্ধতিতে দেখা গেছে যে আমাদের যে রুই বা কাতলা যেগুলি আছে সেগুলো 2+ ইয়ার, অর্থাৎ প্রায় 2 বছর বয়স যখন হয় ইন জেনারেলি সেটা ব্রিড করে। তো আমি যদি মাছটাকে 1 বছর পর্যন্ত রেখে এটাকে প্রায় 1-1.5 কেজি করলাম, তারপরে এটাকে পরবর্তী সময়ে খুব ভালো ভালো পরিমাণে খাদ্য দিয়ে যেখানে প্রোটিন বেশি আছে সেটাকে 1 বছরের মধ্যে আমি 3 কেজি 3.5 কেজি নিয়ে যেতে পারবো।
1: আচ্ছা,
0: তো এই এই পদ্ধতিতেও আজকাল খুব চলছে যে 7-6 মাস রেখে মাছটাকে বিক্রি করে দেওয়া পরবর্তী সময়, যেটা প্রায় যেটা কমনলি 1 কেজি হয়েছে সেটাকে 2 কেজি দাঁড়িয়ে যায়, 2.5 কেজি দাঁড়িয়ে যায়।
1: তো আজকে আলোচনাতে আমরা দেখুন মাছ চাষের ক্ষেত্রে পুকুরের সংস্কার, জল শোধন এবং মাছের জন্য পুষ্টিকর খাদ্য এবং তার জন্য প্রয়োজনীয় যে দেখুন সেই বিষয়গুলো, এই তিনটা বিষয় যদি আমরা ভালোভাবে নজর রাখি তাহলে কিন্তু মাছ চাষে ব্যাঘাত হয় না।
0: আরেকটা টেকনোলজি আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, সেটা হচ্ছে RAS টেকনোলজি, রিসার্কুলেটরি একোকালচার সিস্টেম।
1: আচ্ছা,
0: এটা সিস্টেমটা তেমন কোনো কঠিন কিছু না, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে জলটা সেটাকে আমরা আবার রিউজ করতে চাই, অর্থাৎ যে সমস্ত জায়গাতে ধরুন কোনো পাহাড়ি অঞ্চল বা যেখানে আছে ড্রাই এরিয়া যেখানে জলের অভাব আছে, সেক্ষেত্রে আমরা কি করি উৎপাদনটাকে যাতে মাছের উৎপাদনটাকে যাতে আমরা চালু রাখতে পারি সেক্ষেত্রে ট্যাঙ্ক তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা 100-200 মিটার স্কোয়ার এই ধরনের ট্যাঙ্ক তৈরি করি, সাথে থাকে একটা বায়োলজিক্যাল ফিল্টার অথবা মেকানিক্যাল ফিল্টারও থাকতে পারবে।
1: আচ্ছা,
0: সেক্ষেত্রে জলটা যেটা ব্যবহার করব সেই জলটাকে আমরা পিউরিফাই করে নিই, তারপরে এটাকে আমরা ব্যবহার করি মাছ চাষের জন্য। সেখানে এক্সক্লুসিভলি এখানে কিন্তু আমরা কিন্তু অর্গানিক ম্যানিউর ব্যবহার করি না।
1: আচ্ছা,
0: এখানে শুধুমাত্র ফিডের উপরে এটা, এবং আমরা প্রোটিনযুক্ত ভালো ফিড দেবো, এবং মাছ হিসেবে আমরা সাধারণত এখানে তেলাপিয়াটা খুব ভালো বাড়ে যেহেতু এটা একটা হার্ডি ফিশ, তারপরে পাঙ্গাস মাছ খুব ভালো বাড়ে এগুলিতে, এছাড়াও আমাদের কই শিং মাগুর এগুলিও খুব ভালো বাড়ে। তো সেক্ষেত্রে আমরা স্টকিং ডেন্সিটা খুব হাই করা হয় এখানে, প্রায় প্রতি মিটার স্কোয়ারে প্রায় 100টার মতো আমরা ডালতে পারি, এবং মাছকে খাদ্য দিয়ে এই জলটাকেই আমরা রিসার্কুলেট করি বায়োলজিক্যাল ফিল্টারের মাধ্যমে পিউরিফিকেশন করে। তো এতে কি হয় এই ইনিশিয়ালি একটু খরচটা বেশি যায়, কিন্তু আমরা যদি এটাকে কন্টিনিউ করতে পারি, অবশ্য এখানে আবার এয়ারেশনের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা ওই সমস্ত জায়গাতেও আমরা মাছ চাষটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেখানে মাছ চাষ করা দুষ্কর।
1: আচ্ছা,
0: তো রিসার্কুলেটরি এগ্রিকালচার সিস্টেম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এটাকে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট করা হচ্ছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা যে প্রজেক্ট চলছে সেখানেও এটাকে আস্তে আস্তে বিভিন্ন চাষিদের মধ্যে জনপ্রিয় করে নেওয়া হচ্ছে। এটা একটা আধুনিক চাষ পদ্ধতি,
1: অর্থাৎ যে জলটা দীর্ঘদিন মাছ খাদ্য ব্যবহারের ফলে মাছ চাষ করতে গিয়ে নষ্ট হচ্ছে সেটাকে আমরা আবার রিসাইকেল করে আমরা কিন্তু পিউরিফাই করে আবার জলটাকে ব্যবহার করতে পারছি, অর্থাৎ যেখানে জলের সংকুলন কম সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই জলটাকে পুনর্ব্যবহার করতে পারছি এবং মাছের শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না।
0: এটা একটা সিস্টেম যেটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। 3 নম্বর আরেকটা সিস্টেম জনপ্রিয় হতে চলছে, ধীরে ধীরে একটু সময় লাগবে, সেটা হচ্ছে গিয়ে ইমটা আমরা বলি পদ্ধতি, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড মাল্টিট্রপিক একোকালচার সিস্টেম, যেটা এখন অবধি এটা সমুদ্রের জলে বেশি জনপ্রিয় হয়েছে।
1: আচ্ছা,
0: আমাদের মিষ্টি জলে ধীরে ধীরে এটা জনপ্রিয়তার দিকে যাচ্ছে। সেটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম আছে আপনারা জানেন, সেটা হচ্ছে আমরা মাছের সাথে হাঁস মুরগি চাষ যেটা করি এটার পদ্ধতি অলমোস্ট সেম, অর্থাৎ এই পৃথিবীতে কিছুই ফেলনা নেই, সব কিছুরই কনভার্সন করলে পরে সেটা কাজের হয়,
1: অর্থাৎ আর্থিক দিক থেকে আমার কিন্তু অনেকটাই।
0: হ্যাঁ, তো ধরুন নিচে যে মাটিটা থাকে
1: মানে ব্যয় সংকুলন হচ্ছে,
0: নিচে যে মাটি থাকে এই মাটিটা হচ্ছে গিয়ে মাছের যে পচন সামগ্রী যেটা খাদ্য থাকে পচে যায়, যেটা অর্গানিক মেনু যেটা থেকে যায়, তারপরে মাছ বা অন্যান্য প্রাণীর ডেড অংশটা থাকে, তারপরে তার যে এক্সক্রিয়েশন এগুলি সব থেকে যায়, এগুলিকে আমরা কি করি এগুলিকে আমরা কনভার্ট করি ইন্টু এগেইন প্রোটিনেশিয়াস ফুড হিসাবে এবং মেনুর হিসাবে সেটাকে ইউজ করা হয় অন্য কোনো চাষের মাধ্যমে পদ্ধতিতে। সেক্ষেত্রে যে পদ্ধতিটা জনপ্রিয় হয়েছে সেটা হচ্ছে ধরুন আপনি জলাশয় আপনি পুকুরে সেটা কন্টেনার হিসাবে আমরা ব্যবহার করি বা ট্যাঙ্ক হিসাবে ইউজ করা হয়, সেখানে আমরা মাছ চাষ করছি, মাছ চাষ করার নর্মাল পদ্ধতিতে আমরা মাছ চাষ করছি, ফিডও দিচ্ছি সেখানে, সেখান থেকে যে এক্সক্রিয়েশন যেটা হচ্ছে সেটাকে আমরা না ফেলে দিয়ে সেটাকে ইউজ করছি আমরা নেক্সট স্টেপ সেটা কি করার জন্য, সেখানে হয়তো আমরা কোনো রকমের সবজি চাষ করছি।
1: আচ্ছা,
0: হ্যাঁ, বা কোনো রকমের অন্য শামুক বা এই ধরনের যেগুলি আজকে খুব আজকাল খুব জনপ্রিয় হয়েছে এগুলির এনভায়রনমেন্টটাও ওইটা ওই এনভায়রনমেন্টেই ওগুলি

0: ইচ্ছা থাকে। তো সেভাবে আমরা ধাপে ধাপে এই জলটাকেই এবং এই মাটিটাকেই নেক্সট স্টেপে একটার পর একটা আমরা ইউজ করতে পারছি।
1: আচ্ছা,
0: সে এটাকে বলা হয় চন্দ্রায়ণ। আসলে এটা ইন্টিগ্রেটেড ফার্মিংয়েরই একটা একটু নতুন মডিউল, সেটা আমি যেটা বললাম যে সমুদ্রের জলে অনেক জনপ্রিয় হয়েছে, আমাদের মিষ্টি জলে ধীরে ধীরে জনপ্রিয়তা আসবে। আরেকটা টেকনোলজি এটার কাছাকাছি হয়, সেটাকে আমরা বলি একোপোনিক্স।
1: আচ্ছা,
0: একোপোনিক্সটা হচ্ছে গিয়ে আমরা জানি যে আমাদের পুকুরে জলাশয়ের মধ্যে মাছ থাকে, কিন্তু মাছের ছাড়াও জলাশয়ে কিন্তু দেখবেন বিভিন্ন রকমের জলজ উদ্ভিদ থাকে,
1: এবং
0: এই জলজ উদ্ভিদগুলি শেওলা ছাড়াও বড় জলজ উদ্ভিদও থাকে। এগুলির কিন্তু কতগুলি আছে যেগুলির কিন্তু বাজারে মূল্য আছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এই আমাদের এখানে ত্রিপুরাতেই প্রায় 8-10 রকমের জলজ উদ্ভিদ আছে, যেগুলিতে কিন্তু বাজারে যথেষ্ট শাক হিসাবে যথেষ্ট মূল্য আছে। হ্যাঁ, কলমি শাক থেকে শুরু করে বিভিন্ন শাক, তো সেগুলি কি করে, যেগুলি শাকগুলি যেগুলি জলজ উদ্ভিদ উপরে ভেসে থাকে সেগুলিকে, অথবা শুধু জলজ উদ্ভিদ না, যে সমস্ত শাক টাক আছে যে সমস্ত যেগুলিতে জল আমাদের দরকার হয় সেগুলি আমরা উপরে জলাশয় জল উপরে ভাগে থাকবে এটা, আর নিচের দিকে থাকবে ওই মাছগুলি, যে মাছগুলি সানলাইট না হলেও চলে, অর্থাৎ যেমন ধরুন শিং মাগুর এই সমস্ত মাছ,
1: জিওল মাছ,
0: হার্ডি মাছ। তো এতে কি হয়, এদের থেকে যে সমস্ত নাইট্রোজেনাস সাবস্টেন্সটা তৈরি হয় সেই পুরোটাই কি করছে, ওই নিয়ে নিচ্ছে সেই
1: গাছগুলি
0: এবং সেগুলি বেড়ে যাচ্ছে। তো এটাকে আমরা একোয়াপোনিক্স বলি। এবং এটার সাথে আরেকটু একটু ডিফারেন্স আছে হাইড্রোপোনিক্স, একোয়াপোনিক্স এর হাইড্রোপোনিক্স এর ডিফারেন্স এটাই। হাইড্রোপোনিক্স হচ্ছে কি, মাটি ছাড়া জলজ উদ্ভিদ তৈরি করা।
1: আচ্ছা,
0: আর এটাতে হচ্ছে কি, জলজ উদ্ভিদ আমরা জলেই করব, কিন্তু সেখানে কোনো মাটি লাগবে না। হ্যাঁ, একটা এটা হলো এটাই ডিফারেন্স, এখানে মাছ চাষ করব। আর হাইড্রোপোনিক্স, আর যেটা হাইড্রোপোনিক্স হয় সেখানে সাধারণত মাছ চাষ হয় না, আর এখানে আমরা মাছ চাষ করি।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি, শিল্পী কালাচাঁদ দরবেশ।

শুনছিলেন লোকগীতি কালাচাঁদ দরবেশের কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বড়ক অনুষ্ঠান।

0: পেলাও যতন সানজাকা হাম আকাশবাণী আগরতলা তাবুক সঞ্জাগো তিনি সানজা জরানি কবর আওয়াই পান্ডা পান্ডা পেলাও খালায় কগ্রবানী পান্ডাও বাইথাং সিজা কক্লব তাই কথমা বসা
1: পুলানি কক্লব নিমু ইয়াপাই ইয়াপাই কলাংদি থিনাংনি মুকুমু নাই টংনানি নিনি মুকুমু মুকুমু কলাং এখে নন মুতু মাংলাক সালওয়াই সিয়া ফানো নুকথত কুংলাক চাই নঙ্গই মানগ্লাক নন ইয়াকরই টংনাই বাহাই নন খিবিউই অরাংসাক সাউই কলাংদি নিনি ইয়াপাইন নাই টংনানি তিনি সালকচাং সালতলিক জরা বয়ের কচাং শিবচামা জরা বেদি গুড়িউই লুকু কুথমুই নাইলাইও কাইলাই পান্ডা সুন গুড়ি উই টংথক চাথকলাই বেলাই জুদা খুমতং সালাইমানী জরা নংলেঙ্গি থাকা হিচালি আঙ্গই নংলামা চলাংখা রংসা ইয়াপাই কলাংদি কাম টংগৈ নাই নুখানী বাইবি উই টংমানী বাইবিটি ইংলিয়া ইমাং হাই ইংখা সাইমারগলিয়া নিনি নগ কাইজাকনা ফাইমানি নন মালাইয়া বহাই সে কিফিলনানী সাইজং সা কাইসা বহাইকে থাকাই নগ থাঙ্গই নন নুকথক নুকথক নাই লগি মা টংমাহাই নাই অরাংসাক নাই টংনানী জরা কাহামুংলিয়া চিনি ক কাহাম সাতাইসা নাই সাইমারগলিয়া নিনি গরণ কাহামকে সিরিগলিয়া আনি উলনি কগ্লবনি বুমু দাবুরা চিনি কামিনী দাবুরা হিমি মায়া লাথাসারা খেং বায়ং হিমথানি চাই মায়া বুয়াক গ্রিনি সালাওয়াসা টুকুয়া সাগবিনি সিমু খুজাগিয়া নখলা সিমি গুড়িউই হিম লাথা সঙ্গুই হিম গগস নাঙ্গ মকল গগস গরিখে নুগিয়া হন খনাই বিনি কুফুরমাং বাহান রক্ষে কহইমাং খনাই বিনি তংসা কসম গরিখে বাতা বুবারহাই ফুরসা উইথাংকে বুড়া আংখে মহাই ইঙ্গ ইয়াকুং ইয়াক দেরাবায় বকা সিমিসে ওয়ানসং না রুঙ্গ সরানি ককন মুইতু মানো বুড়া তা উন্দি কাহাম সাজাগিয়া বুইবাই অমর রাখে বুড়া আঙ্গ কাহাম হামিয়া ইয়গিয়াবাই বখানি কক মামারিমানি মনাই টকসা মনাইলে বাহাই কক সানা রংসা সালচা থাঙ্কা মামনি নগ মনাইলে মামনে রিঙ্গ ও মামা ফাইদে নাইফাইদি নগরাই ফাইও আসুক খামপ্লাই রুদি আংলে সিনিয়া নংসে সিনি নাই সিনিয়া বরক ফাইমানি আংলাই বেলাই কিরিমা নাইদি মনে পিন্দ্রা চপজাক আরো নগুড়ি কিটিং উংজাক বখানি ককন সানানি নাইও ইয়াং আয়াং নাইসেগি টঙ্গ মামা ফাইনানি বেলাই লেরমানি মনাই টকসা কিরিজাকমানি দাঁতি ফাইদি ও মামা নাইফাইদি মামা ফাইকিয়া নু খাবন বাইনি বসা হিনি সাকা নামো আসো কিরিজাকসা মনে কক সাও আনো বাইনি বসা হিনি রিঙ্গ ও বাইনি বসা নিনি কামি বরসা আংমা সাও আনি কামি হিরাপুর হই মাগসিও নাইজা সাকা আং সঙ্গফির মাসাইয়া হই মনে কক ফিরগ মাইমাসায় মসর চারিও মামলে আনে জলি যাগ ওয়াইসা উইসু চারিয়াতন সরাই ফানচিনি অরণ তরমানী বাইপ চালাইবাই বিনা মুসংমানী ও বাইনি বসা

আনু ফিয়ক দি আনি দগলাম খুলগুরু দি আং হাসালো থাঙিয়া ফিরগুই ফাইনাই সাল থাকে আনি নগ আং হাপাইনাই আং সাল ব্রুম ব্রুম অরণ মাতঙ্গু আনি বায়াব সালাইবাই থাঙ্গই কক সালাইয়া মুসঙ্গু তাবুকনি ককলবনি বুমু বকরাজুক বকরাজুকনি ককন হামজুক খনাও হামজুকবাই গরাজুক বিলুই টঙ্গ কচাং কচাং বরংনি নুখুং কাহাম টংমুং সামু জলা খরকচা বুড়িমা মাসা টঙ্গু বতান কায়ী বাহানক শিকলা টঙ্গু বুপরাংজুকবাই বুবাসী বেলাই গদালায়ু নুঙ বুবাসী নাগতি হই বেলাই গরম গনাং নাগতি বুড়ি যে নুক নাই ফিরগুই থাঙিয়া নাগতিন খাবিজা গিয়া ইয়া বুমান নাগতি সলু নাগতিলে বুমানী গরণ মানু সাকব কর্ম নাগতি নাথকমা জুদা আকলব বুনি সাই হামানি বারা নাগতি তরি লগৈ শিকলা সকা কানে কানিয়ানী জরা ফাইকিয়া নাগতিনী রংরেম বিয়ে পরিজাক হাপংনি সেবুক খাইনানী নাসিংনি টংজাক হাপংনি সেবুক মানানী বেলেনে লেরজাক নাগতিন কানিয়ানী দাঁতি দলাইজাক শিকলা সাকজা জরালায়ানু জরা মতে কানিয়ানী নাঙ্গানু তাবুকনি ককলবনি বুমু কামি পান্থর ফুদুদু পান্থর কতরমা বলং কখ্রাং বেলাই নাইথকমা বলংনি তকসা পুংমানি খরাং বলং মোসাঙ্গি টঙ্গো আচুক টকলা রায়রাই কচেগু কামি কসরাং উঙ্গো পান্থর কতরমা ও ইংলা তেগু চ্যাংক্রু চুংবাক চুংবাক চুঙ্গু বাইব সাকবাকসা কুথুমুই বেড়াইও সারিপাং রংখে সারাই রক পড়িও রংনক টঙ্গো কামি গানাও কামিনি লেখা সৃঙ্গনাই রক আর পুসরুঙ্গ আর লেখা সৃঙ্গই কলা কতরুঙ্গ রংনক গানা সাম্পরি ফাংসা কতরমা নবর শিব শিব বুবানী বাহাই বেলাই মতমা কামিও বেবাগৈ কুরিকবা নকবা শিকলা শিকলি আসুকনো কবাংমা সেবুক খাইনাই রকব কামিও বাঙ্গু লেখা কবাং পরিজাক কামিও টঙ্গু কামি গানাতেই লামা কতরমা লামাতেই থাংপাই মালখুঙ্গাইসুও পিলেলে মাই কখরাং পান্থর কামিও টংথকমা হাই তাই বড় টংথকনাই অরণি নবর কাহাম হাই তাই বড় মানাই সিয়ারি দুবুই দুবুই ক্লাইজাক কখরাং মাইকবলাইও পান্তৈ থাইজাক টংথক টক আওয়ার খাপাংগুদিলা কামিনি টংখর টংথংমা জুদা সকাল সারিকপাং সানজা দামসিনী হাতিনী কিফিমানী নখে ফ্লিক ফ্লিক ওয়াতি জরানি আন্দ্রা গুন্দ্রা লামা নুকতৈ নুগেতৈ হিমি ফায় নকবাই হাসাল লামাতৈ কিরিমানি বাকৈ সাকতৈমা কারজাক ইয়াকুং দৌ হিমজাক সাইচুং ফাইগ্রা গিয়া অ লামাতৈ হিমি ফায় কিরিতৈ হাসল নুহুর কচাক জংজাক নুহুরমা সকাল হুমা দা ওখনা রহলিয়া হামা কিরিউই খাচিকমা লামা বনু গিয়া সগৈকিয়া বলং কুথুকমা লামা করখা ওয়াতিব বারিখা ওয়াতিনী সকাং নগ সগৈনানী হাই হই ওয়ানসগৈ ফাইমানী বিয়াংনি বিয়াং উংখা তামু খাইমা চাখা বুনি হুকনি গারিং গানাও মানখা গারিং বিসিংহ হাবিমা টংখা ইয়াং উয়াং সিরিং স্রব বলংনি বাকই আরো টংটোতৈ মুইটু মানহর নগ সগৈনিয়া বাকই বলংনি ইংসা খুকসা চি চি পুঙ্গ চি চি খরাং খুঞ্জু কুলাইও টকসা টকুলা পুমা খনাইয়া তৈরা অঙ্গি টঙ্গ বিহিক বুসারক লেরজাগি টংখনা হাতি অদা আসুক বলে লেরখনা মুইহান রক বেগ কুপুলং হাতি বুট পেটনি রকদা রথারি ফাইন জানি মুনু সামানি কক আগি খনাও মুইহান রক টংখে বুট পেটনি রথারি ফাইও উলনি ককলপনি বুমু বখা বুঝিয়া খাও গানসকমা ননানুকজানি রুতুগুই টঙ্গ তাবুকু নন নাইনানি বখাও বাইবিমা নুবাই টংনানি বাইবি তৈ চালিয়া খাও ওয়ানসকমা হাই তাই ইংলিয়া রুতুগুই মানখে নন বখানি কক বুসু ন খুলগুই সালাই মান খামু সিনিলালিয়া ওয়ারি গুয়ারিখে নুখে মুনৈ টং মালাই খামু তাই বুফুরু চেন নুবাই মালাইনাই বখানি কক কাহাম রকন মা সালাইনাই রুতুগুই টং নন বখানি কক সানানি ন অজরা অজরা তাই বুফুরু ফাইনাই নুবা জর ফাইনানি বেলাই লের সুখা বখা তাইব ওয়ানামা পাইলিয়া ওংখা বখা কলুগ মিলিং মালাং ইংগ বখানি ওয়ানচকমা পাইফ্লাইয়া ইংগ বখানো দাগিয়া ওয়ানচকদি হই বখা বুচিয়া তামুনি বাকই তাবুকনি ককলবনি বুমু মরক হাতি মরক আসুক দা বাংখা হাইঙ্গ বরক বাংমানি বাকিদা ওংখা পুসুগিয়া রাংরি হাতি মরকনি মূসা পাইখে মূসা পাইজাগিয়া হাতিনি মানই বেবাক মানবুয়া ওয়াহান টহান চানানি বাকই পাইখে রাং পাইসগৈ মুখিতং মানবুয়া ফাইও নগো কিফিলই মুখিতংব বিথিমাং বেরমা কান থগিয়ামাং চাউ সাইজি তাবুকনি ন দাঁতিন সা খামিয়া অংনাই দোলা মুলাখে উসুকি পাইলাইও কাহাম হামিয়া সাই নালাইও আবরক চাউই বসুক থাংসিনাই বেমার হামিয়া বাই দাঁতিন লংমা সনাই আগিনী বড় রক চাও নুঙ্গ কাহাম মাসৌন কবংমা থাং লংমা থাঙ্গ হাতি মরক ব আসুক বাংথাইয়া চামুনি মুখিতং বিথি রুইয়া বুথাই কতর খলাইও বিথি রুই দাঁতি তন্নানি বাকই

0: হাতি মরক গ তিক্লাই ফাল রং পুসা কবং মানো বুসুইব বুচিয়া পাইসায়ুই অগিয়া পাইনানি সেকাং বাবিউনাই দি পাইনানি সেকাং ইয়াক্তা দরি সেলের সেলেরসা বরক সামু টাকানি নাইয়া ইয়াকুং ইয়াক কাহাম চলিয়া বুং ইয়া সামু টাকানি বেলায় সেলের নি বাকই মুনি কামান্য চানানি বহক ফেহেলই দং বরক সেলের মাসা মুসু মুনি কামান্য চানানি ওয়ানসগু সাল ফাঁকে বেড়ায় লকাই লকাই অরোবাইসা উরুবাইসা চানানি নাইও বুইবাই মাগনাং মাসাখে বেলায় হামজাগ সেলেরসা ওয়ারিক ওয়ারিখে মুনি চাও সাল ফাঁকে হাকেন টঙ্গ বিহিক বুসা নগ মাসাই আমা টঙ্গ তত্রাবিনি কথক নাইয় থগেনা চাইয়া তন সেলেনি বাকি কথক মাসাইয়া থগে চানানি বলে নাইথাইয়া ফুঙাইখে দাঁতি বাসাইয়া সেলেসা থুমান সিসাইয়া সাল রমক কুসুংনি চুগ আপ্রু থুমা বাসা ওই বিসমা সেপেঙ্গ হাবা থাকাই রক নাইসিগি মুনিলাঙ্গ সেলের সানা নুকা আসুগি মগমানি নুগ সেলেসানি নুখুং বাহাইকে চলি নাই সামু টানিয়া সেলেসা বিহিক বুসা বড়নি মাসানাই নাইয় চা কথক চানানি মাসাইয়া ইয়াগ লেপসা গ্রিনি কসরং ইন্দি বিজাব পড়ি দি রংক্রং ইন্দি কসরং টংদি বিজাবন হামজাক দি বিজাব পড়িখে ওয়াথেম বাড়ি নাই পড়িয়া টংখে শিয়া নুগিয়া অংনাই কুসুক পড়ি দি কলক কতরং দি তা বাথাক দি পরিমানি ছেলের টাং দি পড়ি থানি কসরং অংানি নাই দি ছেলের শাক টাং দি সালসালেক চাতি হাই কসং সঙ্গনাই ছেলের শাক অংখে কসং ইয়ানো টংনাই শাক ছেলের টংনাই রক থিনাঙ্গ কুসুক খাইমাইয়া বরক বকাও কাহাম বাইবি দি কাহাম বাইবিমান মুখ থাঙ্গ খাই দি নুনি কাহাম বাইবিমা মুখ থাকাই শাক সেলের টংখে অব মুখ থাং ইয়ানো টংনাই থিনাঙ্গ রাংরি বিয়াল অংলাক মাইকপসা চানানি নুখুঙ্গ ওয়ানামা ফাইগলাক বখাও ওয়ানসগৈ কাহাম সামগ্রাম দি বখাও উদ্রু মুদ্রু তা অং দি তাবুকি ককলপ খুম্বুবার দাল বিদাল খুম্বুবার কাইসা বাই কাইসা মিলিয়া মতম তুলিলক বাহাই জুদা জুদা সলাইয়া কচা কুফুর করম খুম্বুটাং সুবুই বেলাই নাইথগ নাইথক থাকলিয়া গবংমা বুবার সিনি বাইলিয়া বখা কবর চাখা বুবার নাইথক নুগুই ইমাং নুকমা হাই ইংখা নাইথক বুবার ন নুগুই খলনা মুসুইয়া বুবার কাহাম ন খলনানি বখাও ফাইয়া খলজাগিয়া খেলে বাবরাই জানাই হয়সাহুই হাওয়া ক্লাইনাই রানসাউই থানাই পাইথাকনি ককলপনি বুমুং চেথুয়াং বসক গ্রৈ চেথুয়াং বুফাংনি গমাখা বিয়াং বসক বিনি ও চেথুয়াং নি বসক বিয়াং বসক গ্রৈ বুফাংনি বেদাক ফাইয় বিয়াংনি জার সাজাক বুফাং চেথুয়াং নাইসগি নাইখে কিরিমা বেলাই কতরমা চালাকনি ইয়াক কাসকিয়া বুফাং নবাক বাইয়া বুফরু আসাইখে আসক বা তরখা কতমা সাজগি টঙ্গ শিকলা বুড়ই চেঠংয়া কাউই বোতাবাই মাকাইজনানি কিরিজাগৈ চেথং বসক সাথী কালাংফুং অ কতমা কুবুদা অংনা আহ ইংরিদা চেথংনি বা বসক গ্রীনি দশা নাংনা কাইনানি বোতাবাই হানক ন রায়দেও গ্রীন বোতাবাই হানকনি কক সাজাকনা টঙ্গিদা চেথংনি বসক বা অংনা আহাইদা খুলুমবাইকিয়া
1: সুবলচন্দ্র দেবরমণি ককলব খনাবাইখ্যা তাবুক রাধা মাধব দেববরমণি বাইথাং শ্রীজা কথমাবসা খনালায়না
2: আনি কথমানি মৌ সাব কতর আজি হাসতে কাইসব রাজা খরকচা দমনি বিন বসালা খরকচা দঙ্গ আব বসালা রুগ্নগ পরিবই বিশি বুরুম বুরুম পরীক্ষা পাস খাইব বিশা জরা হামিয়া সকাই মাবাই পরীক্ষা আবজক খানি পরীক্ষা পাস খাই মানলিয়া আপুর বই যতর সালাই সে ফেল লঙ্গই মোসাঙ্গ রাজানি বসালালে ফেল লঙ্গই সে মোসাইয়া রাজানি বসালাব লাইজি তৈ কইনা খাই নগ ফাইজৌ আপুর বিনামা তামগ ফেল মাং হই জলি জাগৈ মানে গবাইয় থাপলা খাকচা মা খাকচা খুঁড়ু আর রাজানি বসালাব বোমা থাপলা খাকচা মাই খাকচা খুঁড়ই রমা নগুই বেলেখে খা দুহু নামজাগো বইজা সাপা হিন্দুং দেশাপান সাতং আমার সিধু আনো হাইখলাইকা আনো নরখা হানাই বাবা ছকা আংতাই নগ তস দংলিয়া জে জাসগো সকাং হিমি থাকছিনাই জা সাজাগা ফানো কলাসি দিছে তু হই ব থানো থাঙ্গ থানো থাঙ্গ থাংমাং থাংমাং অ খুজাক সক্কা লামা গাড়ার গতই ফাল নগ এবার মিষ্টি দোকান মালাই রেখা আর ব আ জরা ফাল লগ্নি বগরা ফাল নগ গ্রৈ বেংনি জানি থাংতংখ্যা বাং উয়াং রেগি যাইখ্যা কে বসে অই হুনিয়া কেন সে মানিয়া বব যা সাফানো অংশে তং হই অ মিষ্টি গতনি মানে ন

lieng kha bo phoro ma lai na ne jadon.

কনকা কথা সামার খাবে সে মতো মানো।

차만에 꼭 타, 먹고 보긴 큰.

বসলে হাসল বরব তঙ্খ না ওয়ান সুগ মান হলে

খাপাং লে বুক চা খাইয়া নক লাঙ্গা অ কক থাইলে বুক চা খাইয়া নয়া

মতলে ইঙ্গা নহেন বসিয়া

ঊর্ধ্বমতি দেবরমণি যাদুনির সাপুং খানাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাবো খানালাইন খানানি পান্ডা আওয়াই বতাং খানাফুংনি দামদক নৈচিবা সতীতাম্ফুরু হায়ুনি খরাং পান্ডাও কণ্ঠতি জমাতিয়ানি রেসাপুং খানার জাগানা দিবনি দামচিনি তামানি জরাও পুইলালামানি জরাও তাংবিতিও লেবু কাইমানতই ঠেজে থানি কক আবুনি উল প্রভারানী দেববর্মানী জাদুনি রেসাপুং খানার জাগানা আবুনি উলনো কমলা সাগরনি

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলায়। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী ছয় মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। তিনি আজ রাজস্থানের বিকানিরের সাঞ্চুর সীমান্তে বিএসএফের একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। নতুন দিল্লিতে কোয়াড বিদেশমন্ত্রী বৈঠকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জোর দিয়ে বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরতে হবে। আজ বৈঠক শেষ হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্ট আপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দেবে। আজ তিনি কলকাতায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন। আইপিএল ক্রিকেটের প্লে অফ পর্বে ধর্মশালায় বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার, জনগণনা কমিশনারের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শামিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেলা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: আজ দেশ কে সামনে এক চিন্তা এক চুনৌতি কে সম্বন্ধ মে আগাহ করা চাহ ষড়যন্ত্র কে তহত দেশ কি ডেমোগ্রাফি কো বদলা যা রা এক নয় সংকট কে বীজ বোয়ে যা রে আর ইয়ে ঘুসপেঠিয়ে মেরে দেশ কে নওজবানো কি রোজি রোটি ছিন রহে এক ঘুসপেঠিয়ে মেরে দেশ কি বেহন বেটিও কো নিশানা বনা রহে হ্যায় ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। और इसलिए एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: শ্রী শাহ বলেছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে এক ধরনের অস্বাভাবিক জনবিন্যাস পরিবর্তন ঘটেছে, যা যে কোনো জাতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এটি কেবল দেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত নয়, বরং জাতীয় নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক কাঠামোর গভীর পরিবর্তন এবং আদিবাসী সমাজের সুরক্ষার মতো বিষয়গুলির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিন্দুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষেরও মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানিরের কাছে বিএসএফের সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি

কথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনী এবং আধাসামরিক বাহিনী নতুনভাবে সজ্জিত হয়েছে, সেই সঙ্গে দেশের নিরাপত্তা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। অন্যদিকে তিনি সীমান্তে নবনির্মিত 14টি মহিলা ব্যারাকেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, ছ মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা

0: হবে। দ্রোণ প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকেও এগিয়ে আসতে হবে। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক্স নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি ভারত প্রশান্ত মহাসাগরীয় সামুদ্রিক নজরদারি উদ্যোগ এবং সামুদ্রিক ক্ষেত্রে একটি যৌথ কার্য পরিচালনার বিষয়ে একমত হয়েছে।
1: As democratic nations, we also devoted attention to countering the common threat of terrorism. There must be zero tolerance for terrorism, and nations subject to terrorist attacks have the right to defend themselves. A free and open Indo-Pacific has many dimensions and facets. Our meeting today took stock of the progress in many of them while encouraging exploration in others. In the coming days, whether it is economic activity, energy trade, or maritime commerce, the Indo-Pacific will become even more important to the world.
0: তিনি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত রূপরেখা বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কোয়াড রাষ্ট্রগুলি ভারত আমেরিকা গুরুত্বপূর্ণ খনিজ রূপরেখা চুক্তিও স্বাক্ষর করেছে। বিদেশমন্ত্রী আরও জানান, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ মোকাবিলায় যৌথভাবে কাজ করবে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথাও আজ ঘোষণা করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক, খনিজ প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জ্বালানি নিরাপত্তার বিষয়ে কোয়াডের উদ্যোগ আঞ্চলিক জ্বালানি স্থিতিস্থাপকতাকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে।
2: On the areas of cooperation, and it's also interesting that on the areas that we are working together on have become even more relevant and more important because of recent events around the world. And so today I think we'll make even further progress on operationalizing our relationship on the areas that we can cooperate on. And by the way, the most interesting thing about the Quad is not simply that it is a gathering of four strategic allies in which we come together to sort of compare notes about areas of common interest, but also not only is it increasingly becoming a forum by which we begin to take action.
0: অন্যদিকে জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, হরমুজ প্রণালীতে মুক্ত নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেওয়া অত্যন্ত প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, নিরাপদ ও নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রী নরেন্দ্র মোদী আজ 12 বছর প্রধানমন্ত্রীত্ব উদযাপন করছেন। গত 12 বছর ধরে তিনি সরকারকে জনমুখী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 2014 সালের আজকের দিনে অর্থাৎ 26 মে তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং এবং অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাঞ্জাবিন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আজকের প্রসঙ্গের বিষয়ে চিরসংগ্রামী নজরুল বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর বাঁধন সেনগুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার বিজ্ঞান গবেষণা, স্টার্টআপ ও প্রযুক্তি নির্ভর উন্নয়নে এবার পশ্চিমবঙ্গকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বিজ্ঞান গবেষণা, উদ্ভাবন এবং স্টার্টআপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। জিতেন্দ্র সিং জানান, পশ্চিমবঙ্গে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আজ চেন্নাই এবং মাদুরাই জুড়ে 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তরের ডিআরআই এর পক্ষ থেকে অভিযুক্ত জন ব্রিটো এবং অন্যদের বিরুদ্ধে দায়ের করা 2টো ফৌজদারি অভিযোগের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় অনুসন্ধান চালানো হয়। ইডির মতে, এই চক্রটি বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচারের সঙ্গে জড়িত। দিল্লিতে তীব্র তাপপ্রবাহের কারণে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD হলুদ সতর্কতা জারি করেছে।

রাজধানীতে তাপ প্রবাহের পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। রাশিয়া গতরাতে ইউক্রেনের দিকে 100টির বেশি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী আজ এই তথ্য নিশ্চিত করেছে। পূর্ব লেবাননের একটি গ্রামে ইসরায়েলি বিমান হামলায় 12 জন নিহত হয়েছেন। সেদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গতরাতে বেকা উপত্যকার মাসকারা গ্রামে এই হামলা চালানো হয়। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী মনসুখ মান্ডবিয়া আজ বলেছেন, 2036 সালের অলিম্পিক গেমসের তালিকায় যোগাসনকে অন্তর্ভুক্ত করার কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। নতুন দিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে শ্রী মান্ডবিয়া বলেন, আগামী মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত আহমেদাবাদে প্রথম বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ হবে, যা আন্তর্জাতিক পরিসরে দেশের এই ঐতিহ্যবাহী যোগাসনকে ক্রীড়াক্ষেত্রে নতুনভাবে প্রতিষ্ঠিত করবে। আইপিএল ক্রিকেটের প্লে অফ আজ থেকে শুরু হচ্ছে। আজ সন্ধ্যায় ধর্মশালায় কোয়ালিফায়ার 1 ম্যাচে মুখোমুখি হচ্ছে গুজরাট টাইটান্স এবং বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ড্রোনের মাধ্যমে মাদক অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। খবর শেষ হল। এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বাণী দেব বর্মা তিনি নিকক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালতামনি সিকিম বেড়াইমা ও থাংখা পিএম ওয়ানি তাংবদাঙ্গ লোক হামক্রাই রুকজাক কতর স্লাই মুতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিন্তি শাখা ফাতারহা কতর নিরায়দা চায়াতে খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ভেরবাই অংমানি লুকু বাংমানকা শুনানি বাগৈ কেন্দ্রনি হাফাং কুচুক বেরেমনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহা তিনি দিল্লি কতাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি বাই ককলাম সালাইখা তাবুক কক্তমা শুক্রবই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু তিনি নখা সালথামনি সিকিম বেড়াইমাও থাংখা বেড়াইমা জরাব কিচা সুক পান্দাও মানজাগানো তাই থাইরক বেড়াই নাইয়ানো খনা রাষ্ট্রবক্রক চীন আরি গানানি আমসাই নাথুলাপাস বেড়াই নাইমাও থাঙানো তাই আরো মুরগমাও টংজাক সেংক্রাক রকবাই ককলাম সালায়ানো উল গ্যাংটকনি সিকিম রংনক ইউ সংসাজাক পান্দা মানজাগানো রাষ্ট্রবক্রক বেড়াইমানি সালথামনি সাল গ্যাংটকনি পালজোর স্টেডিয়াম সিকিম পুলিশ ন প্রেসিডেন্ট পুলিশ কালার্স ইয়াফারানো রাষ্ট্রবক্রক থাংমানো রুগী সিকিম কড়াক নাইমথাংনি যুগালিমু নাহারজাখা মন্ত্রীবক্রকনি ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টারফেস এবা পিএম ওয়ানি তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুকজা কতর স্লাই মুংতুবুখা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কতাল সেব ল্যাপটপ তাই জুদা জুদা ডিভাইস কিউ আর কোডনি সেব বাই লাইতে সাকে লগ ইন খাই মান্নাই আপনি লগি লগি জরা গিচাও লাইতে সা ওয়াইফাই প্ল্যান জল খাই যাখা লাইতে সাকে চঙে মানানো পিএম ওয়ানি হটস্পটনি মুঙ্গব থানসা রায়দাও তুবু জাগানো মানজুমুং নাইখুংনি বখাক্তি সাজাক্ষা স্নাম ফিরজাকদাগি মুংন রগৈ বুস্কাং জুলাই তালনি বিশিং হাকতর গনাঙ্গৈ অকতাল সেপ চল খাই জাগানো কলাইতাই লাইতেসা ডিজিটাল মানজুমুং হাকতরনি ব্যবাক লোকুরগনি থানি সগৈ রেনাও হাফাংনি অসাক্ষারমুং কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিংতি শাখা ফাতার হাকতরনি রায়দা চায়াতৈ খেল লুকু হাফ ফাইমাতাই কুবুন ফেরবাই অংমানি লুকু বাংমানকা শুনানি বাগৈ কেন্দ্রনি হাফাং কুচুক বেরেমনি কমিটি কাইসা স্নামখা অ কমিটিনি তুই ফাঙাঙ্গানো সুপ্রিম কোর্টনি আগিনি দরবার ফাং প্রকাশ প্রভাকর নওলেকর কমিটিনি আদং চংজাখা লুকু লেখামুংনি কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র হাবায়া কার্যাক আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব তাই রাংথং চেরি নাইক রং দ শ্রমিকা রবি স্বরাষ্ট্র কক্চং আইনকনি কথাজাক তাঙ্করা অ কমিটি ও আদং অকরা অঙ্গে সামুং তাঙানো দিল্লি কতাল কুয়াট বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা পাইখা ককলাম সালাইমান তৈদুলখা ভারতনি বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আরো মানজাখা অস্ট্রেলিয়া জাপান তাই মার্কিন বুইহা মন্ত্রী রক ককলাম সালাইমায়া গুলা বুইহা মন্ত্রী ডক্টর জয়শঙ্কর শাখা কোয়াট হা কতর নিবিশিং তুয়ুংনি চুবাচু নাইচম মুং লুকুরকনি চুবামুং তাই দেরামুং কাসুমুঙ্গ চুবালাইমুং তাই বকরা খ্লাই জাগানো দিল্লি কতাল সংসাজা কোয়াট বুইহা মন্ত্রী রকনি ককলাম সালাইমা ও ইন্দো প্যাসিফিক আমচাইনি তাই হাকতর ফাতারনি তং হালকন তুই ককলাম সালাই যাখা তাই থানসানি সামুং বুতাংন চাসারনান তুই ককলাম অংখা বুইহা নাইখুংনি ইয়াকবারা তাংরা কে নাগরাজ নাই দুসাখা কোয়ার তাই ফিয়কজাক ইন্দো প্যাসিফিক সংসাইতি সানা কগ্রখা কোয়াট ককলাম সালাইমা ও তুইং নাইমুথাং রাংথং হামক্রাই তাং সেপ্তাই লুকু চুবামুং তুই

0: La Mungkha, Boshakha, Tuyung Naichom Mungkra, Klainawa, Indo-Pacific Maritime Surveillance Collaboration, Cholklaizakha. Hastini Bebak, Hamkraini Kognoti, Montriokra Professor, Dr. Manik Shahatini, Dilli Katala, Montribokrog Norendra Modi by Sabai Shukrubi Koglam Shalaika, Montriokra Hodala Moshaka, Tripurani Hamkrai, Kaham Naikol Mung, Tai, Motani Juda Juda Babaino Tui, Montribokrog by Koglam Shalima Chasamunganang Unka, Montriokra Montribokrog no Ama Tripura Sunduri Mandopni Mangfli Shokat Yafarka, Botai Boshaka, Proshat Nangutani Shep by Mandob Noklas Namiti Shajakma by Tripura Sunduri Mandob. বেরাইনাইতাই টংথারন চাজাগনাইর কুথুমা বাংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অককতমা খানাই টংবায় আকাশবাণী নি ককটমানি আপডেট মান্না বাগি লগইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম ও এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউব ও আইডি নিউজ অন এআইআর অফিশিয়াল আবনো কারিবো আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মান্নাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল ও আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙ্গানো মন্ত্রীবক্র নরেন্দ্র মোদি ও তালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসা ও আকাশবাণী নিমন কি বাত পান্দা হাকতর তাই বুই হাকতর নি লুকো রকবাই কগলাম সালায়ানু অব উঙ্গানি মন কি বাত নি ফিল সারা থামচি ব্রিবের এমনি পান্দা মন্ত্রীবক্র লুকো রকন বরগনি ওয়ান সুকমা খাকামা ককন মন কি বাত ও সাহরনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরাম ও এবার নমো অ্যাপস লুকো রকনি ওয়ান সুকমু রকন রহরে মানানু টোল ফ্রি নম্বর 1800 11 7800 ও নাম্বার কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান শুক মুরং রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নাম্বার মিস কল রুই জে লিং মানানো আরো ও এস এম এস খাই মান বাইয়ানো ফোন লাইন ও তাল নিবুসকাং শাল নই চি চুকু জোড়া ফিয়ক জাক টঙ্গানো মন্ত্রী প্রধানমন্ত্রী জনধন তাংবতাঙ্গ কাহাম্মান মারি মানে হাস্তেনি লুকুরকনি লাংমাও আলাই দেখে ব্রী রকনি লাংমাও স্লাই মুং নুকজাখা ব্যাংক নি শ্যাপ তাবুক তাই বল লাইতে সা আঙ্গই তঙ্ক সংতংলাই লুকুরক শ্যাপ কাহাম নাহার মান খা খানাদি আবনো তুই ককথুম কাইসা
1: জনধন যোজনা নিশেপ বাই বুকস আর ব্যালেন্স অ্যাকাউন্ট খুলকনা রূপে ডেবিট কার্ড বিমা নিশেপ তাই হাপাং নি দাদাক সিদাক শেপ মান্না শেপস নাম জাখা আবাই কবাং খাই কামি তাই হাসে কাম চাইনি লুকুরকনি লাংমাও খা কচমং তাই নাইমথাং তুবুখা শালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার সাকা জনধন তাং বুতাং নিশেপ বাই শিকলা শিকলি রকনি লগি লগি হুকবার খ্লাইনাই রকন খবই হদানি বেবাক দালনি লুকুরকনি রাং থংনি হামক্রাই তৈব প্রা গঙ্গানো তাই যত চুকচাক লুকুরকন আবনি বিশিঙ্গ তুবুনাও শেপ কাহাম শ্রাম
2: कि हमारी जितनी भी गवर्नमेंट की स्कीम्स हैं वो सभी बैंक अकाउंट खाते से होती है जनधन अकाउंट के थ्रू दिया जाता है साथ इनको आधार से लिंक भी कर दिया गया है तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है इसकी वजह से आम जनता को कई कई कई गुना ज्यादा फायदा हुआ हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेंगे
1: বেবাক মিলে বই প্রধানমন্ত্রী জনধন তাং বতাং হাস্তেনি লুকরকটি রাংথং হামক্রাই খ্লাইনাও তেই নাইম থাংক্রা খ্লাইনাও হামক্রাই নিলামো বুসকাঙ্গি থাংনাও নাংমানি বারজা ইয়াসা গৈতঙ্গো ককতমা খতনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি নি লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি চেতন ভাই তিনি আগরতলা ও মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম জুদা জুদা হাফাং নি তাংবতাং নি বিশিং কাইচি সাই সারা দক চি নই অ্যাকাউন্ট ব্যাবাগি খক ব্রেই রাচি চুকু রাজাক চি সা রাসাই রাং নি লাকাই গোসিমুং তাংলাই ইয়াফার জাখা ও লাকাই রক নি বিশিং খুরচা জাক নাই এংখা মুদ্রা যোজনা পি এম স্বনিধি পি এম ইজিপি পি এম বিশ্বকর্মা আকরক এম এস এম ই কিষাণ ক্রেডিট কার্ড এইচ এস ডি নবই জুদা জুদা লাকায় পান্ডা ও কেন্দ্রনি রাং নাইখুংনি রাং থং শেববেদেকনি তাংরা এম নাগরাজ উনকুতি হাংকর পেচারথলনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নি কতাল এটিএম তাই শান্তির বাজারনি ইউনিয়ন ব্যাংক নি কতাল বেদেকন ভার্চুয়াল তুই চেঙ্গি রেখা পান্ডা মাঞ্জাখা সচিবকরা জে কে সিনহা তাই জুদা জুদা ব্যাংক নি কুচুক আচুক থাইনি দাগি ফাংশং ইয়াঙ্গ আবনি শেখাং তিনি এম নাগরাজ উদয়পুরনি রাজস্বী হল সংচাজাক ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম ন চেঙ্গি রেখা পান্ডা ও কগনার ম বসাখা কেন্দ্র তাংবুতাঙ্গ ব্যাংক নিলাকায় নাহারি বাই

thang chuk jak ang na shep tongo ha fang tai bank buchung nai rok ni logi tongo pandawa mudra lakai hukbar lakai kishan credit card ar rimung bai thang chuk jak bodol MSME tai juda juda hukbar gadal jak lakai o kai bri sai baras ni chis ni bank account o khok sara barazak bri chi razak rang ni lakai rana goshibung rekha abuno kare nabart ni chuba chu bai tripura wa kaisa sakham mo thani shebo khorok thamchi bri riang jona jati ni shep nahar nai rokni langma ham krai khlaina wa khok sara razak dokchi sha rasai charchi bri sai rang ni goshibung rekha pandaw lam shokmani kok na rekha Punjab National Bank ni executive director M Param Visham. Koglop Kuran Kaji Nozrul Islam ni Asaima Shalrigi Kulumunya Farka Montriokra Professor Doctor Manik Shaha Hodalamni Bishinti Boshaka Luku Hamzak Muntai Katalaimung Shicharimung ni Lam Funukna Nozrul Bini Kogrobani Shamung Rachap Muntai Koglop ni Bishinti Bishi Bishi Romu Lukurokni Kawa Kat Hangsarana Ingitongan Bini Komor Flyas Namung Chini Raida Chayarogno Kevengi Tinangi Lama Himnani Fanruana Mia Nishimi, CNG Tai PNG ni Morok Mari Bangha, Tini Tripura Natural Gas Company Limited ni Manager, Prithviraj Bhattacharya Kok Munkai Shawas Haka, CNG ni Morok Mari Salthang Tripura Hankoro Khananishimi Keji Thugi, Kok Nibangai Kok Charchis ni Lepchiba Ngana Gumoti Hankoro Bo Kok Nibangai Nka, Kok Chukuchi Sa Lep Chukuchiba, PNG ni Morok Mari Salthang Tripura Hankoro, Unit Thigi Nka Kok Brichiba, Lep Charchichar, Gumoti Hankoro Ngana Kok Brichi Chuku Lep Chuchu Chichuku Hafangni Quarter Rogo PNG ni Morok Mari Salthang Tripura Hankoro Bangayinka Kok Bachi Lep Bridge Thamtai Gumoti Hankoro Kok Bachi Bri Lep Chuku Chichuku Salthang Hankoro Baniyata Snamkor Ro PNG ni Morok Mari Unit Thigi Bangka Kok Bachi Sni Lep Bridge Ba Gumoti Hankoro Morok Mari Bangayinka Kok Bachi Bri Lep Nichichar Buskang Dam Nichi Briya Hastini Shalthang Dholai Unokuti Kuai Salchi Salgratai Sipahi Jola Hankoro Ferankogi Watikabang Waimano Hone Hozak Mungraka Nobar Tibar Naikung Kana Salni Shakani Tungmari Tongana Thamchini Degree Celsius Tai Kamani Nichini Degree Celsius Ni Kanagini Tini Shalni Shakani Tungmari Tongmani Nichi Dokdoshomik Nui Degree Celsius Tai Kamani Nichi Sadoshomik Nui Degree Celsius Sharik Dambajora Agortola Watiwa Kachini Doshomik Nui Millimeter Pythago কক্তমা বুবাগ্রক দেশা পরিফিওয়া রাষ্ট্রবক্রক দ্রুপদী মুর্মু তিনি নখা শালথামনি সিকিম বেরাইমাও থাঙ্খা পিএম ওয়ানি তাংবতাঙ্গ লুকু হামক্রাই রুকজা কতর স্লাইমুং তুবুকা ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হদালামনি বিশিন্তি শাখা ফাতার হাকতর নি রায়দা চায়া তৈখে লুকু হাফাই মাতায় কুগুন ফেরবাই ইংমানি লুকু বাংমনকা শুনানি বাগি কেন্দ্রনি হাফাং কুচুক বেরমনি কমিটি কাইসা স্নামখা মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহাতিনি দিল্লি কেতাল মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বাই কগলাম শালাইখা কক্তমা তিনি নিবাগে অরণ পাইখা উল্লেখ কক্তমা আওয়াইঙ্গানে খানাফুং দামসনি সতী ব্রিজিওয়া

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হল, রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ ও অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যে সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে জানান, ত্রিপুরার উন্নয়ন, সুশাসন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের প্রতিকৃতি সম্বলিত ফটোফ্রেম উপহার দেন। তিনি আরও জানান, প্রসাদ প্রকল্পের মাধ্যমে মন্দির প্রাঙ্গণ উন্নয়নের ফলে পর্যটক ও ভক্তদের আগমন বেড়েছে। ভারতের ডিজিটাল পরিষেবাকে শক্তিশালী করতে এবং নাগরিকদের ইন্টারনেট ব্যবহার সহজতর করার লক্ষ্যে টেলিযোগাযোগ বিভাগ PM-1E অর্থাৎ প্রধানমন্ত্রীর ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইন্টার

0: এক্সপ্রেস কাঠামোর অধীনে একগুচ্ছ ব্যবহার বান্ধব সংস্কার চালু করতে চলেছে। যোগাযোগ ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ডক্টর চন্দ্রশেখর পেম্মাসানি বলেছেন, পিএম ওয়ানই হল সার্বজনীন পাবলিক ওয়াইফাই ব্যবহারের একটি প্ল্যাটফর্ম এবং এটি ব্যবহার উপযোগী করে তোলা হচ্ছে। উল্লেখ্য, কিউআর ভিত্তিক এই লগ ইন ব্যবস্থার মাধ্যমে ফোনে কোড স্ক্যান করেই ল্যাপটপে সহজে সংযোগ স্থাপন করা যায়। রাজ্যে কৃষকদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বৈঠক করেন। বৈঠকে রাজ্যের কৃষিক্ষেত্রে আধুনিক পরিকাঠামো গড়ে তোলা সহ কৃষকদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিমন্ত্রী শ্রী নাথ জানিয়েছেন, বৈঠকটি ফলপ্রসূ হয়েছে। স্টেট লেভেল ব্যাংকার্স কমিটির লিড ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে আজ আগরতলায় একটি মেগা ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে বিভিন্ন সরকারি প্রকল্প ও খাতের অধীনে 10,162টি অ্যাকাউন্টে মোট 419,11,00,000 টাকা ঋণের মঞ্জুরিপত্র প্রদান করা হয়। এই ঋণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মুদ্রা যোজনা, পিএম স্বনিধি, পিএম ইজিপি, পিএম বিশ্বকর্মা, অন্যান্য এমএসএমই, কিষাণ ক্রেডিট কার্ড, এসএইচজি সহ অন্যান্য ঋণ। অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগারাজু বোতাম টিপে ঊনকোটি জেলার পেঁচারথলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটি নতুন এটিএম এবং শান্তিরবাজারে ইউনিয়ন ব্যাংকের একটি নতুন শাখার ভার্চুয়ালিভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সেরা পারফর্মিং বিডিওদের কাজের জন্য সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব শ্রী নাগারাজু বলেন, এই বিপুল পরিমাণ ঋণ বিতরণ ত্রিপুরার ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, স্বনির্ভর গোষ্ঠী এবং যুব সমাজকে স্বাবলম্বী করে তুলতে এবং রাজ্যের অর্থনীতিকে আরও গতি করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা ও বিভিন্ন ব্যাংকের পদস্থ আধিকারিকগণ। এদিকে এর আগে আজ এম নাগারাজু উদয়পুরের রাজর্ষি হলে আয়োজিত ক্রেডিট আউটরিচ প্রোগ্রামের সূচনা করেন। অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ রয়েছে। সরকার ও ব্যাংক স্ব উদ্যোগীদের পাশে রয়েছে। যে কোনো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে ব্যাংক ঋণ দিচ্ছে। তিনি উদয়পুরে সিডবির একটি ক্লাস্টার ডেভেলপমেন্ট শাখারও উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুদ্রা ঋণ, কৃষি ঋণ, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষ, স্বনির্ভর গোষ্ঠী, এমএসএমই এবং অন্যান্য কৃষিভিত্তিক ঋণের 4,577টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 105,40,00,000 টাকার ঋণ অনুমোদন করা হয়। এছাড়াও নাবার্ডের সহায়তায় ত্রিপুরার একটি স্বেচ্ছাসেবী স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 34 জন রিয়াং জনজাতির উপভোক্তার জীবিকা উন্নয়নের জন্য 1,61,84,000 টাকার অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর এম পরমাশিবাম। শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা আজ পেঁচারথলের নবীনছড়া এলাকায় সম্প্রতি বজ্রপাতে নিহত ভাই বোনের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। রাজ্য বিপর্যয় ত্রাণ তহবিল থেকে 3,80,000 টাকার দুটি মঞ্জুরিপত্র তিনি নিহতদের পরিবারের হাতে তুলে দেন। উপস্থিত ছিলেন কুমারঘাটের ভারপ্রাপ্ত মহকুমা শাসক ডেভিড এল হালাম, পেঁচারথল ব্লকের বিডিও নবারণ চক্রবর্তী প্রমুখ। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। এই কমিটির পৌরোহিত্য করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নওলেকার। কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন জনগণনা কমিশনার দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ড শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকালে 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গোভ ওপেন ফোরাম এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের সুফল রাজ্যের মানুষের জীবনে বিশেষ করে মহিলাদের মধ্যে এনেছে ইতিবাচক পরিবর্তন। ব্যাংকিং পরিষেবা এখন আরও সহজলভ্য হয়ে পৌঁছে গেছে সাধারণ মানুষের দোরগোড়ায়। একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা, রূপে

0: ডেবিট কার্ড, বীমা সুবিধা এবং সরাসরি ভর্তুকি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, ফলে বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক মানুষের জীবনযাত্রায় এসেছে স্বস্তি ও নিরাপত্তা। পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার বলেন, জনধন প্রকল্পের মাধ্যমে যুবকদের পাশাপাশি নারী, কৃষক সহ সমাজের সব অংশের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি আরও মজবুত হয়েছে এবং প্রত্যেক যোগ্য ব্যক্তিকে এই সুবিধার আওতায় আনতে সুবিধা হয়েছে।
1: सभी बैंक अकाउंट खाते से होती है, जनधन अकाउंट के थ्रू दिया जाता है और साथ ही साथ इनको आधार से लिंक भी कर दिया गया है, तो जो प्रिफरेंसेस हैं वो बहुत रिड्यूस हो गए हैं। साथ ही साथ जनधन योजना के प्रधानमंत्री सुरक्षा बीमा योजना एवं अटल पेंशन योजना भी डिस्पर्स की जाती है, इससे भी आम जनता को बीमा सुरक्षा के अंतर्गत लाया गया। इन 10 सालों में पीएम जनधन योजना के अंतर्गत गवर्नमेंट की स्कीम्स एवं लोगों के अंदर जो फाइनेंशियल लिटरेसी इंक्रीज हुई है, इसकी वजह से आम जनता को कई कई कई गुना ज्यादा फायदा हुआ। हम उम्मीद करते हैं कि पीएम जनधन योजना से जुड़े हमारे जो किसान भाई बंधु, हमारे जो छोटे लघु उद्योग में काम करने वाले बंधु हैं, उनको और इजी तरीके से लोन मिलेगा और वो देश की और अपनी उन्नति में हमारा सहयोग करेगा।
0: সব মিলিয়ে প্রধানমন্ত্রী জনধন প্রকল্প রাজ্যের মানুষের আর্থিক ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়নের পথে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
2: কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন সোনামুড়া টাউন হলে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। শিক্ষা ও তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত অনুষ্ঠানে উচ্চশিক্ষামন্ত্রী বর্তমান সময়ের ছাত্র ও যুবসমাজকে কাজী নজরুল ইসলামের জীবন আদর্শে অনুপ্রাণিত হবার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ দত্ত প্রমুখ। অনুষ্ঠানে সিপাহীজলা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নজরুল গীতি, কবিতা ও নৃত্য পরিবেশন করেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, সাম্য, মানবতা এবং সৌভ্রাতৃত্বের চেতনার অগ্রদূত নজরুল তাঁর বর্ণময় সাহিত্যকর্ম, গান ও কবিতার মাধ্যমে যুগে যুগে মানুষের হৃদয়ে প্রেরণা উৎস হয়ে থাকবেন। তাঁর অমর সৃষ্টি আমাদের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সাহসের সঙ্গে এগিয়ে চলার শক্তি যোগাবে। আগামীকাল থেকে রাজ্যে সিএনজি এবং পিএনজির দাম বাড়ছে। আজ ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজার পৃথ্বীরাজ ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, সিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় আগামীকাল থেকে প্রতি কেজি 2 টাকা বেড়ে 87.15 টাকা হচ্ছে। গোমতী জেলাতেও 2 টাকা বেড়ে 91.95 টাকা হচ্ছে। পিএনজির দাম পশ্চিম ত্রিপুরা জেলায় হচ্ছে প্রতি ইউনিট 45.88 টাকা, গোমতী জেলায় হচ্ছে 49.99 টাকা। সরকারি কোয়ার্টারগুলিতে পিএনজির দাম পশ্চিম জেলায় বেড়ে দাঁড়াচ্ছে 50.43 টাকা এবং গোমতী জেলায় 54.99 টাকা। পশ্চিম জেলায় বাণিজ্য ও শিল্প প্রতিষ্ঠানে পিএনজির দাম প্রতি ইউনিটে বেড়ে দাঁড়াচ্ছে 57.45 টাকা, গোমতী জেলায় এই দাম বেড়ে দাঁড়াচ্ছে 54.28 টাকা। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের পশ্চিম, ধলাই, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.2 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 12.2 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যের সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বৈঠক অনুষ্ঠিত। রাজ্যের কৃষকদের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে সৃষ্ট জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় সরকার একটি উচ্চস্তরের কমিটি গঠন করেছে। কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী আজ রাজ্যের সর্বত্র নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
3: আকাশবাণী আগরতলা এবং এফএম অঞ্চল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। শ্রোতা বন্ধুরা, আপনাদের সুস্বাস্থ্য অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আগামী 28শে মে মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচারের জন্য একটি আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। আর এই দিবসকে সামনে রেখে আজ সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলব মহিলাদের স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব নিয়ে। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক জয়ন্ত রায়, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। অবশ্যই ফোন করুন 2326253।

0: এই নম্বরে ফোন করুন, 232-6253 এই নম্বরে। ডাক্তারবাবু আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে যেটা জানবো যে 28 মে যেটা পালন করা হয় যে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটি বিশেষ দিন, সেই দিনটি পালনের পেছনে মূল উদ্দেশ্য কি?
1: মূল উদ্দেশ্য হচ্ছে যে মহিলারা হচ্ছে একটা মানে যে কোনো মা একটা একটা ফ্যামিলির নিউক্লিয়াস, কিন্তু দেখা যায় যে ওনাদের স্বাস্থ্যের অনেকগুলি প্রবলেম আছে যেগুলি ওনারা নেগলেক্ট করেন। তো ওনারা এক তো হচ্ছে সচেতনতার অভাব, দু নম্বর হচ্ছে নিজেকে নেগলেক্ট করার একটা প্রবণতা, কারণ সাংসারিক কাজে সব কিছুতে বাড়ির সবার জন্য করে আলটিমেটলি নিজেরটা ভাবা হয়। তার জন্য যতক্ষণ না উনি একদম বিশেষভাবে অসুস্থ হয়ে গেছেন তার আগে অবধি উনি কাজ করে যান, সেটাকে যেন প্রিভেন্ট করা যায়, যাতে কোনো রোগ যাতে আগেই ডিটেক্ট করা যায়, যাতে একটা স্বাস্থ্যকর পরিবেশে উনি বড় হতে পারেন, কাজ করতে পারেন, তার উদ্দেশ্যে এটা পালন করা।
0: আচ্ছা, এই যে মহিলাদের নিয়ে যেহেতু আমরা কথা বলছি, একটি মেয়েই তো পরবর্তী সময়ে মহিলা হয়ে ওঠে, তো একটি মেয়ে যখন পরিবারে জন্ম নেয় বা ছোট একটি মেয়ে আছে, সেদিকে পরিবারের যারা আমরা অন্যান্যরা আছি সেদিকে কি কি দিকে খেয়াল রাখতে হবে?
1: অ্যাকচুয়ালি আজকালকার যে দিনে সবাই সমান, ছেলে বা মেয়ে দুজনেই সমান, ফলে যে কোনো শিশুকে বড় করতে গেলে ওদের মা বাবার দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত সমান। ফলে পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা এবং খাওয়া দাওয়া, যেমন আজকাল যেমন প্রায়ই দেখা যায় যে ফাস্ট ফুড খাচ্ছে সবাই, মা বাবারও খাচ্ছে, কিন্তু বাচ্চাদের না করলে তারা শুনবে না। ফলে ওভারঅল লাইফস্টাইলটা এমন চেঞ্জ হয়ে গেছে যার জন্য সবাই মানে জীবনের ঝুঁকি, স্বাস্থ্যের ঝুঁকিটা অনেক বেড়ে গেছে। আর যে কোনো রোগেরই প্রথম উৎপত্তি হয় সেই ছোটবেলা থেকে, ওর জেনেটিক যে পরিকাঠামো আছে মানুষটার সেটা নির্ভর করে, যেমন ওর মানে বাপদাদাদের থেকে কি পেয়েছে সেটার উপর, তার উপর যে পরিবেশে যে ধরনের খাওয়া দাওয়া আমরা করি, আমরা যে ধরনের লাইফস্টাইল আমরা লিড করি, যেমন এক্সারসাইজ খেলাধুলায় আজকাল নেই বললেই হয়, শুধু পড়াশোনা আর মোবাইল আর ফাস্ট ফুড খাওয়া, তো এইভাবে করতে করতে বেশিরভাগ সময় ছোট ছোট বাচ্চাদেরও অনেক বড় বড় রোগ হয়ে যাচ্ছে। ফলে সেটা এখন যেটা সৃষ্টি হচ্ছে সেটা পরবর্তী সময়ে অবশ্যই আরো বড় আকার
0: ধারণ করছে। এই প্রসঙ্গে ডাক্তারবাবু আপনার কথা শুনে আমার যেটা মনে হলো যে আপনি যেটা বলছেন যে এই যে মোবাইল সবসময় ব্যবহার করছে এবং এই যে ফাস্ট ফুডের জন্যই এখন কিন্তু মেয়েদের যেটা ঋতুস্রাব যেটা হয় অনেক আগে কিন্তু চলে আসে, যেটা হয়তো বা অনেক পরে হতো, কিন্তু ছোট ছোট বাচ্চাদের মেয়েদেরও সেটা হয়ে যাচ্ছে, সেটা কেন?
1: অ্যাকচুয়ালি এটা আগে যেমন অনেক পরে, যেমন 14-15 বছর 16 বছর অবধি আমরা অপেক্ষা করতাম, এখন যেটা হয় যে 10 বছরের নিচে, 8-এর নিচে হলে তো খুবই সিরিয়াস, সেটাকে আমরা প্রিকশন পিউবার্টি বলি, আগে 10-এর নিচে হলে বলতাম আমরা। সেটার মেইন কারণ হচ্ছে যে বডিতে নিউট্রিশন বেশি আসছে, আর প্লাস যে মানে ব্রেইনের যে ম্যাচুরিটি
0: সেটা তাড়াতাড়ি
1: চলে আসছে, কারণ অনেকগুলি ভিজুয়াল, যেমন ধরুন আমরা যেমন টিভি অ্যাড, যেমন অ্যাডাল্ট টাইপের যত কিছু অ্যাড আছে ওদের, এই কারণে ওদের সাইকোলজিক্যাল
0: চেঞ্জেস তাড়াতাড়ি হয়ে যাচ্ছে,
1: তাড়াতাড়ি হচ্ছে, তার জন্য ওদের একটা মানে সময়ের আগে ওদের পিরিয়ড হয়ে যাচ্ছে, মানে সময়ের মানে এখন আমরা 10 অবধি বলি যে নর্মাল।
0: আচ্ছা আচ্ছা, আর কিন্তু ওই 8-এর আগে যদি হয়ে যায় সেটা সেক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকতে হবে।
1: অ্যাকচুয়ালি 10-এর আগে হওয়া কোনো মতেই উচিত নয়, কিন্তু এখন তো ফিজিক্যাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যেটা হয় যে কোনো মেয়েরই যদি একটা ঋতুস্রাব শুরু হয়ে যায়, যেটা আমরা মেনার্কি বলি, তখন কিন্তু ওর এই হরমোনাল এফেক্টের কারণে ওর আর হাইট বাড়তে চায় না।
0: আচ্ছা,
1: মানে ওর এপিফেসিয়াল ফিউশন হয়ে যায় বোনের, তার তখন ওটাকে আবার বন্ধ করার জন্য ওষুধ দিয়ে ওটাকে ঠিক করে মানে হাইট বাড়ানো যায় কিনা সেটা দেখতে হয়। কিন্তু একটা পূর্ব লক্ষণ আছে ছোট ছোট মেয়েদেরই, যেমন মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স তাড়াতাড়ি বেড়ে যায়, তখনই সন্দেহ করতে হবে যে ওদের হয়তো পিরিয়ড হয়ে যাবে।
0: আচ্ছা, এই প্রসঙ্গগুলো আমি কথা বলছি কারণ আমরা যখন কথা বলছিলাম অনুষ্ঠান শুরুর আগে আপনি কিন্তু বলছিলেন যে টিনেজ প্রেগন্যান্সিটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে।
1: হ্যাঁ,
0: তো এই যে টিনেজ প্রেগন্যান্সি বাড়ার পেছনে এটাও কি একটা কারণ?

0: যে ওদের
1: এটা এটা একটা কারণ, ডেফিনেটলি এটা একটা কারণ, ওদের তো মানে সাইকোলজিক্যাল
0: ম্যাচুরিটি
1: একটু তাড়াতাড়ি হচ্ছে। এই টিনেজ প্রেগন্যান্সির মধ্যে, টিনেজ বয়সে একটা কিউরিয়াসিটি থাকে সবসময়, অজানাকে জানা এবং অ্যাডভেঞ্চারাস মুড একটা থাকে, আর তার উপর ওর সেক্সুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে তাড়াতাড়ি, ফলে এইটার প্রতি একটা অ্যাট্রাকশন বাড়বে। আর যেটা হয় যে যেমন ধরুন আমাদের রাজ্যে যেটা আমরা দেখি যে টিনেজ প্রেগন্যান্সি সম্ভবত আমরা ইন্ডিয়াতে হাইয়েস্ট
0: আচ্ছা
1: এই স্টেটে, তো সেই হিসেবে যেমন আমাদের ওপিডিতে প্রায় ধরুন 100 জন পেশেন্ট, প্রেগনেন্ট পেশেন্টের মধ্যে 10 থেকে প্রায় 15-20 জন চলে আসে টিনেজ।
0: আচ্ছা,
1: তো সেই হিসাবে দেখতে গেলে এখানে অনেকগুলি কারণ আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, আজকাল ছোট ছোট পরিবার, বাবা মা হয়তো কাজে গেছে, একা আছে, ফলে সেটা একটা প্রবলেম। দু নম্বর হচ্ছে যে এই মোবাইলে ওরা অনেক কানেকশন হয়। সেদিন একটা দেখলাম আমরা একজন মেয়েকে, ওর বাড়ি হচ্ছে সম্ভবত ইয়ে ধলাই ডিস্ট্রিক্টে, ওর সঙ্গে ছেলেটার পরিচয় হয়েছে ইয়ে ফেসবুকে।
0: আচ্ছা,
1: বলেছে আমরা ইন্টারভিউ নিই কেন এইসব আছে। আর আরেকটা জিনিস আছে যে মেয়েরা একটু বড় হলে ওরা অনেকে ভাবে যে ওকে বিয়ে দিয়ে দিই গার্জিয়ানরা, একটা হচ্ছে ইকোনমিক বার্ডেন মনে করে। আরেকটা হচ্ছে অনেক সময় একজন মহিলা বলছিলেন যে ছেলেরা ওর পিছনে পড়ে, ও স্কুল থেকে আসতে যাতে আমাদের সমস্যা হচ্ছে। তো এই ধরনের অনেকগুলি প্রবলেম আছে। আর সবসময় একটা মানে বাড়িতে গার্জিয়ান যদি না থাকে, অনেক সময় ছোট ছোট ফ্যামিলিতে এটা একটা বিরাট প্রবলেম।
0: এই যে ওর মনে যেগুলো পরিবর্তন হচ্ছে বা এই যে মনের মধ্যে দ্বিধাগ্রস্ত হচ্ছে, সেগুলো কিন্তু ভাগ করে নেওয়ার মতো কাউকেও পাচ্ছে না।
1: অ্যাকচুয়ালি টিনেজ এই যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডটা, এটা না ওরা ছোট না ওরা
0: বড়, ঠিক,
1: ফলে এই সময়টাতে ওদের অনেকগুলি মানে সবচেয়ে বড় প্রবলেম হয় ওদের একটা শারীরিক মানসিক একটা মানে পুরোপুরি একটা চেঞ্জ হয়ে যায়। যে ছেলে মেয়ে একসঙ্গে ছোটবেলায় খেলাধুলা করেছে, হঠাৎ দেখে যে ওই ফিজিক্যাল চেঞ্জ চলে
0: যাচ্ছে,
1: তারপর হঠাৎ করে মনে হচ্ছে যে ওদের সঙ্গে আলাদা, কেন আমি আলাদা, সেই রকম ভাবে আস্তে আস্তে ওদের একটা সেপারেশন সৃষ্টি হয় এবং কিউরিয়াসিটি ডেভেলপ করে। ওই সময় যে প্রবলেমগুলি আসে সেটাকে অ্যাড্রেস করা এবং ওটাকে ঠিকভাবে মানে গাইড করার জন্য অ্যাডোলেসেন্ট ক্লিনিক আছে, কিন্তু সেই ক্লিনিকে এমনই একটা হয় যে হসপিটাল বেসড ক্লিনিক, সেটাতে ওদের আসতে একটা হেসিটেন্সি থাকে, তারপর স্কুল কলেজের টাইমের এইগুলি চলে, তখন তো ওরা আসতেও
0: পারে না
1: আর ইজিলি অ্যাভেলেবল না ওদের জন্য এই সার্ভিসটা, ফলে ওদের এই সার্ভিসটা আর একটু হয়তো বাড়াতে হবে যাতে ওরা যখন ওদের সুবিধা হয় তখনই যেন আসতে পারে। ইভেন মোবাইল অ্যাপের মাধ্যমেও করা যেতে পারে, ওদের সঙ্গে কমিউনিকেট করে। আবার মহারাষ্ট্রে আমরা দেখেছি যে ওদের একটা কিশোরী চক্র আছে,
0: আচ্ছা,
1: সেটাতে সমস্ত এই যে টিনেজ মেয়েরা আসে, এসে গল্পগুজব করে, হাতের কাজ করে এবং নিজেদের শারীরিক সমস্যাগুলি নিয়ে
0: আলোচনা করে।
1: সেখানে একজন মহিলা স্বাস্থ্য সচেতক থাকেন বা ডাক্তারও অনেক সময় থাকে, ওদের সঙ্গে গল্পগুজব করে সেটা ভ্রান্ত ধারণাগুলি ঠিক করা হয়, গাইডেন্স দেওয়া হয়। এই ধরনের আমাদের রাজ্য খুব দরকার।
0: ঠিক, সেটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে অনেক সময় যেটা হয় যে এই বয়সে যে বাবা মার সাথে ভাগ করে নেব এই কথাগুলো আমার মানে লজ্জা বোধ করে বা
1: না। একটা জিনিস আমি দেখেছি যে সব বাবা মা ছেলে মেয়েদের বন্ধু হিসেবে আসে ওদের প্রবলেমটা কম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আর যারা খুব গার্জিয়ান সহ মানে এটা করবে না সেটা করবে না কন্টিনিউয়াস, ওদের মধ্যে প্রবলেমটা বেশি,
0: সমস্যা হয়ে যাচ্ছে।
1: কারণ একটা সময়ের পরে ওদের সঙ্গে মানে ফ্রেন্ডলি অ্যাটিটিউড রাখা উচিত, বিশেষত ছোটবেলা থেকে ওদের কনফিডেন্সটা যদি মা বাবা না রাখতে পারে, ওরা কখনো এসে ওর বিপদ বা কোনো কিছুতে শেয়ার করবে না,
0: ভাগ করে নেবে না। এটা কিন্তু খুব ভালো একটা কথা বললেন যে এই সময়টা কিন্তু খুব জরুরি এই জিনিসটা, যে হঠাৎ আমার এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আমি কার কাছে যাব, আর এই সময়টা তো ওদের হয় আর তখনই হয়তো বা এই যে মোবাইল ফেসবুক এগুলো তো ওরা বন্ধু খুঁজে নেয়।
1: আজকাল আবার ড্রাগের একটা বিরাট সমস্যা আছে, ড্রাগ এডিকশন, তারপর অনেক ধরনের মানে অবভিয়াসলি সেক্সুয়াল রিলেশনও প্রচুর বেড়ে গেছে।
0: তো এই যে এই সমস্যাগুলো

0: হচ্ছে, একটা তো বললেন যে বাবা মা বন্ধুত্ব সুলভ আচরণ, আর আমরা যারা আছি চারপাশে, ওরা কি করতে পারে ওদের জন্য?
1: অ্যাকচুয়ালি যারাই এই ধরনের প্রবলেম ফেস করে, অ্যাকচুয়ালি আমাদের উচিত হচ্ছে যে এগুলি নিয়ে যত আলোচনা করা যায় নিজেদের মধ্যে, আর কোনো একটা ছেলে বা মেয়ে কেউ দোষারোপ না করে, ওরা অ্যাকচুয়ালি টিনেজ যারা আছে না, ওদের ব্রেইনের গ্রোথটা ঠিক সেই রকম না।
0: আপনি যেটা বলছিলেন, ওদেরকে বড় বলা যাবে না বা ছোট বলা যাবে না,
1: ওদের মধ্যে সবচেয়ে বড় প্রবলেম হয় কি, যেমন ওদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং আর কংক্রিট থিঙ্কিং, যেটা হচ্ছে আমি পুরো জিনিসটা বুঝতে পারি যে ভবিষ্যৎ কনসিকোয়েন্সেসগুলি কি, ওরা হচ্ছে যা স্ট্রেট ফরওয়ার্ড যে মিনিংটা আসছে সেটাই। যেমন ধরুন এই একটা জিনিস বানাতে, যেমন রোম ইজ নট বিল্ট ইন এ ডে, তো সেইটার জন্য যে কত কালচারাল, কত লেবার, কত কিছু করতে হয়েছে, কত মানে এটা মানে সেই সংঘাত প্রতিঘাত দিয়ে সৃষ্টি হয়েছে, কিন্তু ওদের মনে হবে বিকজ ইট ইস এ বিগ সিটি, সময় নিয়েছে, মানে ভেরি ক্যাজুয়াল, এই কারণে ওদের মধ্যে যেমন একটা হচ্ছে অ্যাডভেঞ্চারাস, যে কারণে ওরা খুব স্পিড এবং বাইক চালানো ওদের একটা বিরাট একটা স্পিড, এবং আরেকটা যেমন হচ্ছে যে ড্রাগ এডিকশনের প্রতি ওদের একটা কিউরিসিটি থাকে, তার কারণে অনেক সময় ওরা এডিকশনে চলে যায়, সেক্সুয়াল একটা অ্যাট্রাকশন ওদের বাড়ে, ফলে অ্যাডভেঞ্চারাস আর কিউরিসিটির জন্য ওদের বিপদ অনেক বেশি
0: হয়। ঠিক, এবার যেটা জানবো যে এবার একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: বলছিলাম ডাক্তারবাবু,
1: হ্যাঁ
2: নমস্কার।
1: নমস্কার,
2: বলছি কিশোর কিশোরীদের এই যে পার্সেন্টেজটা, বৈদিক পার্সেন্টেজটা কত, একটু যদি এতে নিয়ে একটু আলোচনা করেন। বিষয়টা হচ্ছে গিয়ে এখন এই যে মোবাইলের মাধ্যমে না, এই যে আপনি যেটা বললেন একদম জ্বলন্ত সমস্যা, ছেলেমেয়েরা এখন মোবাইলের মধ্যে দিয়ে তাদের মনের কথা বলে এবং খুব দ্রুততার সাথে তারা কিন্তু এই সংসার বাঁধার স্বপ্নটা দেখে এবং বাস্তবায়িত করার লক্ষ্যে ছুটে যাচ্ছে। এটাকে কি করে কন্ট্রোলিং করা, বা অভিভাবকদেরকে আমরা, হ্যাঁ কিছু বলছেন তো?
1: হ্যাঁ, আপনি যেটা বলেছেন সত্যিকারই এটা একটা বিরাট সমস্যা। এটার কারণে অনেক ধরনের রোগও হচ্ছে, মানসিক রোগ হচ্ছে, এবং মোবাইলের রেডিয়েশনের ফলে কিন্তু ম্যালিগনেন্সি, মানে ক্যান্সার জাতীয় ব্রেনের অনেক কিছু প্রবলেমও হচ্ছে, আর ছেলে মেয়েদের পড়াশোনার প্রচণ্ড ক্ষতি হয়, কারণ ব্রেইনে সেই অ্যানালাইটিক্যাল পাওয়ারটা চলে যাচ্ছে, কারণ আমরা সব দেখতে পাচ্ছি এবং সেটাই করছি। এখানে কিন্তু ছেলে মেয়েরা যেমন ছোটবেলা থেকে ওদের একটা স্বভাব হচ্ছে, হয়ে যাচ্ছে, কারণ কি, যে বাচ্চাটা খেতে চাচ্ছে না, অনেক সময় ওর হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে খাওয়াটা
0: খাওয়ানো হচ্ছে,
1: তারপর ও একটু জিদাজিদি করলে ওকে মোবাইল দিয়ে দেওয়া হচ্ছে, ফলে আমরা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি আমরা সেইটা একটা বদ অভ্যাসের দিকে ওদের নিচ্ছে। এখন সেটা থেকে বেরিয়ে আসার জন্য সেটাকে ওকে শুধু জবরদস্তি করে করলে হবে না, ওকে সাথে নিয়েই ওর যা, যেমন ধরুন প্রত্যেকেরই একটা না একটা হবি হতে পারে, তো ছোটবেলায় যদি ওর হবিটাকে আমরা মানে বাড়াতে পারি, কেউ ধরুন খেলতে পছন্দ করবে, কেউ আছে যেমন ধরুন সাঁতার দিতে পছন্দ করবে, কেউ আছে পেন্টিং, যা কিছু গান বাজনা, ওইগুলির দিকে চর্চাটা বাড়াতে হবে। আর মা বাবারও নিজেদের যে মোবাইল ঘাটার স্বভাব
0: সেটা কম করতে হবে,
1: অনেক কম করতে হবে ওদের সামনে না, ফলে আমি নিজে উল্টো পাল্টা করব আর আমার বাচ্চাকে আমি কন্ট্রোল করব, দ্যাট ইজ রং, সেটা হবে না।
0: ও তো দেখছে যে ওর বাবা মা মোবাইল নিয়ে বসে আছে, তাহলে আমি কেন নই?
1: তারপর সেটা প্রত্যেকটা বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও কতটা ডিসিপ্লিন, কতটা সেইভাবে, প্রত্যেকটা ফ্যামিলি ইজ ডিফারেন্ট, কোনো একটা ইউনিফর্মলি আমরা পারবো না। আর মা বাবা যদি সত্যিকারে বন্ধু মতো হতে পারে তাহলে অনেকাংশেই এটা সম্ভব।
0: ঠিক, আরেকটা আপনি যেটা বলছিলেন যে এখন যেটা সমস্যা হচ্ছে মহিলাদের মধ্যে বা মেয়েদের মধ্যে, আরেকটা এই যে ওজন বেড়ে যাওয়া,
1: এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি বাচ্চাদের, যেমন আমরা ছোটবেলায় প্রচুর খেলাধুলা করেছি, সারাদিন দুষ্টমি করতাম, তো মানে পড়াশোনা তো হতোই, বিকেলবেলা খেলতে গেলে সন্ধ্যা ছটার মধ্যে বাড়ি আসতেই হতো, সেটা মানে প্রত্যেক ইয়ে সময় ছিল, অন্ধকার হয়ে গেলে তো বাড়ি ঢুকলেই প্রচণ্ড একটা ভয় থাকতো, তো আজকাল ওরা খেলতে পারে না, ওদের স্কুল আর টিউশন করতে করতে
0: সময়টা চলে যাচ্ছে,
1: সময় না, ওর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এই যে আমরা

0: জবরদস্তি ওদের এটা করছে, ওর মেন্টাল রিল্যাক্সেশনের জন্যই তো ওর আবার মোবাইলের দিকে যাচ্ছে, খেলাধুলা নেই। এর জন্য যদি সমস্ত স্কুল যদি শুধু সকালবেলাই হতো, 12 অবধি, সকাল 7টা থেকে ধরুন 1টা অবধি হলো, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে
1: বিকেল একটু খেলাধুলা,
0: অবশ্যই ওদের জন্য শারীরিক এক্সারসাইজের জন্য খুব এসেনশিয়াল, সেটা হচ্ছে না। যারা দেখবেন যে খেলাধুলা করে একটু এক্সারসাইজ করে, ওদের ব্রেইনের থিংকিং পাওয়ারটা অনেক বেশি, ওদের ফিজিক্যাল এক্সারসাইজ করলে অনেক কিছু হয়। তো সেইভাবে এটা সবারই চিন্তা করা উচিত, আমরা জনগণ সবাই মিলেই এটা চিন্তা করা উচিত। আর খেলাধুলার জায়গা লাগবেই লাগবে। এখন যেমন ধরুন অনেক মাঠ ময়দান যেগুলি আছে, ওগুলি শুধু এখন কোনো মেলা বা অথবা কোনো সম্মেলন এগুলির জন্য, খেলাধুলার জন্য হয় না সেরকম। খেলাধুলা হতে হবে একদম খোলা মেলা, যেখানে খুশি যাও খেলো, এইরকম
1: শরীর চর্চা যেন করতে পারে,
0: খুব
1: দরকার। আরেকটা মহিলাদের বা মেয়েদের যেটা সমস্যা হয় এখন, এই যে PCOD বা PCOS, সেটা কেন হচ্ছে?
0: এক, এটা যেমন পলিসিস্টিক ওভারি, ওভারিতে সিস্ট হবে এটা নর্মাল, প্রত্যেক মাসেই যে ছোট্ট যে একটা ডিম ফোটে, একটা ডিম্বাশয় থেকে এক একটা ডিম ফোটে প্রত্যেক মাসে, প্রেগনেন্সি না হলে আবার পিরিয়ড হয়ে যায়, সেটাই একটা সিস্ট। আমরা মেডিকেলি সেটাকে ছোট্ট একটা মানে ফ্লুইড ফিল্ড একটা স্যাককে আমরা সিস্ট বলি। এইটাই সিস্ট শুনলেই অনেকে এমন একটা ভয় হয়, যেমন মেলি ক্যান্সার হয়ে গেছে মানে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এখন পলিসিস্টিক ওভারিয়ান যে ডিজিজটা, সেটা হচ্ছে একটা, সেখানে ঠিকভাবে ওভুলেশনটা হয় না, ডিমটা ফোটে না, সেটা প্রিমেচুর মানে মেচুর হওয়ার আগেই ওভারিতে অনেকগুলি সিস্ট হয়ে জমে থাকে, পলি মানে অনেকগুলি।
1: আচ্ছা,
0: তো সেইভাবে অনেকগুলি সিস্ট জমে থাকে, যেহেতু ডিমটা ফোটে না, তখন একটা হরমোনাল ইমব্যালেন্স হয়। এই হরমোনাল ইমব্যালেন্সের ফলে ওর পিরিয়ড ইররেগুলার হবে, ওজন বেড়ে যাবে, একটা মেল টাইপের হরমোন আসবে, অ্যান্ড্রোজেন বেড়ে যাবে, ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, তো এইসব মিলিয়ে একটা অনেকটা ডায়াবেটিক কন্ডিশনের মতো হয়, ওজন বাড়বে, প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে, এইগুলি পলিসিস্টিক ওভারির মেইন ইস্যু। অনেকে দেখবেন মেয়েদের গোফদারি গজিয়ে গেছে, তো এইগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য ক্যালোরি কমাতে হবে, যেমন ফাস্টফুড ইটস ভেরি ভেরি ব্যাড, কারণ ফাস্টফুডকে তো জাঙ্ক ফুড বলা হয়, কিন্তু তথাপি এখানে কিন্তু প্রচুর, আমার বাড়ির সামনে তো প্রচুর
1: প্রচুর দোকান,
0: তো সেখানে মানে মানুষ যেভাবে খাচ্ছে, আর আপনি এই কোনো এক্সারসাইজ নেই, আর এই এতে হয় কি বডির ওজন তো বাড়বেই, তো এইসবেরই এফেক্ট, লাইফস্টাইলের ডিজিজ এগুলি।
1: আরেকটা যেটা মহিলাদের মধ্যে দেখা যায় যে থাইরয়েডের সমস্যা,
0: এটা সব মানুষের মধ্যেই আছে, মহিলা এবং পুরুষের মধ্যেই থাইরয়েডের প্রবলেম আসতে পারে, কিন্তু মহিলাদের যে থাইরয়েডের যদি মানে মহিলাদের প্রবলেমটা কি, যেহেতু প্রেগনেন্সি পিরিয়ডের গন্ডগোল এগুলি তো দেখা যায়, ঠিক না? তো এইগুলি যদি না আসে তখন আমরা ইনভেস্টিগেশন করি, তো তখন আমরা দেখি যে ওদের মধ্যে এগুলি ছোটোখাটো প্রবলেম আছে। সেটা থাইরয়েডটা হচ্ছে কি, আমাদের বডির ফাংশনটা মেনটেন করে, প্রত্যেকটা মেটাবলিজম সব কিছুর জন্য এটা দরকার, ফলে থাইরয়েডের গন্ডগোল হলে পিরিয়ডের গন্ডগোল হবে, অনেক সময় প্রেগনেন্সি আসবে না, এলও নষ্ট হয়ে যাবে, তো এইগুলি ন্যাচারালি চলতে থাকে, সেটার জন্য নতুন কিছু নয়, কিন্তু ট্রিটমেন্ট আছে। আর থাইরয়েডের ট্রিটমেন্ট করে, যেমন থাইরয়েডের ওষুধ খাচ্ছে, এবং সেটার মধ্যে যদি প্রেগনেন্সি আসে, অ্যান্ড সেটা একদম পুরোপুরি নর্মাল, মানে এটা থাইরয়েডের ওষুধটা একদম সেফ ইন প্রেগনেন্সি, অনেকে আছে চট করে প্রেগনেন্সি হলে বন্ধ করে দেয়, এইগুলি সব খারাপ।
1: মানে যখনই সমস্যা হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ বন্ধ করা বা চালু করা
0: উচিত, চিকিৎসকের মানে পরামর্শ নেওয়া উচিত। আর আজকাল আরেকটা কনফিউশন হয় যে গুগল করে অনেকে অনেক কিছু ধরে নেয়, কিন্তু সেটা মানে ঠিক ইনফরমেশন যদি না পাওয়া যায়, কারণ নেটে প্রচুর ইনফরমেশন আছে, কিছু আছে পুরোপুরি উল্টো, কিছু আছে কারেক্ট, কিছু আছে ভেরি কনফিউজিং, ফলে মানুষের একটা বিরাট একটা কনফিউশন হয় এবং ভুলভাল নিজেরাই চিকিৎসা করে নেয়, সেটা একটু ডেঞ্জারাস।
1: একজন শ্রোতা বন্ধু আছেন না, যিনি ফোন করলেন, অবশ্যই কথা হবে আপনার সঙ্গে, 2326253 এই নম্বরে। হ্যাঁ ডাক্তারবাবু, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে

0: মানসিক স্বাস্থ্যের দিকেও কিন্তু নারীদের একটা সমস্যা হয়ে থাকে। আমরা কিন্তু শারীরিক সমস্যা মানে স্বাস্থ্য নিয়ে যখন কথা বলছি, নারীদের মানসিক স্বাস্থ্যের দিকটাও কিন্তু অবহেলিত হয়।
1: অ্যাকচুয়ালি মহিলাদের মানে খুবই একটা বিরাট বিষয় হচ্ছে যে ছোটবেলা থেকে যে বাড়িটা দেখে এসছে এটা ওর বাড়ি, সাডেনলি বিয়ের পর দেখা যায় সে এই বাড়িটা কোন নয়। তো এটা একটা অ্যাডাল্টের পক্ষে বিরাট বড় একটা শকিং,
0: মেনে নেওয়া
1: আর নতুন বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করাটা, এটা একটা আরেকটা স্ট্রেসফুল সিচুয়েশন। তো সেই হিসেবে মহিলারা যদি নিজের মানে পায়ে না দাঁড়াতে পারে, আর্থিক এবং সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে তার মানসিক সাফারিংটা থাকবেই। মা বাবা যেই হন না কেন, মেয়ে যদি নিজের পায়ে না দাঁড়াতে, নিজের যদি একটা রোজগার না থাকে,
0: সেটা ছোটই হোক কিন্তু নিজের রোজগার থাকা দরকার,
1: ইন্ডিপেন্ডেন্সি থাকতে হবে, না হলে তার সাইকোলজিক্যাল স্ট্রেস হবেই। কারণ সবসময় একটা ইনসিকিউরিটি থাকবে আর একটা অ্যাডজাস্ট করতে হয়, যে কোনো একটা বাড়িতে গিয়ে ওকে অ্যাডজাস্ট করতে হয়। তো ও সব জায়গাতেই ছোটবেলা থেকে অ্যাডজাস্ট করে আসছে, তো তার জন্য তার শারীরিক যে চাহিদা, নিউট্রিশন বলেন, তার মানসিক যে চাহিদা, সব কিছুই একটা বাধ্যতার মধ্যে থাকে। তার জন্য অনেক সময় মেল অ্যাডজাস্টমেন্ট হয়, সহ্য করতে পারে না, অনেক কিছু প্রবলেম আছে। তো সেইগুলি তো এটা আমাদের সবারই বুঝতে হবে, সেইভাবে ওদের বড় করতে হবে, ওদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য আগে ওদের সাহায্য করতে হবে।
0: ঠিক, আরেকটা যেটা আপনার কাছে জানবো যে বয়স যখন 30 হচ্ছে, তা সেই দিকে মানে কোন কোন টেস্টগুলো নিয়মিত করা দরকার মহিলাদের?
1: অ্যাকচুয়ালি শুনুন, আমরা যখন বলি যে এই টেস্ট করতে হবে, অ্যাকচুয়ালি সবার মনে একটা সাইকোলজিক্যাল স্ট্রেস হয়ে যায় যে এটা করতে হবে না করলে, এমন কোনো বাধা ধরা কিছু নেই।
0: আচ্ছা,
1: আমাদের যেমন জরায়ুর মুখ বা গ্রীবান যে সার্ভিক্স যেটা আমরা বলি, সার্ভাইকাল ক্যান্সার কিন্তু প্রিভেন্টেবল। আজকাল যেমন টিকাকরণ শুরু হয়ে গেছে, তো যেহেতু এটা একটা ভাইরাল ডিজিজ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার মধ্যে 16-18 এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস, তো সেইগুলি নিয়ে একটা ভ্যাকসিন তৈরি হয়েছে। সেই ভ্যাকসিনটা এখনও সেইটা দামি, সরকারি স্তরে যখন পুরোপুরি চালু হয়ে যাবে তাহলে তো এটা সস্তা হয়ে যাবে। ফল প্রত্যেক মেয়েদেরই বিশেষত পিরিয়ড শুরু হওয়ার আগে এটা নেওয়া উচিত। তো সেটা নিলে, কিন্তু সেটা যে নিলেই যে ক্যান্সার প্রতিরোধ হয়ে গেল সেটা নয়। একটা ধারণা যে সঙ্গে সঙ্গে সারা জীবনই কিন্তু একটা স্ক্রিনিং করা উচিত, সেটা ধরুন 90% কমে যাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো এমনিতেই প্রেগনেন্সি আর ইয়ে ক্যান্সার হতে পারে। তার জন্য স্ক্রিনিং করলে খুব ইজি, সেটা প্রত্যেক জায়গাতেই করা হয়। তো স্ক্রিনিং করলে যদি কোথাও এরকম কিছু থাকে, খুব আর্লি ট্রিটমেন্ট করলে একদম রোগ নির্মূল হয়ে যায়। তো এইগুলি সম্বন্ধে জানাটা প্রত্যেক মহিলার দরকার। মহিলাদের ব্রেস্ট ক্যান্সার সম্বন্ধে জানাটা খুব এসেনশিয়াল, কী করে এক্সামিনেশন করতে হবে। তাহলে ব্রেস্ট ক্যান্সারে যদি ওনাদের হাতে কোথাও ব্রেস্টে একটা চাকা লাগে বা ব্রেস্টে একটু ব্লাডের মতো বা অ্যাবনর্মাল কোনো সিক্রেশন আসে বা ব্রেস্টের স্কিনের মধ্যে কোনো চেঞ্জ আসছে বা ব্রেস্টের সাইজে বা অন্য কোনো একটা কোনো প্রবলেম হয়, তাহলে এটা একটা চেক আপ করানো অবশ্যই দরকার, তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো। কারণ আর্লি ডিটেকশন না হলে এটা মুশকিল,
0: সমস্যা হয়ে যায়।
1: এইগুলি হচ্ছে মহিলাদের মানে রেগুলার করা উচিত। আর মানুষ হিসাবে যেমন ডায়াবেটিস, তারপরে আপনি শরীরে অতিরিক্ত চর্বি জমে যাওয়া, যেমন লিপিড প্রোফাইলে গণ্ডগোল, কিডনির যদি প্রেশার বেশি থাকে বা ডায়াবেটিস থাকে তাহলে কিডনি খারাপ হতে পারে, এগুলি তো চেক আপ রেগুলারই করা উচিত। আর মেইন হচ্ছে আজকাল ডাক্তারদের এই পরামর্শের বাইরে গিয়ে নিজেকে সুস্থ রাখার জন্য এক্সারসাইজ আর হেলদি লাইফস্টাইল স্কুল থেকে শেখানো উচিত।
0: ঠিক ঠিক, একদম ছোট থেকে ঠিক,
1: তাহলে গেলে তাহলে আমাদের আর সবচেয়ে বড় যে প্রবলেমটা যেটা আমি নিজে উপলব্ধি করি, কারণ সব ওষুধ কিন্তু আমি নিজে কিনে খাই, বাজারে ওষুধের দাম প্রচণ্ড বেশি,
0: ঠিক,
1: আর অনেক সময় এতগুলি ওষুধ প্রেসক্রিপশন করা হয়, মানে সেটা খুবই মানে ব্যয়বহুল।
0: আর যেটা প্রথমে বলছিলাম যে মহিলাদের স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা একটু অবহেলা করি যে এতটা দামের ওষুধ কি কিনবো খাবো, সেটাও কিন্তু একটা ব্যাপার থাকে।
1: যখন শরীরটা খুব খারাপ থাকে শুরু করে দেয়, এক কিছুদিন একটু রোগটার লক্ষণ একটু কমে গেলে তখন বন্ধ করে দেয়, তখন

0: করছো এটা আরো খারাপ হয়ে যায়।
1: ঠিক, সেটাই বলছিলাম, যেটা আরেকটা আপনার কাছে যেটা জানবো যে এবার যারা মহিলারা বা মেয়েরা যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ওদেরও একটা শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা লেগে থাকে। সেক্ষেত্রে যেমন সময় মতো টিফিনটা না করা বা সময় মতো না খাওয়া।
0: দেখুন, এটা শুধু মহিলা, যেমন কলিগ যদি থাকে, ধরুন পাঁচজন আছেন, দুজন মহিলা তিনজন পুরুষ, বা তিনজন মহিলা দুজন পুরুষ, সবাই যদি একসঙ্গে মানে খাওয়া দাওয়া করে একসঙ্গে যদি, তাহলে হয় কি হয়, মহিলারা অনেক সময় একা করে খেতে চায় না, নিজের টিফিন করবো অন্যকে না দিয়ে, সেরকম অনেকগুলি ভাব, ফলে ওয়ার্ক কালচার ওয়ার্ক প্লেসেও সেই ধরনের একটা হেলদি অ্যাটমসফিয়ার থাকা উচিত, যেখানে অ্যাংজাইটি থাকবে না, যেখানে একজন আরেকজনকে সহায়তা করবে এবং প্রাইভেসি মেনটেন হবে, সেইটা খুব অ্যাসেনশিয়াল। আরেকটা হচ্ছে মহিলাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, আর যেমন ধরুন শহরে বেরোলো কিন্তু ওরা জল কম খায়, যে কোনো জায়গায় যদি আমার মানে ইউরিনে যেতে হয় বা টয়লেটে যেতে হয় ওয়াশরুমে, তাহলে ওরা এটা অ্যাভয়েড করার জন্য ওনারা
1: জল কম খায়। ঠিক, তাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন,
0: তাদের এই কারণে ওদের ইউরিনে ইনফেকশন হওয়ার চান্স অনেক বেশি, স্টোন হওয়ার চান্স অনেক বেশি, এইগুলি থেকে বিরত থাকতে হবে, জল খেতেই হবে বেশি করে। আর ডেফিনেটলি আমাদের সবকটা হোটেল রেস্টুরেন্ট যে কোনো জায়গায় যদি কেউ ওয়াশরুমে যেতে চায়, আমি যতটুকু জানি কেউ বাধা দিতে পারে না। তো মহিলাদের জন্য স্পেশালি জল খাওয়াটা খুব দরকার। আর একটা হচ্ছে যে সময় মতো খাওয়াটা সব সময় যার যে যখন খাওয়ার সময় সেই সময় খাওয়াটা উচিত। খাওয়ার মধ্যে মেইন হচ্ছে আমরা এখানে ফ্রুটস কম খাই, ত্রিপুরাতে আমরা ফ্রুটস কম খাই, অন্য জিনিস বেশি খাই, কিন্তু ফ্রুটসটা বাড়ানো উচিত এবং তেল কমানো উচিত, আর বাকি যা আমরা খাচ্ছি সেটা নর্মাল সেই ধরনের খাওয়া খেতেই হবে। কিন্তু ওভারঅল চালের ভাগ মানে রাইস বা যেটা কার্বোহাইড্রেট সেটা কমানো উচিত।
1: আর বিশেষ করে মহিলাদের যখন ঋতুস্রাব বা মাসিক যখন চলে, তখন খাবার দাবারে কি কি নিয়ম থাকে?
0: তখন খাবার দাবার নর্মাল, কিন্তু ওনার যে মেনস্ট্রুয়াল হাইজিন, যেমন ধরুন প্রতি 4-6 ঘন্টার মধ্যে ওই আপনার প্যাড চেঞ্জ করা উচিত, ওয়াশরুমে গেলে সে ভালোভাবে ওয়াশ করা উচিত, সেখানে কোনো ধরনের ডুশিং বা খুব মানে স্ট্রং সোপ সেগুলি ব্যবহার করা অনুচিত। তারপর যেমন ধরুন মানে আন্ডারগার্মেন্ট সব কিছু প্রপারলি ধুয়ে ফেলা উচিত, সেইগুলি যদি করা হয়, এবং হাত ধোয়া উচিত, ওইগুলি চেঞ্জ করার আগে এবং চেঞ্জ করার পরে হাত ধোয়া উচিত, কারণ হাতটা হচ্ছে আমাদের সবচেয়ে ডেঞ্জারাস, হাতে
1: ইনফেকশন এর মাধ্যমে ছড়ায়।
0: হাতে প্রচুর নোংরা আমরা ধরি, সেটার থেকে আমরা সংক্রমণ করাই। তো তার জন্য হ্যান্ড ওয়াশিং ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং, এগুলি করলে সবাই ঠিক থাকে। আর আপনি একটা বলছিলেন যে টিনেজ প্রেগনেন্সি, টিনেজ প্রেগনেন্সির সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে একে তো ওরা বাচ্চা, নিজেই বাচ্চা, তারপর ওর শারীরিক গ্রোথ হচ্ছে, ওর ডিমান্ড বেশি, ঠিক সেই সময়ই আবার একটা প্রেগনেন্সি এলো, তখন তাদের লাইফ রিস্ক অনেক গুণ বেড়ে যায়। তার মধ্যে ওদের কিছু কন্ডিশন আছে, যেমন ধরুন খিচুনি রোগ, একলাম্পসে অজ্ঞান হয়ে খিচুনি রোগ, প্রেশার বেড়ে যাওয়া, এই ধরনের, আর অ্যানিমিয়া তো থাকেই, রক্তাল্পত প্রচুর।
1: আমাদের এখানেও কি অ্যানিমিয়া
0: খুব বেশি? আমাদের ত্রিপুরাতে আমরা যা পাই আমাদের হাসপাতালে, প্রায় 65% লেডিস আর অ্যানিমিক,
1: তাহলে তো অনেক বেশি,
0: অনেক বেশি। তার মধ্যে বেশিরভাগই হচ্ছে আপনি মাইল্ড, মডারেট আছে কিছু, আর খুব সিভিয়ার অ্যানিমিয়া হচ্ছে 2%-এর মতো, সেটা মেইনলি আছে আপনার চা বাগান, ইট ভাট্টার যারা কাজ করে, তারপর এই যে এই ধরনের অনেকগুলি জায়গায় আছে যেখানে ওইখানকার মানুষের মধ্যে প্রচুর অ্যানিমিয়া।
1: আচ্ছা, তাহলে কি এই খাবার দাবারের অভাব থেকে বা সেটা থেকে কি অ্যানিমিয়া হচ্ছে নাকি?
0: একটা হচ্ছে যে খাবার দাবারের প্রবলেম আছে, নিউট্রিয়েন্ট ফুড এবং আয়রনের তো ক্রিমির, আরেকটা আরেকটা হচ্ছে যে হিমোগ্লোবিনোপ্যাথিও আমাদের রাজ্যে আছে প্রচুর, যে থ্যালাসেমিয়া যেমন একটা কমন, এছাড়াও অন্য ধরনের হিমোগ্লোবিনোপ্যাথি ওইখানে আছে,
1: সেটা থেকেও রক্তাল্পতা হচ্ছে।
0: হ্যাঁ, সেটা যতই আপনি আয়রন নিন বা নিন, ওদের হিমোগ্লোবিন বাড়বে না, একটা লেভেল অবধি থাকবে। সেই ক্ষেত্রে যেমন একটা আছে যে বাজারে কিন্তু প্রচুর বিক্রি হয় কুলেখাড়া।

0: কুলে খাড়া পাতা, গুড়, চিনি না খেয়ে গুড়, মানে লোহার কড়াইয়ে রান্না করা বা লোহার পাত্রে রান্না করাগুলির মধ্যে আয়রন থাকে। তারপর যেমন ধরুন খেজুর, বড় কিশমিশ, এগুলি আপনার আয়রন রিচ ফুড,
1: এগুলো আপনাকে সাহায্য করবে আয়রন বাড়াতে। আরেকটা মহিলাদের মধ্যে যেটা সমস্যা হয়ে থাকে, মানে বেশিরভাগ শুনে থাকি যে ক্যালসিয়ামের অভাব বা হাত পায়ে ব্যথা, অনেকে কিন্তু বাজারজাত যে ক্যালসিয়াম ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিনেও খান, সেটা কি ভালো না খারাপ?
0: অ্যাকচুয়ালি দেখুন

0: মানে বেশিরভাগ শুনে থাকি যে ক্যালসিয়ামের অভাব বা হাত পায়ে ব্যথা, অনেকে কিন্তু বাজারজাত যে ক্যালসিয়াম ওষুধগুলো পাওয়া যায় সেগুলো কিনেও খান, সেটা কি ভালো না খারাপ?
1: অ্যাকচুয়ালি দেখুন, ক্যালসিয়াম তো চুনাপাথর, সেটা যদি আমি যদি 500 গ্রাম মুখে, খুব অল্প শরীরে ঢুকবে, তার জন্য ক্যালসিয়ামের ডোজটাও অনেক বেশি। আর ক্যালসিয়াম এমনিতেই ট্যাবলেটগুলি একটু বড় বড় হয়, অ্যামাউন্ট রিকোয়ারমেন্ট অনেক বেশি বলে, ফলে মহিলারা একটু ফাঁসি যে একটু বড় হলে খেতে চায় না,
0: খেতে চায় না,
1: তো তার জন্য ক্যালসিয়ামের অভাব। আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে, আমরা তো পাঞ্জাবিদের মতো তো দুধ ছানা মিল্ক প্রোডাক্ট এত খাই
0: কম খাই,
1: তার জন্য ওদের মধ্যেও ক্যালসিয়ামের অভাব আছে, কিন্তু আমাদের তুলনায় কম, ফলে ক্যালসিয়াম খাওয়াটা দরকার। এবং সেটা হচ্ছে কি, এক্সারসাইজ যদি থাকে, আমি যদি খুব চলাফেরা করি, তাহলে বডি মানে বোনের জন্য অটোমেটিক্যালি ক্যালসিয়াম অ্যাবসর্ব করায়, অল্প খেলেও সেটা শরীরে ঢুকবে। তার জন্য স্পেসে যারা যায় ওরা কিন্তু এক্সারসাইজ করে, ওরা এক্সারসাইজ করে, নালে ওখান থেকে যখন মানে পৃথিবীতে চলে আসে ওদের বোন খুব দুর্বল হয়ে যায়। সেই ক্ষেত্রে এক্সারসাইজ করলে সঙ্গে অল্প ক্যালসিয়াম খেলেও চলবে।
0: আরেকটা আপনার কাছে যেটা জানবো, যে এবার আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে অনেকে যারা আছেন, বয়স্ক শ্রোতা বন্ধু বা বয়স্ক মহিলারা আছে, ওদের সমস্যাগুলো ব্যাপারে যদি একটু বলেন।
1: মেইন প্রবলেমটা হয় যে যত বয়স বাড়বে শরীরের যে মাসল স্ট্রেংথ এগুলি কমতে থাকে, এবং নিউট্রিয়েন্ট ফ্রুটস যত কিছু আছে, মানে আমাদের ছোটবেলার অভ্যাস থেকেই তো আমরা তো চট করে খাওয়া দাওয়া চেঞ্জ করি না, সেটার তো একটা আছে, হঠাৎ করে আমরা যখন একটু বয়স হয়ে গেলে পরে না এটা খেতে হবে সেটা খেতে হবে, তখন আমাদের হজম শক্তিও কমে যায়, এতটা খাওয়া যায় না। কিন্তু যেটা করা উচিত, বসে বসে হলেও এক্সারসাইজ বা চলাফেরা, জয়েন্ট সব কিছু চালু রাখতে হবে। আর সেটাকে কিছু জিনিস আছে যেগুলি কম বয়সের জন্য যেটা ফিট, সেটা বয়স হয়ে গেলে সেটা ওনাদের জন্য ফিট নয়, কারণ সেটা করতে গেলে আবার অনেক ধরনের বিপদ আসতে পারে। ফলে নিজের শরীরে যতটুকু সম্ভব চলাফেরার মধ্যে থাকা, আর সাবধানে চলাফেরা করার একটা কারণ হচ্ছে যে ব্যালেন্স অনেক সময় নষ্ট হয়ে যায়, পড়লে ফ্র্যাকচার হবে, মহিলাদেরই বেশিরভাগ ফ্র্যাকচার হয়। আর যাদের ধরুন প্রেগনেন্সি পরে, এই বয়সটা বাড়লে অনেক সময় যে নারী নামার দোষ বলে না, যে প্রলাপস জরায়ু নেমে যায়, কারণ আস্তে আস্তে হয় কি, আমাদের যেমন স্কিন লুজ হয়ে যায়, মাসল লুজ হয়ে যায়, জরায়ুটাও সেই রকমভাবে, আর মানে বডির সেই ধারণ ক্ষমতাটা কমে যায়, এবং সেটা যেহেতু চাইল্ড বার্থে সেই জায়গাটা একটু ইনজিউর্ড হয়, ফলে এটার ল্যাক্স হয়ে এটা বেড়ে যায়। সেটার যে অপারেশন করতেই হবে সেটা কোনো কথা না, কিন্তু সেটার জন্য না করলে যে মানুষের জীবন যাবে সেটা না, কিন্তু প্রবলেম যেটা হয় যে সেটা যদি অপারেশন না করা যায় তাহলে মহিলার কনফিডেন্সটা বিল্ড আপ হবে না, ও দাঁড়ালেই যদি কিছু একটা নিচ থেকে বেরিয়ে যাচ্ছে মনে হয় তাহলে ওনার
0: সমস্যা হচ্ছে প্রত্যেক দিন,
1: আস্তে আস্তে ওনার ইউরিন হোল্ড করার ক্ষমতা চলে যায়, তারপর টয়লেট করতে অন্য অসুবিধা হয়, ফলে এগুলির অপারেশন ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা অনেক সময় টেম্পোরারি প্রেসারি দিয়ে আটকে দিই, কিন্তু অপারেশন করে নিলে ওদের কোয়ালিটি অফ লাইফ অনেক ইম্প্রুভ হয়। আমি যেটা জানি আমার এক্সপিরিয়েন্সে, এক বয়স্ক মহিলা মানে 90, ওনার এটার জন্য উনি চলাফেরাও করতে পারেন,
0: সমস্যা হচ্ছিল,
1: উনি বহু বড় বড় হসপিটাল করে তারপর আমাদের হাসপাতালে এসেছে, আমরা অপারেশন করেছি, উনি এসেছেন ট্রলিতে, গেছেন হেঁটে।
0: এই কথাগুলো শুনলে কিন্তু মনে হয় যে এই যে মহিলাদের স্বাস্থ্য সচেতনতাটা কতটা জরুরি, খুব দরকার। সত্যি আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
1: নমস্কার।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জয়ন্ত থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট।

0: program. Quick reminder, you can also listen to this program on our mobile app, News on AIR, and our YouTube channel, News on AIR Official.
1: Spotlight.
2: শুনছিলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, আকাশবাণী আগরতলা। আজকের নাটক শিউলি মালা, রচনা কাজী নজরুল ইসলাম, প্রযোজনা সমরেশ ঘোষ।

0: এই নাও মিস্টার আজাহার, 12 কিস্তি। তোমার রাজা সামলাও।
1: সে কি মুখাচ্ছি, তোমার ঘোড়াটা এমন বেমক্কা জায়গায় এসে পড়েছে লক্ষ্য করিনি তো ভাই।
2: আচ্ছা তোমাদের কি চাই, ঘন্টার পর ঘন্টা দাবা খেলা ছাড়া কোনো কম্ম নেই? এমন সুন্দর সন্ধ্যা, আমি এলুম আজহার ভাইয়ের আড্ডাখানায় ওর গজল শুনবো বলে, তা না এই নৌকো ঠেললুম, এই নাও বড়ে টিপেছি, যত সব ঘোড়ার আবার আড়াই পা হয়, এই তোমাদের দাবার আড্ডা এসে প্রথম জানলুম ভাই।
0: তা তা তা তোমার দাবা না পোষায়, তুমি তো বেশ গাবু খেলতে পারো অজিত। এমন ঝিরঝিরে হাওয়ার বিকেলে আজাহারের শুকনো ইয়ার দোস্তদের বৈঠকখানায় না কাটিয়ে চলে যাও না ওই স্ত্রীর বোনেদের বাড়িতে, ফার্স্ট ক্লাস সময় কাটবে।
3: হয়ে গেছে হয়ে গেছে, কে বলেছে দাবা দিয়ে কবিতা হয় না?
4: নাজিম ভাই, এই আড্ডার ফাঁকে কিন্তু চমৎকার কবিতা তুমি লিখে ফেলো।
2: সর্বনাশ, কবিতা শোনাবে নাকি? না মুখার্জি ঠিকই বলেছে, এর চেয়ে গ্রাবু।
4: শোনোই না অজিৎ, দাবা হলো আমার প্রাণ, দাবা খেলাকে যদি কেউ কবিতায় প্রাণ দিতে পারে তবে
2: যায় যাবে যাক প্রাণ। শোনো, দেশের কাজে যখন প্রাণ দিতে পারলামই না, নাজিম ভাই তোমার কবিতার ঘাই প্রাণটা যাক।
3: থাক তাহলে পড়বো না, আমার কবিতা লাঞ্ছিত, উদ্ভট ও অবাঞ্ছিত, সে কথাটা আমি মানছি তো, আমাকে আমিও জানছি তো, মনে পেছে ব্যথা সঞ্চিত, মনে হয় আমি বঞ্চিত।
2: ব্রাভো ব্রাভো ব্রাভো নাজিম ভাই,
0: এমন মুখে মুখে ছড়া বানাতে আমি আর কাউকে দেখিনি। কিন্তু হে আজাহা, ওই তোমার রাজা কিন্তু আমার ঘোড়ার কিস্তির মুখে ঠায় দাঁড়িয়ে আছে, যাই হোক কিছু করো
4: না মুখার্জি। আজ আর দাবা খেলতে আমার মন চাইছে না, খালি খালি কিরম অন্যমনস্ক হয়ে পড়ছে। আজকে দিনটা কি জানো?
0: না জানার কি আছে, পয়লা আশ্বিন।
4: শিউলি ফুলের গন্ধ পাচ্ছ?
2: পাবো না কেন, তোমার বাগানে তো একটা নয় শিউলি ঝাড় লাগিয়েছ।
4: নাজিম ভাই বাইরের দিকে তাকিয়ে দেখো,
3: কি সুন্দর চাঁদ উঠেছে।
4: তোমার কি মনে হচ্ছে, তোমার মতো করে বলো তো নাজিম ভাই,
3: বর্ষা ধোয়া ছলছলে আকাশটা যেন একটা বিরাট নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, তার চারপাশে যেন আলোক ভ্রমর।
0: না এশালা শিউলির ফুল আজ আর দাবা খেলতে দেবে না দেখছি। কোথায় দাবারে তুই দাবা নিয়ে জগৎ ফুলবি, তা না শিউলির গন্ধে সব মুচ্ছ যাচ্ছে।
2: যা বলেছ, দাবারের আবার রোমান্স, ওদের জীবনে একমাত্র লাভ অ্যাফেয়ার তো স্ত্রীর সঙ্গে, তা তিনিও তো শুনেছি বাপের বাড়ি গেছেন তোমার ওই দাবার জ্বালাতে।
0: তুই থাম অজিত, ওই পাগলের মতো যাতা বললেই তাকে রসিকতা বলে না।
4: এ তোমার অন্যায় অপবাদ অজিত, স্ত্রীর সঙ্গে ছাড়া দাবারের জীবনে আর কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, এটা তুমি জানছো কি করে?
2: তোমাকে আর মুকুজ্জিকে দেখে।
3: সে কি হে, আজহারের তো বিয়েই হয়নি।
2: ওটাই তো প্রমাণ করছে ওর অবস্থা আরো কত শোচনীয়। মুকুজ্জি তবু স্ত্রীর সঙ্গে লভে পড়লো, আজহারের তো স্ত্রী জুটল না।
3: বাজে কথা ছাড়ো তোমরা, আজহার দাবা ছাড়ো, একটা গান শোনাও।
4: শুধু গান নয়, আজ তোমাদের আমার জীবনের একটা না বলা গল্প শোনাবো।
3: সাধু সাধু সাধু প্রস্তাব।
0: হ্যাঁ দুধের স্বাদ ঘোলেই মিটুক, ওদিকে তোমার খানসামা কাটলেট আর চা নিয়ে হাজির।
2: এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো, এ মরণ স্বর্গ সমান।
0: থাম থাম, তোকে আর গান শুনিয়ে আমাদের স্বর্গে পাঠাতে হবে না।
3: নাও শুরু করো আজহার।
4: তখন সবে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরেছি, আমি গিয়েছি।

শিলং বেড়াতে। ভাদ্র মাস, ছুটিতে বেড়াতে আসা নিসর্গ প্রেমিকরা তখনও ভিড় জমায়নি। তোমরা তো জানো যে দাবার নেশা আমার বিলেতে গিয়ে আরো বেশি করে চেপে ধরেছিল। কেমব্রিজ ইউনিভার্সিটির হয়ে অনেক বিখ্যাত খেলোয়াড়কে আমি হারিয়েছি। ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, আমি ওখানে গিয়ে দাবাড়ুর সন্ধানে লাগলাম। যাদের পেলাম তারা মোটামুটি খেলোয়াড়, খেলে তৃপ্তি পায় না। ওদেরই একজন সন্ধান দিল এক বৃদ্ধ অধ্যাপক আছেন শিলংয়ে, যিনি নাকি দুর্ধর্ষ খেলোয়াড়। আমার সঙ্গী বিনয়বাবুকে নিয়ে একদিন হাজির হলাম ভদ্রলোকের বাড়ি। ইউক্যালিপটাস আর দেবদারু গাছে ঘেরা একটা রঙিন বাংলোয় গিয়ে পৌঁছলাম। গিয়ে দেখি এক প্রায় 60-এর কাছাকাছি সৌম্যদর্শন বৃদ্ধ হারমোনিয়াম বাজাচ্ছেন, সঙ্গে গান ধরেছে এক

0: কি হলো মা শিউলি, গান থামালি যে?
1: দেখো বাবা কারা এসেছেন।
2: আরে আমরা কিন্তু গান থামাতে বলিনি।
0: আরে বিনয় বাবুজি, এসো এসো, বসো বসো। সঙ্গে ইনি নতুন মুখ মনে হচ্ছে?
2: এই না জানিয়ে এসে পড়লাম, ডিস্টার্ব করলাম তো?
0: আরে না না, কিসে ডিস্টার্ব, তোমরা এলে আমার এই বাড়ি এই প্রান্তিক তবু দুদণ্ডের জন্য কোলাহল মুখর হয়। সারাদিনই তো বাপ আর মেয়ের নীরব দ্বন্দ্বযুদ্ধ, কথা নেই।
1: বাবা
3: দ্বন্দ্বযুদ্ধ কেন?
0: রীতিমতো লড়াই, মরণ পণ লড়াই।
2: বুঝলেনা না রাজা, আসলে দৈরথ যুদ্ধ বুঝলে। অধ্যাপক চৌধুরীর মেয়ে এই আমাদের শিউলি। শিউলি ওর বাপের মতো একজন মস্ত বড় খেলোয়াড়,
3: তাই নাকি?
2: হ্যাঁ।
3: আপনিও দাবা খেলেন?
1: একটু একটু, বাবার কাছে শেখা।
0: মা আমার গুরু মারা চালা বুঝলেন। আজ সকাল থেকে চারদান খেলায় তিনবারই আমি কুপোকার।
1: বাবা ভদ্রলোকের পরিচয় নিলে না, খালি আজি বাজি।
0: ও দেখেছো, সত্যি আমি কাণ্ডই করি বটে। বিনয় বাবু
2: পরিচয় করিয়ে দিচ্ছি, ইনি হলেন আমাদের জনাব আজাহার ইসলাম। এই কিছুদিন আগে বিলেত থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে।
0: আচ্ছা আচ্ছা,
2: থাকেন এই কলকাতার লেক রোডে।
4: নমস্কার নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।
2: সম্প্রতি শিলং বেড়াতে এসেছেন, আর আমাদের মধ্যে রাতনিক বন্ধুত্ব।
0: রাতনিক?

0: বন্ধুত্ব মানে
1: মানে রতনে রতন কেনে তো, আমি দাবারু জানো, আর আমাকে উনি খুঁজে বার করেছেন।
0: আচ্ছা,
1: ইনিও একজন মস্ত দাবারু।
0: আচ্ছা, বেশ বেশ বেশ, কি সৌভাগ্য। আসুন আসুন, একাত হয়ে যাক।
2: দেখুন বিনয়বাবু, মস্ত দাবারু বলে আমাকে লজ্জা দিচ্ছেন, তবে বিলেতে থাকার সময় ইয়েটস, মিচেন, উইন্টার, টমাস এসব নাম জাদা দাবা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগটা কিন্তু আমি পেয়েছি।
0: বলিনি কি? আরে তাহলে তো আমাদের খেলা আপনার

0: অনায়াসে হারিয়েছেন।
1: আপনি তো খেলার লেটেস্ট খবরও রাখেন দেখছি। শিউলি দেবী, আমি কিন্তু খুব চমৎকৃত হচ্ছি।
2: এক কাজ করা যাক প্রফেসর চৌধুরী।
3: হ্যাঁ বলো বলো।
2: মানে আজাহার আর শিউলি কেমন, এই দুই নবীন খেলোয়াড়দের একটা যুদ্ধ হয়ে যাক, আমরা বসে বসে দেখি।
3: হ্যাঁ খুব ভালো খুব ভালো, এই অতি উত্তম প্রস্তাব।
0: না না না যা, আমি কতটুকু জানি,
2: যে জানায় তুমি বাবাকে ঘায়েল করো তা যে খুব সামান্য, তা মানবো কেমন করে বলো দেখি শিউলি।
0: আপনারা এলেন, আমি বরং চায়ের বন্দোবস্ত দেখি।
1: দেখুন আমি কিন্তু চাতাল নই, দাবা। চায়ের চেয়ে দাবা আমার ঢের বেশি প্রিয়। অনেকদিন দৈরথে জোরালো প্রতিদ্বন্দ্বী আমি পাইনি, আসুন না হয়ে যাক একাত।
0: বাবা তুমি যে কি করো না, দেখো তো উনি সত্যি ভেবেছেন আমি এক মস্ত খেলোয়াড়।
3: আরে খেলাই তো, আমি যেটুকু শিখিয়েছি দেখাই যাক না তার দৌড় কতটা। তাছাড়া নতুন প্লেয়ারের নতুন চাল দেখে শিখেও নেওয়া যাবে নতুন রীতির খেলা।
0: বেশ খেলছি, তবে তোমার নাম ডোবালে যেন দোষ দিও না।

0: চমৎকার কাটলো আজকে সন্ধ্যেবেলাটা, তাই না প্রফেসর চৌধুরী?
1: হ্যাঁ, আপনারা এত খাবার দাবারের আয়োজন করেছেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু করে।
2: আমার শিউলি মা চেন অন্নপূর্ণা, আমার আর তোমার খেলার মাঝি না সব করে ফেলেছে।
3: আপনাকে আরেকটা লুচি দিই?
1: না, কোন লজ্জায় আরো খাই বলুন তো। দাবার বোর্ডে যা ধাক্কা দিয়েছিলেন না, তাই এখনো হজম করে উঠতে।
0: হ্যাঁ, সত্যি বলেছো আজহার ভাই, একজন মহিলার হাতেই তুমি যে অমন করে নাজেহাল হবে এ তো আমি ভাবতেই পারিনি।
3: কিন্তু শেষ পর্যন্ত তো আমি হারলাম।
1: না, হারলেন হয়তো, কিন্তু দেখুন মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস মেনচিকের সঙ্গে তো খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমার। দুই গজ আর মন্ত্রী নিয়ে অফেন্সিভ না খেলে আমি তো নিজ্ঞাত হেরেই যেতাম।
2: দেখলি মা শিউলি, আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না। দেখলি তো জোড়া গজে কি খেললে, বড় ভালো খেলো তুমি আজহার।
0: তাহলে প্রফেসর চৌধুরী, হ্যাঁ, এবারে একজন মনের মতন খেলোয়াড় পেলেন তো।
2: এতদিন পর সত্যি একজন খেলোয়াড়ের মতন খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত 8 চাল ভেবে খেলতে হয়। আমি বলি আজহার, তুমি সেই অত দূরে হোটেলে না থেকে আমার এখানে উঠে এসো না।
1: আমি বলছি,
2: হ্যাঁ, আর বাড়ি ফেরার কথা না ভেবে দেদার দাবা চালিয়ে যাওয়া যাবে।
1: দেখুন, আমার তো কোনো আপত্তি নেই, কিন্তু অযথা দায় দায়িত্ব কারো কাঁধে চাপাতে আমার কুণ্ঠা হয়।
2: কিছু না কিছু,
1: আর তাছাড়া মিস চৌধুরী খাটনিও বাড়বে, আমি তাই বলছিলাম।
0: দেখো আজহার, তোমাকে অত শত ভাবতে হবে না। প্রফেসর চৌধুরী যখন এত করে বলছেন, তুমি এখানে উঠে এসো, এসো এসো, ভালো থাকো।
3: হ্যাঁ, বাবা সঙ্গী পাবেন, আপনি চলে আসুন, আমি খুশি হব।
4: কি হে অজিত, দাবাড়ুর জীবনে শুধু লোকসান নয়, দেখলে তো?
2: তা হ্যাঁ ভাই আজহার, তুমি কি সত্যি সত্যি প্রফেসর চৌধুরীর বাড়িতে আস্তানা নিলে?
5: আসো, আমি খুশি হব। এ ডাক কি প্রত্যাখ্যান করা যায়? তোমার চঞ্চল অঞ্চল প্রান্তে আলমোনা আঙুলে জড়িয়েছ বৃন্দ, তোমার পায়ে পায়ে ভাঙে বুক জানতে, তবুও পদপাত কত স্বচ্ছন্দ।
4: না না, যে মাঝে মাঝে এমন কবিতা ছাড়ে তারিফ না করে পারাই যায় না। তা ভায়া আজহার, তোমারও বুক ভাঙলো নাকি?
1: হ্যাঁ, একে ভাঙলো বলো বলতে পারো, কিন্তু ও তো শুধু বেদনা নয়, ও যে সুখ। সোনার দিনগুলোকে সোনার কাঁচায় বেঁধে রাখা যায় না। তবু চলে যাওয়া দিনের স্মৃতি, শিউলি ফুলের ঘ্রাণ নিয়ে আজও আমার বাতায়নে এসে দাঁড়ায়।
3: বাবার কাছে শুনলাম আপনি এবার কলকাতায় ফেরার

0: মিথ্যা ভাবছেন? সত্যি
1: ফিরতে তোমাকে হবেই শিউলি, আমার কোর্ট খুলে গেছে। আর তাছাড়া ক্লায়েন্টের দল তাগাদা দিয়ে এমন চিঠি দিতে শুরু করেছে না, কাজে কাজে আমাকে না ফিরলে
0: ভুলেই যাই। আপনি কাজের মানুষ, দাবা খেলা আর গান গাওয়া ছাড়া আর কোনো কাজ আপনার দ্বারা হতে পারে ভাবিনি
1: শিউলি। এই কদিনই যত গান শেখালুম তোমায়, সেগুলোই তোমার কাছে আমার স্মৃতি হয়ে থাকবে। তোমাকে একটা কথা বলে যাচ্ছি,
0: বলুন।
1: তোমার এমন অপূর্ব সুরেলা কণ্ঠস্বর, তুমি আমার কথা দাও, তুমি কোনোদিন গান ছাড়বে না?
0: আমি তো গান ছাড়তে চাই না, গানই তো আমার একমাত্র সম্পদ। যা কাউকে নিবেদন করতে হলে আমাকে কারো অনুমতি নিতে হয় না,
1: শিউলি।
0: মানতে হয় না ধর্ম আর সমাজের অনুশাসন।
1: জানো শিউলি, সেদিন যে টকটকে লাল শাড়িটা পরেছিলে দেখে মনে হলো আমি মিথ্যে বলছি না, যেন সারা আকাশকে বঞ্চিত করে সন্ধ্যা শুধু আমার জন্য নেমে এসেছে। এত বিষণ্নতা ছিল তোমার দু চোখে, কেন কেন শিউলি? এই তো আমি এখনো তোমার কাছে রয়েছি, কেন এখনই তোমার মুখে অনাগত নিষিদ্ধের নাম ছায়া?
0: আপনি চলে যাবেন নতুন জায়গায় নতুন পরিবেশে, এখানকার কথা মাঝে মাঝে আপনাকে আনমনা করবে হয়তো, কিন্তু আমি তো এখানেই থাকলুম। এই গানের ঘর, দাবার ছক, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, এমনি নীরব শান্ত সন্ধ্যা, তারা ভরা রাত, সবই সবই ঠিকঠাক থেকে যাবে। শুধু আমার কথা আপনি বুঝবেন না।
1: আমি বুঝি শিউলি, কিন্তু যেতে যে হবেই ভাই, আজ আছে এই সুখে কাল থাকবো না, এই আশঙ্কা ঢাকা পড়ে না। আমাদের কাছে পাওয়ার দিনগুলো যেন স্পর্শাতুর কামিনী ফুল, আর আমরা যেন ভীরু ভোরের হাওয়া, যত ভালোবাসা তত ভয়, ও বুঝি ছুলেই ধুলোয় ছুড়ে পড়বে। তাই আজকের এই কাছে থাকা দিনটাকেও দু হাতে ছুঁয়ে দেখতে
2: আরে
1: বড় ভয় করে শিউলি।
2: তোমরা এখানে? আরে আমি অন্যত্র খুঁজে বেড়াচ্ছি। কি হলো আজহার, আজ বিকেল থেকে এক দানও দাবা হলো না তো?
0: আজ থাক না বাবা, আর তো কদিন পরেই চলে যাচ্ছেন, আজ শুধু গল্পই হোক।
2: হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ মা, তাই হোক। আজহার চলে যাবে যেন ভাবতেই পাচ্ছি না, এমন মনোরম একটা অভ্যাস হয়ে উঠেছিল ও আমাদের জীবনে।
1: কাকাবাবু, কবিগুরু বলেছেন, হায় রে হৃদয়, তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়।
2: নাই নাই নাই যে সময়, তাই দেখেছ আজহার, আজকের সন্ধ্যাটা কেমন নিষ্কলঙ্ক, নির্মেঘ, নিরাভরণ।
1: কাকাবাবু, এখানে এসে অনেক পেলাম, বিশেষ আপনার কাছে এলে মনে হয় যেন এক অটল পাহাড়, যার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, আপনাকে কোনো ঝড় স্পর্শ করতে পারে না।
2: আমি আমি অতি ক্ষুদ্র বাবা, পাহাড় নয় বলমিক স্তূপ, তবু তোমাদের শ্রদ্ধা থেকে গিরিরাজ হতে ইচ্ছা করে। আজ একটা গান হোক আজহার।
1: শেষের দিনের গানটি আমার হবে কাকাবাবু, আজ শিউলি গুরুদক্ষিণা দিক, এত যে গান শেখালাম তার মধ্যে থেকে যেটি ভালো লাগে ও আজকে শোনাক।
2: হ্যাঁ সেই ভালো, একটা গান শোনা তোমার, মনটা আজ বড় ভার।
0: বেশ গাই।

0: শিউলি ফুল কেমন ভুল, এমন ভুল রাতের বাইক। গুড মর্নিং, গুড মর্নিং ম্যাডাম। কি হলো, জানলায় মুখ রেখে কি দেখছো? আমাদেরকে ফিরবে না? তুমি কাঁদছো?
1: এই নিন, কখন থেকে থালায় সাজিয়ে রেখেছি
0: এত শিউলি ফুল, নিয়ে যাবো কেমন করে?
1: ঠিক আছে, আমি মালা করে গেঁথে দিচ্ছি।
0: দাও, আমাদের তো মালা বিনিময় হলো না, হবেও না কোনোদিন জীবনে। কিন্তু আমার কণ্ঠের গান তোমার কণ্ঠে দিয়ে গেলাম শিউলি, এই কণ্ঠ বদল চিরকালের হবে, এই আশা নিয়ে আমি চললো।
1: আবার কবে আসবেন?
0: হয়তো আসবো, হয়তো আসবো না।
1: আসতে ইচ্ছে হবে না?
0: হবে, ভীষণ ভাবে ইচ্ছে হবে, আর সেই জন্যই আমি আসবো না। হয়তো এসে দেখবো তুমি তোমার স্মৃতিতে সিঁদুতে আর কারো হয়ে গেছো। না শিউলি, সেদিন তার মুখোমুখি হতে আমার ভালো লাগবে না।
1: বলেছিলেন শেষ দিনের গানটি আপনার হবে, শোনাবেন না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শোনাব। হয়তো কাঠের উপর হারমোনিয়াম সাজিয়ে রেখেছ, তোমার ফুলের ডালির বদলে আমার গানের অঞ্জলি নাও।
2: বিদায় সন্ধ্যা আসিল,

0: এই হলো দাবারে প্রেম। সব কাটাকাটি করে শূন্য প্রান্তরে দুই রাজা নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে।
1: বুঝলাম মুকুচ্চে, তুমি কি বলো?
2: আমার ভাই গল্প শুনে মন কেমন করছে।
3: আচ্ছা আজহার, তোমাদের মেলামেশাটা কতটা ঘনিষ্ঠ হয়েছিল বলতে আপত্তি আছে?
4: হ্যাঁ, না আপত্তি কিসের, এক মাস ছিলাম ওদের বাড়ি, অবাধ মেলামেশা, সেখানে কোনো নিষেধ, কোনো গ্লানি, কোনো বাধাবিঘ্ন, কোনো সন্দেহ ছিল না। আর এসব ছিল না বলেই বুঝি এতদিন ধরে এত কাছে থেকেও করস্পর্শটুকু লাগেনি কোনোদিন। এই মুক্তিই ছিল সবচেয়ে দুর্লঙ্ঘ বাধা, কোনো কথা বলতে হয়নি,

0: প্রশ্ন করতে হয়নি ভালোবাসি কিনা। অসীম আকাশ আর অতল সাগর কথা বলে না, শুধু চোখে চোখে চেয়ে থেকে সবকিছু বুঝে নেয়।
1: তার সঙ্গে তোমার দেখা হয়েছিল?
0: না, হয়নি, হয়তো হবেও না। আমি জানি সে এখন কোথায়, একটু হাত বাড়ালেই হয়তো আমি তাকে ছুঁতে পারি, এত কাছে থাকে সে, তবু ছুঁতে সাহস হয় না। শিউলি ফুল বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দুদণ্ডে ম্লান হয়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখন আসে তখন তখন নিজের হাতে দুটো শিউলি মালা তৈরি করি আমি। আর তারপর জানো, এখানকার লেকের জলে আমি ভাসিয়ে দিয়ে আসি, এইভাবেই তাকে স্মরণ করে আসছি। এইভাবে তাকে স্মরণ করবো চিরদিন।

শুনলেন নাটক শিউলিমালা, রচনা কাজী নজরুল ইসলাম, অংশগ্রহণে ছিলেন ধীরেন দে, প্রমোদ মুখোপাধ্যায়, অজিত কুমার সাহা, নির্মল গুহ, ভানু চট্টোপাধ্যায়, সুস্মিতা গুহরায়, জগন্নাথ বসু। নাটকটি প্রযোজনা করেছেন সমরেশ ঘোষ। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে দেশজুড়ে জনবিন্যাস পরিবর্তনের প্রভাব পর্যালোচনায় কেন্দ্রীয় সরকার

0: উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার এই কমিটির সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ড্রোনের মাধ্যমে মাদক ও অস্ত্রের চোরাচালান রোধ করতে সরকার আগামী 6 মাসের মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম স্থাপন করতে চলেছে। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আন্তর্জাতিক সমৃদ্ধি ও স্থিতিশীলতার চালিকা শক্তি হিসেবে তুলে ধরার উপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এর সঙ্গে বৈঠকে বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত এ রাজ্যে চালু করার বিষয়ে আলোচনা হয়েছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিররা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। আইপিএল ক্রিকেটের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। অনুপ্রবেশ এবং অন্যান্য কারণে তৈরি হওয়া জনবিন্যাস পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কেন্দ্র একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, এই কমিটির সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। জনগণনা কমিশনের পাশাপাশি প্রাক্তন আইএএস আধিকারিক দুর্গাশঙ্কর মিশ্র, প্রাক্তন আইপিএস আধিকারিক বালাজি শ্রীবাস্তব এবং অর্থনীতিবিদ ডক্টর শমিকা রবিকে এই কমিটির সদস্য হিসেবে নিয়োগ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব এই কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত বছর লালকেল্লা থেকে দেওয়া তাঁর স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনবিন্যাসের পরিবর্তন বিষয়ক এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন।
1: एक चिंता एक चुनौती के संबंध में आगाह करना चाहता हूं। षड्यंत्र के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है, एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा और इसलिए एक हाई पावर डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার ড্রোন প্রতিরোধী ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে অগ্রসর হচ্ছে। ড্রোনের সাহায্য নিয়ে ড্রাগ ও অস্ত্র পাচার বন্ধ করতেই এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে বলে শ্রী শাহ মন্তব্য করেন। তিনি জানান, 6 মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর হবে। আজ রাজস্থানের সাঞ্চু আউটপোস্টে বিএসএফ কর্মীদের উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্ত পাহারা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দেশের অভ্যন্তরের অস্থিরতার ব্যাপারেও সমান মনোযোগ দিতে হবে। ড্রোন প্রতিরোধের ক্ষেত্রে স্থানীয় পুলিশ ও প্রশাসনকে এগিয়ে আসতে হবে।
2: ड्रोन और अन्य उपकरणों के लिए भारत सरकार ड्रोन रोधी संयंत्र लगाने की शुरुआत अगले 6 माह में ही कर लेगी, परंतु ड्रोन उतरता तो भारत की भूमि में है, कौन इसके अंदर के मटेरियल को देश विरोधी कार्यों के लिए उपयोग करता है, इस पर हमारी पैनी नजर होनी चाहिए और इसके न्यूट्रलाइजेशन के लिए सिविल अथॉरिटी और डिस्ट्रिक्ट पुलिस से हमारा जीवंत संपर्क होना चाहिए और परिणाम लक्षी कार्यवाही भी हमने करनी पड़ेगी।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ অপারেশন সিঁদুরের সময় বর্ডার সিকিউরিটি ফোর্সের ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, এই বাহিনী সীমান্ত সুরক্ষার সঙ্গে ওই অঞ্চলে বসবাসকারী সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করেছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করার জন্য তিনি বিএসএফ, সেনাবাহিনী, প্রশাসন এবং অনুপ্রবেশের জন্য সতর্ক নাগরিকদের নিয়ে একটি চতুর্মুখী ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন। রাজস্থানের বিকানেরের কাছে বিএসএফ এর সঞ্চু পোস্টে প্রহরী সম্মেলনের ভাষণে তিনি একথা বলেন। সীমান্ত সুরক্ষায় সীমান্তের গ্রামগুলিতে বাসিন্দাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই গ্রামগুলিতে জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের কথা গুরুত্বের সঙ্গে চিন্তা করা হচ্ছে। কোয়াড বিদেশ মন্ত্রীদের বৈঠক আজ নতুন দিল্লিতে শেষ হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বৈঠকে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনিয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে ডক্টর জয়শঙ্কর কোয়াড রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, এর ফলে ওই এলাকায় নজরদারি ও সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার পাশাপাশি লজিস্টিক নেটওয়ার্ক, ইন্টারনেট কেবল, প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবেলা প্রভৃতি সহযোগিতার সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি ব্যবস্থাপনা, আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে ভারত প্রশান্ত মহাসাগরীয় জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগের কথা আজ ঘোষণা

করা হয়। এদিকে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেন, কোয়ার ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক খনি ও প্রক্রিয়াকরণ এবং খনিজ পদার্থের পুনর্ব্যবহার সহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এই চার দেশ বদ্ধপরিকর। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, কোন ফৌজদারি মামলায় যদি কোন আপিল আদালত প্রথমবারের মতো অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে, তবে দণ্ডাদেশ প্রদানের বিষয়ে ওই অভিযুক্তের বক্তব্য শোনা আপিল আদালতেরই দায়িত্ব। আপিল আদালত এই বিষয়টি কোন নিম্ন আদালতের উপর দায়িত্ব ন্যস্ত করতে পারে না। বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি বিজয় বিঞ্জয়ের বেঞ্চ ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত একটি মামলা নতুন করে বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানোর সময় এই পর্যবেক্ষণটি তুলে ধরেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে আজ সিকিম পৌঁছে সেখানকার অর্কিড সংগ্রহশালা এবং তিব্বত চর্চার কেন্দ্র নামগিয়াল ইনস্টিটিউট ঘুরে দেখেন। অর্কিড সংগ্রহশালায় তাকে স্বাগত জানান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও অন্যরা। আগামীকাল রাষ্ট্রপতি নাথুলা পাস যাবেন ও সিকিম বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকার পেঁয়াজের ন্যূনতম নিশ্চিত ক্রয়মূল্য বা এমএপিপি প্রতি কুইন্টালে 1,270 টাকা থেকে বাড়িয়ে 1,580 টাকা নির্ধারণ করেছে। রাজ্য সরকারগুলোর অনুরোধে এই সংশোধিত এমএপিপি কার্যকর করা হয়েছে। আজ থেকে এই দাম বলবৎ হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিজ্ঞান গবেষণা উদ্ভাবন এবং স্টার্ট আপ সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার দ্রুত পশ্চিমবঙ্গে চালু করা হবে। কলকাতায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দীর্ঘ বৈঠকের পর কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং একথা জানান। শ্রী সিং বলেন, এরাজ্যে বিজ্ঞান ও শিক্ষার শক্তিশালী পরিকাঠামো রয়েছে। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজ্যে গবেষণা, ক্লিনিক্যাল ট্রায়াল, বায়োটেকনোলজি এবং উদ্ভাবন ভিত্তিক শিল্পে নতুন দিগন্ত খুলতে চায় কেন্দ্র। বৈঠকে ছাত্রছাত্রী এবং মহিলাদের জন্য কেন্দ্রীয় বিজ্ঞান প্রকল্পগুলির সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে ইন্সপায়ার, ইন্সপায়ার মানক, বিজ্ঞান জ্যোতি, কিরণ এবং ওয়াইজের মতো প্রকল্প রাজ্যের স্কুল ও কলেজে আরও বিস্তৃতভাবে চালু করা হবে। এর মাধ্যমে বিজ্ঞান চর্চা, উদ্ভাবন এবং গবেষণা ভিত্তিক শিক্ষায় ছাত্রছাত্রী ও মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উপর জোর দেওয়া হবে। রাজ্য সরকারের শ্রম দপ্তর আজ সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে নতুন 100 পয়েন্টের রোস্টার প্রকাশ করেছে। এই রোস্টারে তহসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী, প্রাক্তন সেনাকর্মী ও বিশেষভাবে সক্ষমদের জন্য সংরক্ষণের বিস্তারিত নিয়ম জানানো হয়েছে। এই নতুন রোস্টারে ওবিসি সংরক্ষণ 7% রাখার কথা উল্লেখ করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণ থাকবে। এক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি কৃতি ক্রীড়াবিদদের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। এরাজ্যের সমস্ত সরকারি দপ্তর ও সরকারি সংস্থা, স্থানীয় সংস্থা ও সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। পশ্চিমবঙ্গের মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাও এবং হেনস্থার ঘটনায় আরও 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে তোলা হলে 5ই জুন পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠানো হয়। গতরাতেই মোথাবাড়ি এবং আশপাশের এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়। ঘটনার দিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এদের চিহ্নিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশসেবায় উৎসর্গীকৃত 12 বছর পূর্ণ হওয়ায় তাকে অভিনন্দন জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা। তিনি আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। শ্রী সাহা প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন জাতীয় উদ্যোগ, পরিকাঠামো রূপান্তর, ডিজিটাল ইন্ডিয়া অভিযান, স্বচ্ছ ভারত, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলির ভূয়সী প্রশংসা করেন। তিনি প্রধানমন্ত্রীকে মাতা ত্রিপুরা সুন্দরীর একটি ছবি উপহার দেন। ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের ফ্রিস্টাইল বিভাগে ভারতীয় কুস্তিগিরা 2টি সোনা, 2টি রূপো এবং 1টি ব্রোঞ্জ পদক জয় করেছেন। 65 কেজি বিভাগে মোহিত কুমার কিরগিজস্তানের ওস্কনবাই এ আবদি সামাতোভকে 12-4 ব্যবধানে পরাজিত করে সোনা জেতেন। 79 কেজি বিভাগে ফাইনালেও চন্দরমোহন কাজাখস্তানের ইয়ের খান আবিলকে 7-6 ব্যবধানে হারিয়ে দিয়ে স্বর্ণপদক লাভ করেন। এদিকে 92 কেজি বিভাগে পুনিত কুমার এবং 125 কেজি বিভাগে লাকি রূপো পেয়েছেন। 86 কেজি বিভাগে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে উজবেকিস্তানের বুরকুবেক রুজিম বোয়েভকে 4-1 ব্যবধানে পরাজিত করে শচীন মোর ব্রোঞ্জ পদকটি জয় করেন। ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইপিএল এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের সামনে জয়ের জন্য 255 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। জবাবে খেলতে নেমে গুজরাট 2 ওভার 3 বলে 1 উইকেটে 17 রান করে। খবর এখনকার মতো শেষ হলো।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে যোগ্য অবিবাহিত পুরুষ ইঞ্জিনিয়ারিং স্নাতকদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। মোট শূন্য পদের সংখ্যা 30টি। আবেদন করতে পারবেন 11 জুন পর্যন্ত। প্রার্থীকে অবশ্যই বিই, বিটেক, এমএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখার স্নাতক ডিগ্রিধারী হতে হবে। যেসব প্রার্থী বর্তমানে তাঁদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রোগ্রামের চূড়ান্ত বর্ষে অধ্যয়নরত আছেন এবং এখনও চূড়ান্ত বর্ষের পরীক্ষায় উত্তীর্ণ হননি, তারাও আবেদন করার যোগ্য। তবে তাদের অবশ্যই 1 জানুয়ারি 2027 মধ্যে টিজিসি এন্ট্রি ওয়েস্ট ব্লক 3 আর কে পুরম নিউ দিল্লি 110066 ঠিকানায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বৈধ প্রমাণপত্র জমা দিতে হবে। বয়সীমা 1 জানুয়ারি 2027 অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম 20 বছর, সর্বোচ্চ 27 বছর। প্রার্থীদের জন্ম 1 জানুয়ারি 2000 আগে এবং 1 জানুয়ারি 2007 পরে হওয়া যাবে না। নির্বাচন প্রক্রিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত সদর দপ্তর কোনো কারণ দর্শানো ছাড়াই প্রতিটি ইঞ্জিনিয়ারিং শাখা বা বিভাগের জন্য প্রাপ্ত আবেদনের সংখ্যা এবং শূন্যপদের উপর ভিত্তি করে আবেদনপত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত করার এবং স্নাতকে প্রাপ্ত নম্বরের কাট অফ শতাংশ নির্ধারণ করার অধিকার সংরক্ষণ করে। মাসিক উপবৃত্তি 56,400 টাকা। অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে https://joinindianarmy.nic.in দেখে নিতে পারেন। শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

শুনছিলেন এক প্রধান গান অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী সুমন চট্টোপাধ্যায়। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 অনুষ্ঠান যুববাণী। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সকাল 10:30। সকাল 11:00 বাংলা ছায়াছবির গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আধুনিক গান বেলা 1:05 শুনবেন লোকগীতি শিল্পী পরীক্ষিত বালা। তারাপদ চক্রবর্তীর কণ্ঠে শুনবেন রাগ প্রধান গান বেলা 1:50। চিত্রগীতি বিকেল 5:10, চাকমা গান বিকেল 5:45, শিল্পী পৃথ্বীরাজ চাকমা। শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধ্যে 6:05। সন্ধ্যে 6:30 ঘরগৃহস্থের আসর, এরপরে শুনবেন লোকগীতি শিল্পী গৌর সুন্দর গায়েন। সৃজনী রাত 8:05, আধুনিক গান রাত 8:30, শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত দুঃখিত অষ্টলক্ষ্মী রাত 9:30, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, আধুনিক গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে রাত 10:15। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়ংনি খোরাং, বেলা 12:00 লীনা মণি জরা। এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে অন্যান্য ককবরক অনুষ্ঠান। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 26.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 21.2°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 100%, সর্বনিম্ন 67%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 23°C এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।